আকাশ বানী আগরতলা। আজ সোমবার, 28 বৈশাখ 1948 শতাব্দ, 3রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 18ই মে 2026 খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 35 সেকেন্ড।

0: this news bulletin.
1: আকাশ বাণী আগরতলা, এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাঘা যতীনের রচনা থেকে পাঠ।

সুভাষিত অনুষ্ঠানে শুনলেন বাঘা যতীনের রচনা থেকে পাঠ আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান, আজকের শিল্পী দীপা চক্রবর্তী।

অঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। আজকের শিল্পী ছিলেন দীপা চক্রবর্তী, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং।

আকাশবাণী আগরতলা ফুঙ্কাহাম তাবুক চাঞ্জা তিনি ফুঙনি কক রোগ পান্দা খানা তিনি তাহত বুক তামেরকা ফুঙ্কচাংনি হামায় তাই খমলংয়া ফরে চ্যাংঘ তিনি ফুঙনি কক রোগ পান্দা হাইংনু খারংন তিনি তাংসাল তালুং তালনি সাল নিচিজার জিব্রিরা থামসিপা তীব্র বিশি মে তালনি সাল চিচার নেশাই নিশিদক ইংরাজি বিশি অ পান্দা খাই তঙ্গ নৈরা থামচিদক ফুটাবরে মিটার সা সা নৈরা দক যুগ কিলো হার্স সারা সা ফুটা তক মেগা হার্স এবা এফ এম উজ্জান্ত সাল কিসি ওয়াতেই রুরু ক্লাইজাক ও ফুঙ্কসাঙ্গ সং ফুলিয়ানো খুনলেন ককাহাম ত্রেনী ককাহাম সং খানলায়ন স্বামী বিবেকানন্দ সাইথামনি কক

0: Hanukarang sang tabuk nalene, live mana salno upilai tini tamu mutik lajeng tong, eba tamu salmari rup tong.
1: Aw, tini metal ni salci sar. Hayung nangino tini ni salno, hayung museum sal ni nai palai jagi tongo. Museum ni nangkuk mani no shaiman renani. Tai. খাতি তনিচা খুবমু রকন কাহামকে নারগি তনানিন সাইমান রানা নাহারিন অ শালন পালা চাকি তঙ্গ আপনো কারিব হায়ুং এইডস ভ্যাকসিন সালনি তিনি পালাই চাকি তঙ্গ এইচ আই ভি তে এইডস ন কা শুনানি বাকি ভ্যাকসিন টুমুং তাই শৈশিমুং রুথক নাই রক ন বরং ইয়াফারমানি ন নাহারি তিনি ন শাল ন পালে চাকি তঙ্গ আপন গাড়িতে এব তঙ্গ 1978 এবার 1978 পিসি ব ও ভারত হা কতর পরমাণবিক বোমা আমচোক মুগ্ন কাহামকে খ্লাইমান মানি বাগি ও শাল ন মুই তো খ্লাই চাকি তঙ্গ খোরচা যাক ইন্দিরা গান্ধী ভারত হা কতর নি মন্ত্রী বখড়ক তংফ্রু রাজস্থানী পোখরান স্মাইলিং বুদ্ধ মুগিনেই ও বৌমান আমসক সাকমানি আবন কাহাম গ্রেনখাই ইয়াকার মামনি বাগিনাই তিনি নিশালন মুইত খেলাই জাগি তঙ্গ আপন গাড়িতে কাইসে হংকাই তিনি রোহিণী ব্রত হনি শাল হনি পালাই জাগি তঙ্গ তামনি হিঙ্গাঙ্কাই জৈন তংথার ন তুই তংনাই রক পুই তো খ্লাইনাই রক বরকনি বেলাই ন নাংকুকমানি এবার বেলাই ন কথার শাল হনি তিনি বরক পালাই চাকি তঙ্গ আবুনি বাকি ন তিনি ন অশাল ন বরক হহম দদনি বিশিংতি পালাই লাই মুই তো খ্লাই তঙ্গ আসুক জড়া সুখনা লাইখা লাই থাং যাক বিশি রক এবার তিনি নি শাল ন চং তামনি বাকি মুই তো খ্লাই তং আপনার রোগে ককিসা হাইনু খরং পান্দাও চিং তাবো খনালেন শাক খামগ্রেনি কক শাক খামগ্রেনি কক চিং তিনি খনালেন এইডস বেমার নরগিনে ককিসা আও তিনি নিশাল এইডস নি এবাই এইচ আই ভি নি বাকি ভ্যাকসিন হরজাক মানি শাল হনে নাই মই তো খ্লাই চাকি তংবা আপনার রকিন চং কিসা সাইমান লাইন এইডস বেমার কাইসা বেলাই নকি মা সিংসা বেমার হনে চং সাইমানো তিনি আপনার রগেই চং কিসা খানা লাইন পইলা ফাসিং এইডস বেমার ইয়া পইলা ফাসিং এইচ আই ভি এবা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বাই বড় কপ্রব জাগ আবু চিনি শাক নি বেমার কা সোনানি ফান রগ্ন বথারে খেব চিনি শাক নি সেল রগ্ন হাইমিয়া খেলাই দিব আবনিয়াগুলো ও এইচ আই ভি জেপুর চিনি শাক ন কেবল খেলাই দিব আফর ন এইডস এবার একোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রম অঙ্গ এইচ আই ভি সিনি বৈশাক নি ডিএনএ নম্বর হাইমিয়া খেলাই খেব এইচ আই ভি বাই মানজাকমা ইয়াগুলো পুইলা ফাসিং সাইমাইনা হংকে আবো এইডস বাকলাই নানি বাকি বিশি চিরক নাঙি থাক

0: ও আজরা রগ সাক নাচে গিয়া হাঙ্কাই বড় সাইমাই নাফানো অঙ্গি তংমানো এই জায়বি সাবনি অঙ্কুক আবনো চেন কিসা সাইমা লেন যে বড় রক কবাং কুখে থই কবাং কুখে ও বেমার অংমানি হিঙ্গা হাঙ্কাই থই নি বিশংতি অঙ্গ এই যে বিমানজাক বড় রক নি থই রক নাহার জাকতি ইংখা হাঙ্কাই ও বেমার সলৈমানো সাকথারি দংয়া এবা খড়কসানি সেই কবাং বরকনি হালক বাই হালক বকাঙ্কে মহাই বেমারি সলাইমানো আপনি কারিব ইঞ্জেকশন নি সূচিনি রগনি বিশংতিব ও বেমার কবাং কোখে সলো হনে যেন সাইমানো বিনি সিনি মুং উংখা পইলা ফাইসিং ও নুকজাকনাই লোমমানি বাক্সা বাক্সাকে নুকজাকো শক্তি কারজাকমানি বসাক লেংজা কুকমানি ততরা সামানি বসাক রক সাজাকমানি হর থুমা জোড়াব কলম তুই অঙ্করজাকমানি ফিয়া বাক্সা বাক্সানিকে নুগ শির রক ফুলি থাকমানি বুকুগ কষা অংমানি তাই চিনি বাংরা ইয়াকা বাকা তাই তলা রগ ফুলি উই থাকমানি অমাহাই রক মনক জাগ অমাহাই রক অংজুই টংখা হংকে ডাক্তি সাক নাইনের বই থাঙে নাই নাইজাগৈ থৈ রক পরীক্ষা এবার আমজগৈ নাই নাই বিথি বড়াই রক নাহারে মানো তাই বমাহাই বেমার রক বই মানজগৈ টংখা অম এইচ আই বি রক তো টংকরি আপন চং নাই মানো আপনি বাকিন অমাহাই কেবনি অংমানি রক নুকজাগৈ টংখা হংকে ডাক্তি ডাক্তি থাঙে নাই সাক নাইনের বাই ফনকনানি নাংকগো আসুক জড়া সংখনা লাইকা এইডস বেমানো রোগী ককিসা
1: আও সং খনাকা সাকাম প্রাই কগো এইডস বেমানো রোগী কক থাজে থানি খাকলা ইউ খনা তনাই তাকলে বুক তো মেরগে সং খনা বাইখেনা তাবুক সং তাং বিতিনি কগো খনা লাইনে বখাতে দালক নতে কক থাজে থানি বখাতে দালক থকমনে কেখা ফানো ও দালক ন লুমফ্রু কুসুফ্রু বেলাই কাহামকে সাকনি বাকে বন সাকু ফ্রাং জাগো তাই ও দালক চাকাঙ্কে যে বরক হিথেন জঞ্জাল পলাইও বিনি ও জঞ্জাল কমর কুব্রহান দা বেমারি বাকই বখাতে দালক ব্লাই নাংমানি বিথি অবন কারাই মকল মুকসা অংফ্রুব বখাতানি ব্লাইনি বদিনে সামগো ফনাং জাগো বখাতেও ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম তাই বুফাম এবা থক দঙ্গ বখাতে দেওয়া রক দেশি জাতি ইঙ্গ বাড়ি রোগ এবার নগানগিনি আহাইন আশাইও ফিয়াবন যেন তালাকি খাই কাইমা কাঙ্কে হাতি রোগ বিনি সানমু বাঙ্গ আবনো যেন ও বখাতে দারকন কাইনে রং কুসারগো যেন আজি নেমানো বখাতে লগ্ন কাইনে আঙ্কে বিনি ইয়ারং ন কাইখানো আশাইও বখাতে ন কাইনানি বাকি টস গনাং হানো গুদাল বাই টানই কানিগাছে থাইও সেরবারা মুস্কি এবা কম্পু সার দালগৈ মানানাই আবনি ইয়াগুলো 30 সেন্টিমিটার খ্লাই লাইন খ্লাই হানো সুক্রুস্র খ্লাইনাই 15 সেন্টিমিটার কেবেং কুথুক খ্লাইনাই বখাতেনি ইয়ারং ন মাখাইনাই কাইপাই খংকে দেখিসা খরোই মারাই হাতে ব্রুম ব্রুম বখাতে ইয়ারংনি গানাগিনি হানো যেন খুরসাই মারাই কাইমানি হাতি বারবারি এবং বারবারি উলো বখাতে যেন খলিমান খলই হাতি রোগ যেন ফালিনে রং কুসার বেলাকি আজি নেই মানো তাই অমন ও দালগুন কাইথানি রং কুসার আসে নামা আবনিও ও দালগুন খাইনে যেন বাজার হাতি রোগ ফালিনে যেন আজি নেই মানো গাহাম কেন আসুক জরা

করবুক করবুক হাঙ্কর বেরেমনি ভারত বাংলাদেশ আরি ও বিএসএনএস সারা দক্ষিথাম কেরম রায়দা বক্সিং চাকা ভারত বাংলাদেশ আরিনি থামরা মিটার থায়ো সারিক দাম দংসিমি তাইনি ফুংনি দাম দক জরা ও কেরম রায়দা দাগিমু দাগিজাক দংনাই অজরাও কেব আহিন লুকরক লাঠি থেমরং মানিরক তাই কুবুক মানিরক তাই বুথু বুথুকে এবার দলকে অ থাইতেই থাংলা সুখলাই বাংলাক আমি সাকলাইও হাসতে হাফুনি দাগিজাক বরক এবার লোকবাদে কেব অ থাইতেই থাংলা সু ক্লাইমাকলাক অজরাও ও দাগিমুং তংনাই ফাইনে জোলাইতালনি সাল জিথাম সালজরা তুমুং কেব অ দাগিমুং ন মানি হাঙ্কে বন কেরংতে রায়দেরক কেরং রায়দেতে মাজরা বেজরা হই সাকলাই যাগো কক তো হুকুম তাঙ্গনো বগতে খায় সাকলাই মঙ্গো অ কক সাকলাই যাব অবাহিন খাই হাঙ্করনি হাঙ্কর ফাং এবার হাস্তে বেকা হাস্তে নি ফাং ব ভারত বাংলাদেশ আরিনি বারো মিটার থাইও হরনি দামচারনি সিমি তানি ফুংনি দাম বাজরা বি এন এস এস সারা দক্ষিথাম দ্বারা আবার কেরং রায়দা নরগী ও দাগিমুং দাগি যাব ও দাগিমুং দংনাই চেংনাই খানানি সিমি এবার মেতালনি সাল চিচুকুনি সিমি তঙ্গানে জোলাইতালনি সাল চিসিনি সাল জোড়া অ দাগিমুঙ্গ দাগ সাজাগ অজরাব অ থাইতেই কেব আহিন লুকুরক বদল বদলকে তাই কুমনি লাথা কবুক মানই তাই বদল বদলকে অ থাইতেই কেব আজরাব থাংলা সুখলাই মাংলাক হাজতে হাফুংনি দাগিজাক বরক ন কারই তুমি কেব অমহাই অজরাব লাইসকে রায়দিন লগী মাজরা বেজনান হাই সাকলাই যাগো কক তুমফুক দানো বাকাতে কাহে সাকলাই মগো অ কক সাকলাই যাবো বিশালগড় ইংলিশ মিডিয়াম রংনকনি গানাগিনি থায়ো আহিন লগরকনি থাংলা জুথানি ও কেরং রায়দা সারা দক্ষিথাম দাগিমুং দাগি জাকা অমো

আকাশবাণী আগরতলা। এখন রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী রোশনী বন্দ্যোপাধ্যায়।

রবি কিরণ অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন রোশনী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং এরপর

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সেদেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে দুই দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বি ডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রুদেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ে প্রধানমন্ত্রী ইয়োনাস গারস্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে ৪৩ বছর পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী সে দেশে যাচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সফর করেন। সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটি শ্রী মোদীর ৩১তম আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগের আওতায় ভারতে তাদের উপস্থিতি বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন। সুইডেনের গোথেনবার্গে বেশ কিছু সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় শ্রী মোদী উৎপাদন শিল্প, গ্রিন হাইড্রোজেন শিল্প, পরিচ্ছন্ন জ্বালানি এবং অন্যান্য খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানান। সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ইতালি যাবেন। সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয় অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, এটি দেশের জন্য গৌরবের মুহূর্ত। ওম বিড়লা সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই সম্মানে ভারত ও সুইডেনের বন্ধুত্ব সুদৃঢ় হবে, পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। আগামী ১৯ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জগদ্দলপুরে মধ্যাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের ২৬তম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। শ্রী শাহ রায়পুর এবং বস্তারে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকালে রায়পুরে জরুরি পরিষেবা ডায়াল ১১২ এর আওতায় নতুন যানবাহনের উদ্বোধন করবেন। এরপর তিনি বস্তারের নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রের মূল লক্ষ্য দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরকারি ও ডিজিটাল পরিষেবা সহজলভ্য করে তোলা। এরপর শ্রী শাহ জগদ্দলপুরে অমর বাটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে সেখানকার বাদল একাডেমিতে তিনি শহীদদের পরিবার, নিরাপত্তা বাহিনীর সদস্য, মাওবাদী হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্ধ্যায় তিনি লোকসংস্কৃতিমূলক অনুষ্ঠান বস্তার কে সাঙে যোগ দেবেন। উল্লেখ্য, ছত্তিশগড় রাজ্যকে নকশালমুক্ত ঘোষণা করার পর এটি শ্রী শাহের প্রথম সে রাজ্য সফর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সে রাজ্যের সরকারে নতুন দুজন পূর্ণমন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অন্য দুজন প্রতিমন্ত্রীকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দুজন পূর্ণমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র চৌধুরীকে অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্প

এমএসএমই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ কুমার পাণ্ডেকে খাদ্য ও গণবণ্টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে অজিত পাল সিং খাদ্য সুরক্ষা এবং ঔষধ নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে সৌমেন্দ্র তোমার সৈনিক কল্যাণ এবং ক্রান্তীয় রক্ষা দল দপ্তরের দায়িত্ব সামলাবেন। কংগ্রেসের বিডি সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে সতীশান সহ 14 জন এই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 5টি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস জোসেফ, আরএসপি, কেরালা কংগ্রেস জেকব এবং কমিউনিস্ট মার্কসিস্ট পার্টি একটি করে মন্ত্রিত্ব পেয়েছে। সতীশান আরও বলেছে, তিরুবাঞ্চুর রাধাকৃষ্ণন স্পিকার হিসেবে এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন শনিমল ওসমান। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনার প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। দেশে মাত্র দুদিনের জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। পিআইবির তথ্য যাচাই শাখা জানিয়েছে এই নতুন তথ্য সম্পূর্ণ অসত্য। পিআইবির পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে দেশে 60 দিনের অশোধিত তেলের মজুত রয়েছে। এছাড়াও তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগানো রয়েছে। পিআইবি নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রে জারি করা তথ্যই শুধু বিশ্বাস রাখতে অনুরোধ করেছে। তিরুবনন্তপুরম সেন্ট্রাল হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে রেল তরফে জানা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে রেল। উল্লেখ্য, মধ্যপ্রদেশের লুনি রিচা এবং বিক্রমগড় আলোর স্টেশনের মাঝামাঝি ট্রেনটিতে আগুন লাগে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্নায়ুকেন্দ্র দিয়ে আন্তর্জাতিক রাজনীতি ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে অর্মজ প্রণালী দিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানের সংবাদ সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান এবং পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করেছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হারিস বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা 79তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। জেনিভায় আয়োজিত 6 দিনব্যাপী এই সমাবেশের এবারের মূল ভাবনা বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন এবং যৌথ দায়িত্ব, রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। বিশ্বব্যাপী স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে এই সমাবেশে বিশেষভাবে তুলে ধরা হবে বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম রেলপথের কর্মীরা ধর্মঘটে বসেছেন। এর ফলে নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেতন এবং কাজের নিয়মাবলী নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর নিউ ইয়র্কের লং আইল্যান্ড রেল রোডের কর্মীরা গত শনিবার থেকেই ধর্মঘট শুরু করে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। 12 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করে সানরাইজার্স লিগ তালিকায় তৃতীয়, চেন্নাই 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশের সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে 2 দিনের 36

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। বিদেশ সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। বিদেশ সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা বিগত 43 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নরওয়ে সফর এবং শ্রী মোদীর নিজেরও এই প্রথম নরওয়ে যাত্রা। এই ঐতিহাসিক সফরে তিনি রাজা পঞ্চম হ্যারাল্ড ও রানী সোনিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং যৌথভাবে ভারত নরওয়ে বিজনেস অ্যান্ড রিসার্চ সামিটে বক্তব্য রাখবেন। এই সফরের মূল লক্ষ্য হল দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ খতিয়ে দেখা, ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সুবিধা নেওয়া এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ও নীল অর্থনীতির ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করা। পাশাপাশি আগামীকাল অনুষ্ঠিত হতে চলা তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে অংশগ্রহণ করবেন। প্রযুক্তি, উদ্ভাবন, সবুজ রূপান্তর, পুনর্নবীকরণযোগ্য শক্তি, মহাকাশ, প্রতিরক্ষা এবং সুমেরু অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ভারতের সঙ্গে নর্ডিক দেশগুলোর সম্পর্ককে আরও কৌশলগত ও সুদূর প্রসারী মাত্রায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956-তে সংশোধন এনে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এই সংশোধনের ফলে ভারতের প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ আদালতের মোট বিচারপতির সংখ্যা বেড়ে 38 হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকদের যে হারে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ত্রিপুরা সরকার কোনো প্রতিযোগিতায় যেতে ইচ্ছুক নয়। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরা সরকারই প্রথম সামাজিক ভাতা 700 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা এবং পরে 2000 টাকা করে। ভবিষ্যতে সামাজিক ভাতা বাড়ানোর বিষয়ে তাঁর সরকার চিন্তাভাবনা করবে বলেও তিনি আশ্বাস দেন। রাজ্যে বিভিন্ন অংশে রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে তিনি বলেন, রাস্তা নির্মাণের কাজ চলছে, তার জন্য নাগরিকদের কিছুটা দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। খোয়াই, কমলপুর, কৈলাসহর প্রভৃতি মহকুমায় জাতীয় সড়ক সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক থেকে বিষয়ে বিশেষজ্ঞ দলও রাজ্যে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোথেনবার্গে গতকাল সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেনের সঙ্গে প্রতিনিধি পর্যায়ে আলোচনা করেছেন। আশা করা হচ্ছে উভয় পক্ষ বাণিজ্য, সবুজ রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং জনগণের মধ্যে সম্পর্ক বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করবে। এদিকে সুইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রয়্যাল অর্ডার অফ পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস উপাধিতে ভূষিত করেছে। সুইডেনের রয়্যাল অর্ডার অফ পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস হল একজন সরকার প্রধানকে প্রদত্ত সর্বোচ্চ স্বীকৃতি ও সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য 31তম আন্তর্জাতিক সম্মান হল এটি। বিজেপি খোয়াই মণ্ডলের উদ্যোগে দুদিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান পর্ব আজ শেষ হচ্ছে। গতকাল দলের জেলা কার্যালয়ে এর সূচনা হয়। বিজেপির খোয়াই মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ পর্বে খোয়াই মণ্ডলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিও, যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি ভারতের মায়ানমারের মধ্যে প্রধান মাদক সিন্ডিকেট ভেঙে দিয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আগরতলা কার্যালয়ের আধিকারিকদের একটি টিম সম্প্রতি নয়াদিল্লি থেকে সিন্ডিকেটের মায়ানমার ভিত্তিক মূল পান্ডা থানচিন তুয়াংকে গ্রেপ্তার করেছে। তাকে গতকাল আইজলে আদালতে সোপার্দ করা হয়েছে। ধৃত থানচিন তুয়াং আন্তঃসীমান্ত পাচার নেটওয়ার্ক সংগঠনে ব্যাপকভাবে জড়িত। মিজোরাম, মণিপুর, আসাম এবং ত্রিপুরার মধ্য দিয়ে মাদক চালনে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অংশের পাচার করত এই অভিযুক্ত। ব্যাপক নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সমন্বিত আন্তরাজ্য সহযোগিতা এবং ধারাবাহিক ফলো আপ অভিযানের মাধ্যমে ভারত মায়ানমার সীমান্ত বরাবর সক্রিয় আন্তর্জাতিক মাদক পাচারকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে চলমান অভিযানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি এক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জন করেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে।

কোনো দিনে মোট 5টি খেলা হয়। রানীরবাজার মাঠে সদরে দল 34 রানে সোনামুড়াকে, নেপকো মাঠে জিরানিয়া 7 উইকেটে মোহনপুরকে, মেলাঘর মাঠে খোয়াই 1 রানে সদর বিদলকে, উদয়পুর মাঠে বিশালকর 10 উইকেটে আম্বাসাকে, কৈলাসহর মাঠে ধর্মনগর 56-46 রানে কমলপুরকে পরাজিত করে একটি ম্যাচ পরিত্যক্ত হয়। আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35-24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা 20.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 27.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি খরক থামচি থামনি বাংরুবুই খরক থামচি সিনি ক্লাইনানি গসিমুং রেখা কেরংতাই দরবার ককচং লাইনকনি কারিজা গেজেট দাগিমুংন রুগী সুপ্রিম কোর্ট দরবার ফাংনি বাংমারি কেরংন রুগী 1956 অসনামফির মুঙ্গ তুবুবুই অদাগিমুং রোজাখা অসনামফির মুংবাই দাবক ভারতনি দরবার ফাং বক্রক নখবই কুচুকুক দরবার নগ বেবাগী দরবার ফাংনি বাংমারি বাঙ্গী অংঘা খরক থামচিচার বুইহা বেড়াইমানী উলব্রী বেড়ামো তিনি নরওয়েব থাঙ্গী সগৈখা ভারতনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী থাঙ্গাই বিশিক ব্রীচি থামো ভারতনি মন্ত্রীবক্রকনি পুইলা নরওয়ে বেড়াইনা থাংমা অলাইবুমা গনাং বেড়াইনা থাংমাও ব হাবুবাগরা উলবা হেরাল্ড তৈবুবাগরাজক সোনিয়াবাই মালাইমানী লগি লগি নরওয়েনি মন্ত্রীবক্রক জোনাস গাহর স্টোরবাইব বখাকনি ককলাম সালাইমাও আচুগানো তৈ কথাওই ভারত নরওয়ে বিজনেস এন্ড রিসার্চ সামিত কক নারগানো অ বেড়াইমানী নাহার মুংবুবাক অংখা কনৈ কতনি বিশিং বানিয়াতে রাংবুক সিনমুং চেরি নাইমুং ভারত EFTA বানিয়াতে রাংথং মানজাক মুংনি তাই কক খালাইমুংনি সেপ নাহারমুং আকরক আপন কারিব খনা সংসারজাক না থাঙ্গি টংমা ফিলতাম ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমুং মন্ত্রীবক্রক নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড তাই সুইডেনি মন্ত্রীবক্রক সংবাই ককলাম সালাইমাও মানজাগানো আরো জুদা জুদা নাংকুকমা বাবায় হাকত রকনি কড়া খালক বনানতেই ককলাম অঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী গাথেনবর্গ মিয়া সুইডেননি মন্ত্রীবক্রক উল্ফ ক্রিস্টারসন বাই লুকুয়া দংবেরেমনি ককলাম সালাইখা খাকা জাখা বখাকনি বানিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাং বেখ্রেব স্টার্টআপ খুবই জুদা জুদা নাংকুকমা বাবায় তেই লুকুরকনি বিশিং হালক কাহাম খানানতই ককলাম অংখা সুইডেন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীন রয়্যাল অর্ডার অব পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস বরম ইয়াফার জাখা অব অংখা আরনি যতনি কুচুকুক বরম গনাং সকাত মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি বাগৈ অব কাই থামচিসা হায়ুং বেরেমনি বরম অংখা নিট ইউজি আমজোগমুংনি সংমুংবলাই কেসেকেরেং অংমানি পাটিমুঙ্গ কক শিলচাজাক মনীষা গুরুনাথ মান্দারেন সালচি ব্রীনি বাকি সিবিআই নিগো ইয়াফারকা দিল্লী রাউস এভিনিউ দরবার নক মিয়াফুঙ্গ মনীষা মারান্দেন সিবিআই দরবার ফাংনি বস্কাঙ্গ তিসাকা সিবিআই বস্কাঙ্গ দাল বিদাল সিংমুংনি উল অ মামলানি যত্তনি বস্কাংনি ককশিল জাজাক পুনেনি ভুটানিনি সিনিয়র ফ্রাই মনীষা গুরুনাথ মারান্দেন রমজাগো মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাকতনি জুদা জুদা হাস্তেব লুকুরকন জে মারি তৈ হডানি বাতারে জাগৈ তঙ্গ অ বাবায় ত্রিপুরা হাপাং মংসা বাতাইমুঙ্গ থাংনানি মুচুং জাগিয়া আগরতলা হাপাংনি ডেন্টাল রংন কতর যুগালি জাক থৈ রিমা শিবির ন চেঙ্গৈ রিমানি উল ককতমা থুমনৈ রকনি জুদা জুদা কক সংমানি কক ফিল মন্ত্রীকরা সাকা ত্রিপুরা হাপাং ন পুইলা হদানি বাতা রাং খক স্নি রানী বাংরে ওই রাং খক সাসাই তাই উল রাং নৈ সাই খলায়ো থিনাঙ্গ হদানি বাতা বাংরানী বাবায় বিনি হাপাং ওয়ানসুগান হিব বসাকা হাস্তিনি জুদা জুদা আমচায় লামারকনি তংহালগ্ন তুই বসাকা লামাস নামফির মুংনি সামুং অঙ্গৈ তঙ্গ আবনি বাগৈ লুকুরকন কিসা সৈনানি নাঙ্গানো খুয়াই কমলপুর কৈলাসহর মহকুমারকনি বসংলাহারনি নামফির মুংন তুই কেন্দ্র হাপাং ন সাজাখা তৈ করংজা কেন্দ্রনি কক চংলাইনকনি বখাকতৈ এলএমনি বদল কাইসা হাস্তেব রহর জাখা হানিব ব খুরশাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি বস্কাং শাল থামচিসা ককটি শালনি ফুং দামচিসা ও আকাশবাণী মন কি বাত পান্দানি বিশিংতৈ হাকতরতে বুই হাকতনি লুকরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানে মন কি বাতনি ফিল সারা থামচি ব্রীবে

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে আপনাদের সকল

0: কুলকি জানায় আমাদের আগরতলা কেন্দ্র থেকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতাবন্ধু, আজকের এই প্রভাতী আয়োজনে আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু স্বাস্থ্য নয়, মানবতার সঙ্গেও গভীরভাবে জড়িত।
1: আজ 18 মে বিশ্ব এইডস টিকা দিবস। এই দিনটি HIV টিকা সচেতনতা দিবস নামেও পরিচিত। দিনটির মূল লক্ষ্য হল HIV সংক্রমণ এবং এইডস প্রতিরোধে একটি কার্যকর টিকা আবিষ্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করা।
0: HIV বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। এর ফলে শরীরে নানা সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি হারিয়ে ফেলে। এ অবস্থায় পরবর্তীতে এইডস রূপে পরিণত হয়, যা একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা।
1: এই পরিস্থিতি মোকাবিলায় একটি নিরাপদ এবং কার্যকর টিকা আবিষ্কার আজও অত্যন্ত জরুরি। তাই এই দিনটি শুধু একটি স্মরণ দিবস নয়, বরং এটি একটি আহ্বান। গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই মহামারীর বিরুদ্ধে লড়াইকে আরো জোরদার করার।
0: আজকের দিনে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি সেই সব বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদের যারা প্রতিনিয়ত HIV বা এইডস প্রতিরোধে কাজ করে চলছেন। তাদের নিরলস প্রচেষ্টা আমাদেরকে আশার আলো দেখায়।
1: বিশ্ব এইডস টিকা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে এই লড়াই শুধু চিকিৎসা বিজ্ঞানের নয়, এটি সামাজিক সচেতনতা, সহমর্মিতা এবং দায়িত্ববোধেরও লড়াই। আক্রান্তদের প্রতি সহানুভূতি এবং সমর্থন প্রদর্শন করা আমাদের প্রত্যেকের কর্তব্য।
0: এছাড়াও এই দিনটি নতুন প্রযুক্তি ও গবেষণায় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয় যাতে তারা একযোগে কাজ করে দ্রুত একটি কার্যকর টিকা উদ্ভাবনে এগিয়ে আসে।
1: আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে HIV এইডস এর বিরুদ্ধে এই সংগ্রামকে সফল করতে। তাই সচেতন হই, অন্যকে সচেতন করি এবং একটি সুস্থ নিরাপদ সমাজ গড়ে তোলার পথে এগিয়ে যাই।

0: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুরবেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ার বিশ্রাম নিন।
0: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: শ্রোতা বন্ধু, ইতিহাসের পাতা আজকের দিনকে নিয়ে আর কি কি বলছে? যেমন 1798 সালে আজকের দিনে লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হিসেবে কলকাতায় এসেছিলেন। আজকের দিনে 1974 সালে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পরমাণু পরীক্ষা স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত হয়েছিল। 1976 সালে

0: ভারতের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ সম্পন্ন হয়েছিল ঠিক আজকেরই দিনে।
1: আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবেগৌড়া 1933 সালে। পাশাপাশি আজকের দিনে আমরা হারিয়েছিলাম বিশিষ্ট বাঙালি প্রাবন্ধিক এবং সাংবাদিক অক্ষয় কুমার দত্তকে 1886 সালে। আজকের দিনে প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত চিকিৎসক এবং শিক্ষাবিদ নীলরতন সরকার 1943 সালে।
0: এবারে চিঠিতে নজর রাখি। আমাদের অনেক শ্রোতাবন্ধু চিঠি পাঠাচ্ছেন, রাজ্য বহিরাজ্য থেকে বহু চিঠি রয়েছে। তার মধ্যে প্রথমেই যে চিঠিখানি আমার হাতে রয়েছে সেই চিঠি পাঠিয়েছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকপাড় বাঁকুড়া থেকে। তিনি লিখেছেন, প্রিয় অনুভব, জন্মদাতা পিতা তিনি স্বর্গ, তিনি ধর্ম। শাস্ত্রী বলেছে অবশ্যই পিতামাতা সবার উপরে, কিন্তু সংসারের এমন কিছু ব্যক্তি আছেন যাদের কাছে পিতার পরামর্শ পথের দিশা পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর আমার ছায়াতরু, সংসারের খরতাপ থেকে শীতল প্রশান্তি দিতে দাঁড়াই রবি ঠাকুরের পদতলে। রবীন্দ্রনাথ ঠাকুর আমার হৃদয়ে শান্তি আনে। রবীন্দ্রনাথ ঠাকুর আমার চিন্তায়, রবীন্দ্রনাথ ঠাকুর আমার চেতনায়, পিতানবোধি রবীন্দ্রনাথ ঠাকুর আমার শোকতারা। এটি দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকপাড় বাঁকুড়া।
1: পরের চিঠিখানে লিখেছেন ফিরোজা বেগম রামপুরহাট বীরভূম থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আমি তোমার এক নতুন বন্ধু। এর আগে একবার লিখেছি, তোমার মে মাসের দ্বিতীয় পক্ষের বিষয় হলো যদি এমন হতো, সত্যি এই পৃথিবীটা যদি হিংসা বিদ্বেষ মারামারি যুদ্ধ বিধ্বস্ত না হতো, যদি সব মানুষের একটি ভাষা হতো, যদি পৃথিবী আজ রোগমুক্ত হতো, যদি জাতিভেদ প্রথা না থাকত, মানুষ যদি অমরত্ব পেত, এই পৃথিবীতে যদি দারিদ্রতা দূর হতো, বাস্তুহীন ভূমিহীন অর্থাভাব অনাহার যদি না থাকত, সাদা কালো ছোট বড় যদি না থাকত, তাহলে কেমন হতো? যদি আমার দুটি ডানা থাকত, পাখির মতো উড়ে উড়ে আমি সকল দেশ দেখতাম, পাহাড় পর্বত গিরিখাত এভারেস্ট হিমালয় ঝর্ণা সাগর বন জঙ্গল প্রভৃতি। যদি আমার এখন জন্ম হতো আর যে কোনো বড় শহরে হতো, তাহলে আমি আধুনিকতা এবং স্বাধীনতার ছোঁয়ায় নিজেকে আরও শিক্ষা দীক্ষায় উজ্জ্বল করে তুলতে পারতাম, নিজের স্বাধীন সত্তা আমাকে পরিপূর্ণ করে ফেলত। আমি যদি ছেলে হতাম, মানুষের দুঃখ কষ্টের সামিল হতাম, পরোপকারে আমি নিমগ্ন থাকতাম। পারিপার্শ্বিক আবহে দুঃখিত ফিরোজা বেগম রামপুরহাট বীরভূম।

আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে, সেই চিঠি পাঠিয়েছেন বিকাশ মণ্ডল, পূর্ব বর্ধমান থেকে তিনি চিঠি পাঠিয়েছেন। তিনি লিখেছেন, যদি এমন হতো মনের আকাশে জমাট বাঁধা আবিলতার মেঘগুলো বৃষ্টি ফোটার নোটিশ বোর্ডে মৃত্যুর পরোয়ানা লিখে দিত, তাহলে বোধ ভালোই হতো। পারিজাতির সৌরভে মাতোয়ারা ভবনে প্রীতির পারদে সংস্পর্শের এবং সম্পর্কের উষ্ণতা ধরা থাকত। এমন হতো যদি শিশুনিবাস, বৃদ্ধাবাস, বিলাসাবাসের দেওয়াল সব উধাও, সকলে এসে দাঁড়াতাম এক নভনীল আসমান ছাদের তলে।

কোনো বৈষম্য, থাকতো না কোনো আপন পর, প্রত্যেকে আমরা প্রত্যেকের সমবেথি সহদর, এমন তো হতেই পারত। আমি এই দুনিয়ার রাজাধীরাজ সর্বশক্তিমান, আমার কথা সবই নিয়ম হতো, সুশাসনের ছত্রছায়াই করতাম প্রজাপালন, এক নিমিষে দুর্নীতি আর মজুরদারির পাহাড় চূড়া ভেঙে করতাম নিশ্চিন্ন, দিতাম ফিরিয়ে সমদর্শী পৃথিবীতে সসম্মানে শ্বাস নেওয়ার অধিকার। চিঠিখানি পাঠিয়েছেন বিকাশ মণ্ডল, গ্রাম বাদপুর ডাকঘর, যোগগ্রাম, থানা জামালপুর, জেলা পূর্ব বর্ধমান।

0: পরের চিঠিখানে লিখেছেন অদিতি দে চ্যাটার্জি, ইন্দা খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় ভিকাপুর, জীবনে অনেক কিছুই যখন চেয়েও পাওয়া যায় না, তখন ভাবনার রসে চারিত হয়ে আমরা প্রায়শই বলে থাকি, যদি এমন হতো তাহলে কি ভালোটাই না হতো। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে ডিউটি করতে পাঠানো হয়েছিল আমার বাসস্থান থেকে প্রায় 80 কিলোমিটার দূরের একটি অঞ্চলে। প্রচণ্ড গরমে প্রায় অর্ধমৃত হয়ে মনে হয়েছিল, যদি 50 অর্ধ মহিলাদের ভবিষ্যতে ভোটের ডিউটি না দেওয়ার নিয়ম জারি করা হয় তাহলে কি ভালোটাই না হতো, অথবা 50 অর্ধ মহিলাদের যদি তাদের নিজস্ব বিধানসভা ক্ষেত্রেই বাড়ির কাছাকাছি কোনো জায়গায় ভোটের ডিউটি দেওয়ার নিয়ম বাধ্যতামূলক করা হতো তাহলে কি সত্যিই খুব অসুবিধে হতো। যদি এমন হতো তাহলে তো অনেকটা স্বস্তি পাওয়া যেত, অন্তত প্রতি মুহূর্তে নাভিশ্বাস উঠত না। আর মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা প্রভৃতি বিষয়ে অনেক প্রতিশ্রুতির কথা ইতিপূর্বে শুনেছি এবং প্রায় প্রতিদিনই শুনে চলেছি, কিন্তু সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সেই নীতির বাস্তব প্রয়োগ সত্যি কি সবার ক্ষেত্রে সমানভাবে হচ্ছে? না, একেবারেই নয়। তাই যদি এমন হতো, যেখানে নারী সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে প্রতিটি নারীর ক্ষেত্রেই একই নীতি প্রয়োগ করা হতো, তাহলে আমরা হয়তো মিথ্যা প্রতিশ্রুতি কথাটা উচ্চারণ করতাম না। যদি উপর মহলের মনে প্রকৃত সদিচ্ছা এবং সহানুভূতি জাগ্রত হয়, তাহলে আমাদের এহেন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হবে না ভবিষ্যতে। তাই আশার ছলনে ভুলে আরও একবার বলি, যদি এমন হতো। শুভেচ্ছান্তে অদিতি দে চ্যাটার্জি, ইন্দা খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।
1: এবারে কিছু তথ্য বন্ধুদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই জানাচ্ছি, আজ সকাল 11:30 রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে লাখপতি দিদিদের নিয়ে সমৃদ্ধি 2.0 এর অধীনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যে অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সকাল 11:30 এই অনুষ্ঠান শুরু হবে। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে গোমতী জেলার করবুক মহকুমার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের কিছু এলাকায় 300 মিটার পর্যন্ত এলাকায় সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা

বিএনএসএস 2023 এর 163 নম্বর ধারা অনুযায়ী গড়বুক মহকুমার অন্তর্গত বিওপি লবকান্ত পাড়া থেকে বিওপি চাপলিন ছড়া পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আদেশে বলা হয়েছে সন্ধে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সময়ে স্থানীয় কর্তৃপক্ষের উপযুক্ত অনুমতিপত্র ছাড়া চার বা ততোধিক ব্যক্তি এক জায়গায় সমবেত হতে পারবেন না। এই আদেশ 13 জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

এবার এই কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। টিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 220টি, শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে বিই বিটেক অথবা এমসিএ পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 5ই জুন বিকেল 5:30 পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত তথ্য পরবর্তীতে কল লেটারে জানানো হবে। আবেদন ফি জেনারেল প্রার্থীদের জন্য 350 টাকা এবং এসসি এসটি বিপিএল পিডাব্লিউডি প্রার্থীদের জন্য 250 টাকা। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tpsc.tripura.gov.in আপনারা দেখে নিতে পারেন।

0: আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। ভারত সরকারের মৎস্য মন্ত্রণালয় প্রাণী সম্পদ বিকাশ ও ডিয়ারিংয়ের অধীনস্থ মৎস্য দপ্তরের অধীন কিছু শূন্যপদ পূরণের লক্ষ্যে উপযুক্ত ভারতীয় নাগরিক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। নিয়োগ করা হবে স্বল্প চুক্তির মেয়াদের ডেপুটেশনের ভিত্তিতে, পদের নাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিশারিজ। পদের সংখ্যা দুটি, তবে পদের সংখ্যা প্রয়োজনে বাড়তেও পারে আবার কমতেও পারে। বেতনক্রম সপ্তম বেতন কমিশনের লেভেল 11 অনুযায়ী 67,700 টাকা থেকে 208,700 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, বায়োডাটা, প্রোফর্মা এবং অন্যান্য যোগ্যতা মান সম্পর্কে আরও বিস্তারিত জানতে দপ্তরের ওয়েবসাইট www.dof.gov.in দেখে নিতে পারেন।
1: বয়স বাড়লেও মস্তিষ্ক সচল রাখার উপায় জানেন? আজকে আপনাদের জন্য রয়েছে এমন কিছু পরামর্শ যা আপনার চিন্তা শক্তি, স্মরণ শক্তি এবং মানসিক দক্ষতা ধরে রাখতে সাহায্য করবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের পাশাপাশি মস্তিষ্কেও পরিবর্তন আসে, এটাই স্বাভাবিক। অনেকেই হয়তো খেয়াল করেন চাবির গোছা কোথায় রেখেছেন ভুলে যাচ্ছেন, কথার মাঝে সঠিক শব্দ মনে করতে পারছেন না, কিংবা নাম মনে রাখতে কষ্ট হচ্ছে। এইসব বিষয় মানেই কিন্তু ডিমেনশিয়া নয়, তবে এগুলো এড়াতে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ধরে রাখতে কিছু সহজ এবং বৈজ্ঞানিক উপায় রয়েছে। যেমন ধরুন, উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, যা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এবং ডিমেনশিয়ার সম্ভাবনা বাড়ায়। এই সমস্যা প্রতিরোধ করতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলুন, নিয়মিত হাঁটুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন, সময় মতো রক্তচাপ এবং কোলেস্ট্রল পরীক্ষা করুন। ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ মস্তিষ্কের কোষ ধ্বংস করতে পারে এবং স্মরণশক্তি

0: দুর্বল করে। তাই ধূমপান সম্পূর্ণ ত্যাগ করুন এবং অ্যালকোহলে কিন্তু সীমারেখা টানাও জরুরি। নিয়মিত শারীরিক পরিশ্রম রক্ত প্রবাহ বাড়ায় এবং সেটা মস্তিষ্কের জন্য উপকারী। হাঁটাহাঁটি করা, সাঁতার কাটা, সাইকেল চালানো বা হালকা যোগব্যায়াম মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায়। যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের মধ্যে কিন্তু ডিমেনশিয়ার ঝুঁকি এক তৃতীয়াংশ কম।
1: শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে কি বলছে। আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে, রাজ্যের প্রতিটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 20.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 58%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায় 27.1 মিলিমিটার। এক সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যের প্রতিটি জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস।

শ্রোতাবন্ধু, আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা। আপনারা প্রত্যেকেই জানেন যে আকাশবাণী তার গৌরবময় 90 বছর পূর্ণ করেছে, আর এই 90 বছরে আকাশবাণী প্রতিটি কেন্দ্র বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই 90 বছর পূর্তি পালন করছে। গত 15ই মে আগরতলার সুকান্ত একাডেমিতে আকাশবাণী আগরতলার তরফে এক শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই 90 বছর পূর্তিকে কেন্দ্র করে। আর আগামী শুক্রবার অর্থাৎ 22ই মে একটি ম্যারাথন অনুষ্ঠিত হবে এই 90 বছর পূর্তিকে কেন্দ্র করে। সকাল 6টায় আকাশবাণীর আগরতলার তরফে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে, যে ম্যারাথনে আপনারাও অংশ নিতে পারেন ঠিক সকাল 6টায়।

তো রাতের ঘুমটা ঠিকঠাক ছিল তো, নাকি আবারও রাত দুটো পর্যন্ত মোবাইল স্ক্রল আর হঠাৎ রিয়েলাইজ করা, আরে কাল তো সকালে উঠতে হবে। কারোর সকাল শুরু হয় অ্যালার্মের সাথে, কারোর আবার মায়ের ডাকে। আর আমাদের মতো কিছু মানুষের সকালটা ঠিক শুরুই হয় না যতক্ষণ না হাতে আসে এক কাপ গরম ধোয়া ওঠা চা। এই চা জিনিসটা সত্যি বড় অদ্ভুত, তাই না? মন খারাপও লাগে, আবার হ্যাপিনেস সেলিব্রেট করতেও লাগে। বন্ধুর সাথে আড্ডা হোক কিংবা একা বারান্দা বসে থাকা, এক কাপ চা যেন সব সিচুয়েশনের পারমানেন্ট পার্টনার। হ্যাঁ, আর সেই চায়ের গন্ধ মেখেই আজকের এই যুববাণীর সকাল। হ্যাঁ, যুব শুভ সকাল আমার প্রিয় সকল যুব বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আজকের যুববাণীর অনুষ্ঠানে। আমি রয়েছি তোমাদের সঙ্গে আরজি রাতুল, আর আজ আজ আমার সাথে শুরু হবে চায়ের চুমুকে যুববাণী। তাই চলো ঝটফট চা পাতা চিনি আর দুধ মিশিয়ে দুই কাপ গরমা গরম চা বানিয়ে ফেলো, এক কাপ তোমার আর এক কাপ আমার, বাস জমে গেল। আর সেই সঙ্গে রেডিও বা মোবাইলের ভলিউমটা হালকা করে বাড়িয়ে দাও, কারণ শুরু হয়ে গেছে তোমার আমার আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান, যুব অনুষ্ঠান যুব বাণী। আর আজ সকাল থেকেই আকাশটা যেন বৃষ্টির গল্প লিখতে বসেছে, তাই না? কারোর হাতে এখন গরম চায়ের কাপ, কারো জানালার কাছে বৃষ্টির টুপটাপ শব্দ, আর কেউ হয়তো এখনো কম্বলের ভেতরে ভাবছে আর পাঁচটা মিনিট ঘুমাই। সত্যি বলছি, বৃষ্টি আর চা, এই কম্বোটার সাথে কোনো কম্পিটিশনই হয় না বস। তাই এই সুন্দর রেনি মর্নিংটাকে আরও একটু মিউজিক্যাল করে তুলতে এবার বাজবে তোমাদের জন্য একদম পারফেক্ট একটা গান।

উফ, এই বৃষ্টি চার গানের কম্পটা সত্যি অন্যরকম ছিল, তাই না? কিছু গান শুধু শোনাই হয় না, একদম ফিল করা হয়। আর আজকের এই রেইনি মর্নিংটা যেন ঠিক সেই রকম একটা মুড তৈরি করে দিল। আচ্ছা বলো তো, বৃষ্টি হলেই তোমরা কোন টিমে? মানে যারা সঙ্গে সঙ্গে চার পকোড়া খুঁজতে শুরু করে, নাকি যারা জানালার পাশে বসে ওল্ড মেমোরিজগুলোকে রিপ্লে করতে থাকে? আমার মনে হয় আজকের সকালে দুটিই চলেছে, তাই না? আর ঠিক এই না বলা অনুভূতি, না বলা গল্পগুলোকে আজ আমরা একটু শব্দ দেব। এখন শুনবো এক অন্যরকম গল্প, যেখানে স্বপ্ন আছে, আকাশ আছে, মাটি আছে, আর আছে দুটো নাম, নীলা আর অম্বর। রচনা শ্রী শুভেন্দু বিকাশ বাগ, আর গল্প পাঠে থাকছেন আমাদেরই দুইজন আরজে, আরজে অনিকপতি, আরজে শেষাত্রি। গল্পের নাম আকাশ ও মাটির মাঝখানে।

0: তার জন্ম গড়িয়ায়, পড়াশোনা বড় হয়ে ওঠা কলকাতাতেই, ছোটবেলা থেকেই আধুনিক চিন্তাধারার মেয়ে।
1: স্কুলে পড়ার সময় থেকেই ঠিক করেছিল বড় হয়ে আকাশে উড়বে, পৃথিবীর নানা প্রান্ত দেখবে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবে, জানবে ওদের পাহাড় নদী সমুদ্রকে, চিনবে তাদের গাছপালা।
0: সেই স্বপ্ন পূরণ হয়েছিল যখন সে এয়ার হোস্টেসের চাকরি পেল।
1: চকচকে ইউনিফর্ম আর নীল আকাশের সঙ্গে প্রতিদিনের বন্ধুত্ব, মেঘের সঙ্গে ঘুরে বেড়ানো,
0: জীবনের সবকিছুই যেন বাতাসের মতো ওকে ছুঁয়ে যাচ্ছিল।
1: অম্বর বিশালগড়ের ছেলে, খুব সরল মনের, মা বাবা নজরে রাখলেও দাদু ঠাকুমার যত্ন ও ভালোবাসায় বড় হয়েছে। পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে মন দেয়নি। আগরতলার টিআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করে কলকাতায় এক বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মরত। একদিন আগরতলা থেকে কলকাতা যাওয়ার ফ্লাইটে এক এয়ার হোস্টেসের চোখাচোখি হল। ফ্লাইটে যাওয়া আসা লেগেই থাকে, অনেক এয়ার হোস্টেসকেও দেখে, কিন্তু আজ অনুভূতি একেবারেই অন্যরকম। চকচকে গায়ের রং, হাসি খুশি মুখ দেখে অন্য এক আবেশে আচ্ছন্ন হয়ে গেল, কিন্তু লাজুক স্বভাবের জন্য কিছু প্রকাশ করতে পারল না। অন্যান্য দিনের মতো কলকাতাগামী ফ্লাইটে নীলা আজও কর্মব্যস্ত। এই ফ্লাইটেই আগরতলা এসেছে, তাই সাজসজ্জায় এলোমেলোর একটু চিহ্ন থাকলেও মনে কোনো ক্লান্তি নেই। হঠাৎ ওর নজরে পড়ল প্রায় 6 ফুট উচ্চতার এক তরুণের প্রতি। চেহারা ও পোশাক সাধারণ হলেও চোখে মুখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা। নীলা এক মুহূর্ত যেন থমকে গেল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় মেট্রো স্টেশনের সামনে ছেলেটির সঙ্গে আবার দেখা হয়ে গেল। দেখল ছেলেটি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। এবার হেসে ফেলল ছেলেটির ফ্যালফ্যালে দৃষ্টি দেখে। অম্বরের এয়ারপোর্ট থেকে ব্যাগ নিয়ে বেরোতে দেরি হয়ে গেল, সামাল দিতে ও তাড়াতাড়ি মেট্রো ধরার জন্য ত্রস্ত পায়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ওর নজরে পড়ল ফ্লাইটের সেই সুন্দরী এয়ার হোস্টেসের দিকে। এরপর বার দুয়েক অম্বর আগরতলা যাওয়া আশা করে ফেলেছে। সুর কাটল মাস ছয়েক পর।

0: আবার বাড়ি আসছিল। ফ্লাইটে আবার দেখা সেই রূপসী সপ্রতিভ এয়ার হোস্টেসের সঙ্গে। নীলা অপলকে দৃষ্টিতে চেয়ে থাকা অম্বরকে দেখে সাহস করে এগিয়ে এসে ঝুঁকে অম্বরের সিটটা একটু সোজা করে দিয়ে বাংলাতে বলল, ভালো আছেন? অম্বরের মন উদ্বেলিত, কিন্তু কিছু কথা বেরোতে চায় না মুখ থেকে। অস্পষ্টরে বলল,
1: হ্যাঁ ভালো আছি।
0: ফ্লাইটে প্যাসেঞ্জারের সঙ্গে বেশি কথা বলার প্রোটোকল নেই, তবু নীলা ফিসফিসে বলল, আপনার বাড়ি কি কলকাতা? উত্তর এলো,
1: না আগরতলা।
0: কলকাতা ফিরবেন কবে? এবার অম্বরের কথা স্বাভাবিক হচ্ছে, তারিখ জানিয়ে বলল,
1: এই ইন্ডিগোর বিকেলের ফ্লাইটে।
0: মুচকি হেসে নীলা চলে গেল।
1: অম্বরের উল্লেখিত দিন আসার আগে নীলা ওর এইচআর ম্যানেজারকে বলে তৎপর হয়ে ওই ফ্লাইটে আবার ডিউটি নিয়ে নিল।
0: নির্ধারিত দিনে সত্যি সত্যি রাজপুত্তরের দর্শন পাওয়া গেল। খাবার দেওয়ার সময় ইচ্ছে করে অম্বরকে স্পর্শ করল। অম্বরের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তারপর ফিসফিসিয়ে নীলা বলল, বেরিয়ে গেট নম্বর 3 এর সামনে অপেক্ষা করবেন। উত্তর দেওয়ার আগেই অম্বর দেখল নীলা চটপট অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, বারবার নীলাকে দেখে যাচ্ছে। আজ যেন ও একটু বেশি সেজেছে, ইউনিফর্মে কি অপরূপ দেখাচ্ছে। এরপর আর একবারও কিন্তু চোখাচোখি হলো না। আজ অম্বরের শুধু হ্যান্ডব্যাগ আছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে 3 গেটের সামনে অপেক্ষা করতে লাগলো। একটু পরে নীলা এলো। সামনের কফি শপে দুজনের কথা হলো। অম্বরের সম্পর্কে জানলো, বাড়ির কথা, প্রসঙ্গ এলো পড়াশোনা চাকরি, তারপর ফোন নাম্বার এক্সচেঞ্জ, ফোনে কথা, তারপর রেস্তোরাঁতে কথোপকথন গড়ালো জীবনের গল্পে।
1: এদিকে অম্বরের ঠাকুমা নাতির কাছে আবদার করলেন,
2: নাতবনি আয়, কবে চলে যাব, অন্তত দেখে যেন মরতে পারি। একই মত মা বাবাও পোষণ করলে বিয়ের তোড়জোড় চলতে লাগল। বাড়ির লোকেরা নীলার কথা জানতে পারল, মেয়ের ব্যাপারে সবকিছু খোঁজ নিয়ে মেয়েকে পছন্দও করল। কিন্তু নীলার কাছে খবর পৌঁছাতে বিপত্তি বাঁধল। এয়ারলাইন্সে চাকুরিতে যোগ দেওয়ার সময় নীলা একটি NDA সই করেছিল। চাকরির প্রথম 5 বছর কোনো এয়ার হোস্টেস বিয়ে করতে পারবে না, কারণ কোম্পানি মনে করত বিয়ে করলে দায়িত্ব বাড়ে, কাজের প্রতি মনোযোগ কমে যায়। তাই নীলা জানত যদি সে বিয়ে করে তবে চাকরি হারাতে হবে, অথচ চাকরিটাই তার জীবনের স্বপ্ন। নীলার মনে শুরু হলো এক ভয়ঙ্কর দ্বন্দ্ব। একদিকে অম্বর, যাকে ছাড়া সে ভবিষ্যৎ কল্পনা করতে পারে না, অন্যদিকে তার চাকরি, যা তার পরিচয়, তার স্বপ্ন, তার স্বাধীনতা। আবার যদি অম্বরকে ছেড়ে দেয় তবে তার হৃদয় ভেঙে যাবে। চিন্তায় নীলার রাতের ঘুম চলে গেল। অম্বরের ঠাকুমা সব শুনে নীলার সঙ্গে দেখা করলেন। নীলার উভয় দ্বন্দ্ব শুনলেন, মনে মনে ভাবলেন, সত্যি মেয়েটা নাতি অম্বরকে খুব ভালোবাসে, তাই চাকরি ছাড়ার মতো ডিসিশন নিতেও প্রস্তুত অম্বরকে পাওয়ার জন্য।
1: বড় মনের ঠাকুমা কিন্তু হবু নাতবউয়ের স্বপ্ন ভাঙতে চাইলেন না, শান্তভাবে বললেন,
0: যদি চাকরি তোমার কাছে ভালো লাগা হয় তবে আমরা অপেক্ষা করব, NDA সময়সীমা শেষ করে আমাদের বাড়িতে এসো, ততদিন আমার নাতির সঙ্গে চুটিয়ে প্রেম করে যাও। নীলার চোখে জল এসে গেল, সে বুঝল।

বাহ, নীলা আর অমরের এই গল্পটা এখানেই আমাদের শিখিয়ে দিল কখনো স্বপ্ন আর ভালোবাসা একসাথে পথ হাঁটে না, কিন্তু ধৈর্য, অপেক্ষা আর বিশ্বাস থাকলে সেই পথটাই আবার এক হয়ে যায়। আকাশ আর মাটির মাঝখানে দাঁড়িয়েও সম্পর্কগুলো বেঁচে থাকে, শুধু একটু বোঝাপড়ার ভরসায়। এই ছিল আজকের গল্প, আকাশ ও মাটির মাঝখানে। আর এই গল্পটার পর কোথাও যেন একটা না বলা নীরবতা থেকেই যায়। নীলা অম্বরের গল্প শেষ হলেও কিছু অনুভূতি থেকে যায় মাঝখানে, কারণ সব গল্পের শেষ হয় না, কিছু গল্প শুধু গান হয়ে বেঁচে থাকে। আর ঠিক সেই অনুভূতির সাথেই এবার শোনা যাক ভালোবাসা আর দুষ্টু মিষ্টি একটা প্রেমের গান।

0: এই ভালোবাসা গল্প আর অনুভূতির মাঝেই এবার আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আসি। আজ ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে। এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় এইচআইভি এইডস প্রতিরোধ, সচেতনতা আর গবেষণার গুরুত্ব একটা গুরুত্ব কতটা বড়। এই বিষয়ে বিস্তারিত কথা বলতে আর যে সুনেত্রা আর তার সাথে থাকবেন ডাক্তার অম্বালিকা দেবনাথ। চলো তাহলে শুনে নেওয়া যাক তাদের এই বিশেষ কথোপকথন।
1: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনায় তোমাদের সাথে রয়েছে আমি আর যে সুনেত্রা। আজ আমরা পালন করছি বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস। এইচআইভি বা এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতের ভ্যাকসিন গবেষণায় গুরুত্ব নিয়ে আজকের আমাদের এই বিশেষ আলোচনা। আমাদের সাথে রয়েছেন ডক্টর অম্বালিকা দেবনাথ। ম্যাম, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: প্রথমে আপনার কাছে জানতে চাইব, বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস এটা আমরা কেন পালন করি এবং তার গুরুত্ব কি রয়েছে?
2: আচ্ছা, বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস প্রতি বছর 18ই মে পালন করা হয়। 1997 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রথম এই দিনটির গুরুত্ব তুলে ধরেন। এর মূল উদ্দেশ্য হলো এইচআইভি অথবা এইডস এর বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টাকে সম্মান জানানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। আমরা জানি টিকা বা ভ্যাকসিন মানব সভ্যতার অন্যতম বড় আবিষ্কার, যেমন পোলিও, গুটি বসন্ত, হেপাটাইটিস বি, এই সব রোগকে টিকার মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাই এইচআইভি এর ক্ষেত্রেও বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এমন একটি ভ্যাকসিন তৈরির চেষ্টা করছেন যা ভবিষ্যতে সংক্রমণ প্রতিরোধ করতে পারবে। এই দিনটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমাজে ভয় ও ভুল ধারণা দূর করা। এখনো অনেক মানুষ মনে করেন এইচআইভি মানেই মৃত্যু, কিন্তু বাস্তবে বর্তমানে সঠিক চিকিৎসা নিলে একজন এইচআইভি আক্রান্ত ব্যক্তি বহু বছর স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ভারতের মতো দেশে সচেতনতা অত্যন্ত জরুরি, কারণ আমাদের দেশে যুব সমাজের সংখ্যা বেশি এবং তথ্যের অভাবে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। তাই বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস শুধু বিজ্ঞানীদের জন্য নয়,

0: সাধারণ মানুষের কাছেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সচেতনতা, প্রতিরোধ এবং গবেষণা, এই তিনটি এইচআইভি মোকাবিলার মূল চাবিকাঠি।
1: আমাদের সমাজে অনেকেই এইচআইভি এবং এইডস এই দুটো বিষয়কে একরকম মনে করেন, কিন্তু এর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে?
0: হ্যাঁ, নিশ্চয়ই। অনেকেই এইচআইভি এবং এইডস কে একই জিনিস মনে করেন, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। এইচআইভি এর ফুল ফর্ম অথবা পূর্ণরূপ হল হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটি একটি ভাইরাস যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। অন্যদিকে এইডস মানে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এটি কোনো আলাদা ভাইরাস নয়, বরং এইচআইভি সংক্রমণের শেষ এবং জটিল পর্যায়ে। সহজভাবে বলতে গেলে এইচআইভি হলো ভাইরাস আর এইডস হলো সেই ভাইরাসের কারণে তৈরি হওয়া গুরুতর অবস্থা। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন কোনো বাড়ির নিরাপত্তা রক্ষীরা যদি একে একে দুর্বল হয়ে পড়ে, তাহলে চোর ডাকাত খুব সহজেই ঢুকে পড়তে পারবে। আমাদের শরীরেও রোগ প্রতিরোধ ক্ষমতা সেই নিরাপত্তা রক্ষীর মতো কাজ করে। এইচআইভি সেই প্রতিরোধ ব্যবস্থাকে আক্রমণ করে, ফলে যক্ষা, নিউমোনিয়া, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি সহজে শরীরকে আক্রমণ করতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এইচআইভি সংক্রমণ হলেই যে সঙ্গে সঙ্গে এইডস হবে তা নয়। বর্তমানে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি এর মাধ্যমে ভাইরাসকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়, তাই অনেক এইচআইভি আক্রান্ত ব্যক্তি বহু বছর সুস্থভাবে কাজ করেন, পরিবার সামলাচ্ছেন এবং সমাজের স্বাভাবিক জীবনযাপন করছেন।
1: সাধারণ মানুষের জন্য আপনার এই তথ্য অনেকটাই উপকার হলো। তো এইচআইভি সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষ যারা রয়েছেন আমাদের সমাজে, তারা কি কি সতর্কতা নিতে পারেন?
0: এইচআইভি প্রতিরোধে সবচেয়ে বড় উপায় হলো সচেতনতা এবং নিরাপদ অভ্যাস। প্রথমত, অসুরক্ষিত যৌন সম্পর্ক এড়ানো অত্যন্ত জরুরি। নিরাপদ যৌন আচরণ এবং কন্ডোমের সঠিক ব্যবহার এইচআইভি সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমায়। দ্বিতীয়ত হলো, কখনো কারো ব্যবহৃত সুচ বা সিরিঞ্জ ব্যবহার করা একদমই উচিত নয়। বিশেষ করে মাদক গ্রহণের ক্ষেত্রে একই সুচ ভাগ করে ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যায়। তৃতীয়ত হলো, রক্ত নেওয়ার সময় আগে নিশ্চিত হওয়া দরকার যে রক্তটি পরীক্ষিত এবং নিরাপদ। বর্তমানে অধিকাংশ সরকারি এবং বেসরকারি ব্লাড ব্যাংকে এইচআইভি পরীক্ষা করা হয়, তবুও সচেতন থাকা প্রয়োজন। এছাড়া গর্ভবতী মায়ের এইচআইভি থাকলে সঠিক চিকিৎসার মাধ্যমে শিশুর মধ্যে সংক্রমণের ঝুঁকি অনেক কমানো যায়, তাই সময় মতো পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা ভুল ধারণা ভাঙা দরকার। হাত মেলানো, একসঙ্গে খাওয়া, আলিঙ্গন করা, একই টয়লেট ব্যবহার করা বা মশার কামড়, এসবে কিন্তু এইচআইভি ছড়ায় না। তাই এইচআইভি আক্রান্ত মানুষকে সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। আমাদের দেশে এখনো লজ্জা বা সামাজিক ভয়ের কারণে অনেক মানুষ পরীক্ষা করাতে চান না, কিন্তু যত দ্রুত পরীক্ষা এবং চিকিৎসা শুরু হবে তত ভালো ফল পাওয়া যাবে।
1: আচ্ছা, বর্তমান সময়ে এই এইচআইভি ভাইরাসটার কি কোনো কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হয়েছে?
0: বর্তমানে এইচআইভি এর সম্পূর্ণ কার্যকর এবং সর্বজনগ্রাহ্য কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি, তবে বিশ্বজুড়ে এই নিয়ে ব্যাপক গবেষণা চলছে। এইচআইভি ভাইরাসের একটি বড় সমস্যা হলো, এটি খুব দ্রুত নিজের রূপ পরিবর্তন করতে পারে, অর্থাৎ ভাইরাসটি বারবার ছদ্মবেশ বদলায়। তাই একে লক্ষ্য করে স্থায়ী ভ্যাকসিন তৈরি করা কঠিন হয়ে পড়েছে। তবুও বিজ্ঞানীরা হাল ছাড়েননি। আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং ভারত সহ বিভিন্ন দেশে নানা ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, বিশেষ করে এমআরএনএ প্রযুক্তি, যা কোভিড-19 ভ্যাকসিনে ব্যবহৃত হয়েছিল, এখন এইচআইভি ভ্যাকসিন গবেষণাতেও ব্যবহার করা হচ্ছে। যদিও এখনো সফল ভ্যাকসিন আসেনি, কিন্তু এইচআইভি প্রতিরোধে কিছু কার্যকর ব্যবস্থা রয়েছে, যেমন প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস নামের ওষুধ, যা উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা কমাতে সাহায্য করে। এছাড়া বর্তমানে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি চিকিৎসার ফলে এইচআইভি আক্রান্ত মানুষের শরীরে ভাইরাসের মাত্রা এতটাই কমিয়ে আনা যায় যে অনেক ক্ষেত্রে তা অন্যের মধ্যে সংক্রমণ ঘটায় না। একে বলা হয় আনডিটেক্টেবল ইকুয়ালস আনট্রান্সমিটেবল।

0: অতএব ভ্যাকসিন এখনো না এলেও চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে।
1: বর্তমান সমাজে যুব সমাজের মধ্যে এই ভাইরাসটার প্রবণতা বাড়ছে, তো তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কি ধরনের উদ্যোগ প্রয়োজন?
0: যুব সমাজকে সচেতন করা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিশোর কিশোরী এবং তরুণদের মধ্যেই কৌতূহল বেশি থাকে, কিন্তু অনেক সময় সঠিক তথ্যের অভাব দেখা যায়। প্রথমত, স্কুল ও কলেজ স্তরে বিজ্ঞানসম্মত যৌন শিক্ষা বা সেক্স এডুকেশন অত্যন্ত জরুরি। আমাদের সমাজে এই বিষয় নিয়ে এখনো অনেক সংকোচ আছে, তবে অনেক তরুণ ভুল তথ্য ইন্টারনেট বা বন্ধু মহল থেকে পায়। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, রেডিও, টেলিভিশন এসবের মাধ্যমে সহজ ভাষায় সচেতনতা বাড়াতে হবে। বর্তমানে যুব সমাজ মোবাইল ও ডিজিটাল মাধ্যমের সঙ্গে বেশি যুক্ত, তাই এই প্ল্যাটফর্মগুলি খুব কার্যকর হতে পারে। তৃতীয়ত হলো, এইচআইভি পরীক্ষা এবং কাউন্সেলিং পরিষেবা সহজলভ্য করতে হবে। অনেক সময় মানুষ ভয় বা লজ্জার কারণে পরীক্ষা করাতে চান না, তাই গোপনীয়তা বজায় রেখে বন্ধুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা জরুরি। এছাড়া পরিবার এবং শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তান যদি কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে প্রশ্ন করে, তাহলে তাকে ভয় না দেখিয়ে সঠিক তথ্য দেওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এইচআইভি আক্রান্ত মানুষদের প্রতি সহানুভূতিশীল হওয়া। বৈষম্য বা কুসংস্কার দূর না হলে মানুষ চিকিৎসার জন্য এগিয়ে আসতে ভয় পাবে।
1: আমরা আমাদের আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনার কাছে শেষ একটি প্রশ্ন জানতে চাইব, ভবিষ্যতে এইচআইভি ভ্যাকসিন নিয়ে চিকিৎসা বিজ্ঞানের সম্ভাবনা কতটা আশাব্যঞ্জক বলে আপনার মনে হয়?
0: ভবিষ্যৎ নিয়ে তো বিজ্ঞানীরা যথেষ্ট আশাবাদী। যদিও এইচআইভি ভ্যাকসিন তৈরি করা কঠিন, তবুও গত কয়েক বছরে গবেষণার দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কোভিড-19 মহামারীর সময় আমরা দেখেছি যে আধুনিক প্রযুক্তির সাহায্যে খুব দ্রুত কার্যকর ভ্যাকসিন তৈরি সম্ভব হয়েছে। সেই অভিজ্ঞতা এখন এইচআইভি গবেষণাতেও কাজে লাগানো হচ্ছে। বর্তমানে বিজ্ঞানীরা এমন ভ্যাকসিন তৈরির চেষ্টা করছেন যা শরীরে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। এছাড়া জিন থেরাপি এবং ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডিজ নিয়েও গবেষণা চলছে। ভারতও এই গবেষণার অংশীদার। আমাদের দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং চিকিৎসকরা আন্তর্জাতিক গবেষণায় অংশ নিচ্ছেন। তবে শুধুমাত্র ভ্যাকসিনের অপেক্ষায় থাকলেই হবে না। সচেতনতা, নিরাপদ আচরণ, দ্রুত পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসা, এই চারটি বিষয় এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষে একটি কথাই বলা যায়, এইচআইভি নিয়ে ভয় নয়, প্রয়োজন সঠিক জ্ঞান এবং মানবিকতা। বিজ্ঞান এগোচ্ছে, আর সেই সঙ্গে আশা বাড়ছে যে ভবিষ্যতে একদিন কার্যকর এইচআইভি ভ্যাকসিন অবশ্যই আসবে।
1: ম্যাডাম, আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার মূল্যবান সময় অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
0: অনেক ধন্যবাদ।
2: তো এইভাবেই গল্প, গান আর সচেতনতার এক সুন্দর মিশেলে আজকের পর্বটা আমরা গুছিয়ে নিলাম। তো আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। নিশ্চয়ই আবার কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সচেতন থেকো, নিজের জন্য, প্রিয়জনদের জন্য। আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান, যুব অনুষ্ঠান, যুব বাণী।

0: এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী।
1: মার্কেট ট্রেন্ড দেখা? হ্যাঁ, ক্যা নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন ভি।
2: সরি,
1: সুন নাই রাহা হ্যা ক্যা? পারফরমেন্স কি বাত হো রহি হ্যায়?
2: মুঝে কুছ সুননা হি নাহি হ্যায়।
3: মতলব? জব বাত হো মিউচুয়াল ফান্ডস কি তো মে বেমতলব কি বাতো কো মিউট করতা হু অর লং টার্ম গোলস পর ফোকাস রাখতা হু। মিউচুয়াল ফান্ডস সহি হ্যায়।
4: মিউচুয়াল ফান্ড নিবেশ বাজার জোখিমো কে অধীন হ্যায়। যোজনা সে জুড়ে সভি দস্তাবেজো কো ধ্যান সে পড়ে।

আকাশবাণী আগরতলা। এখন দেশবন্ধন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান, পরিবেশনায় কলকাতা ইয়ুথ কয়ার।

দেশবন্ধন অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান, পরিবেশনায় ছিল কলকাতা ইয়ুথ কয়ার, আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ে পৌঁছবেন। সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ভি ডি সতীশন।

0: বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। 20,000 মেট্রিক টন এলপিজি সহ একটি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাতের কান্ডলা বন্দরে পৌঁছেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এ মাসের 26 তারিখ কেরালামে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসুম বিভাগ। আইপিএল ক্রিকেটের চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশ সফরে চতুর্থ পর্যায়ে নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড এবং রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী সুইডেন সফর করেন। সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেছেন শ্রী মোদী। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন্ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দিয়েছেন। আমাদের প্রতিনিধি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটি শ্রী মোদীর 31তম আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। সুইডেনের গোথেনবার্গে বেশ কয়েকটি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। শ্রী মোদী ভারতীয় শিল্পে বিনিয়োগের জন্য সংস্থাগুলিকে আহ্বান জানান।
1: Which was attended by a large number of key companies.
0: সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ইতালি যাবেন। সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন তিনি। সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিভিন্ন ব্যবসায়িক সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিকরা ভারতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। গত কয়েক বছরে ভারতের ধারাবাহিক অর্থনৈতিক সংস্কারের ফলে যে রূপান্তর ঘটেছে তার ভূয়সী প্রশংসা করেন তারা। সুইডেনের গোথেনবার্গে শিল্প বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চল সচিব সিবি জর্জ একথা জানান।
1: Which was attended by a large number of key companies in Europe. I would like to highlight that in his meetings today with the CEOs and other senior leaders from the business, they all highlighted about their interest. You know, they have been observing India for last few years. They have been investing in India for last few years. What they have seen is a complete transformation in India in the last few years. They emphasize that.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুর পৌঁছেছেন। শ্রী শাহ রায়পুর এবং বস্তারে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে রায়পুরে জরুরি পরিষেবা ডায়াল 112 এর আওতায় নতুন যানবাহনের উদ্বোধন করবেন। এরপর তিনি বস্তারের নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রের মূল লক্ষ্য দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরকারি ও ডিজিটাল পরিষেবা সহজলভ্য করে তোলা। এরপর শ্রী শাহ জগদলপুরে অমর বাটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে সেখানকার বাদল একাডেমিতে তিনি শহীদদের পরিবার, নিরাপত্তা বাহিনীর সদস্য, মাওবাদী কার্যকলাপে ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী 19 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জগদলপুরে মধ্যাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের 26তম বৈঠকে পৌরোহিত্য করবেন। কংগ্রেসের ভিডি সতীশন কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে সতীশন সহ 14 জন এই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবেন বলে তিনি জানান। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML পেয়েছে 5টি মন্ত্রিত্ব। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে পশ্চিমবঙ্গ সরকার আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের

0: উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্গ ভাতা প্রদানের মতো নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেরাজের মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সেরাজের সরকারে নতুন দুজন পূর্ণমন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে সিবিআই মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে সিবিআইয়ের পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে গুজরাতের কান্ডলায় দীনদয়াল বন্দরে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ এমভি সাইমি কাতার থেকে যাত্রা শুরু করে চলতি মাসের 13 তারিখ হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে ইরানকে তাদের মজুত 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। তেহরান আমেরিকার এই শর্তাবলীকে সম্পূর্ণভাবে খারিজ করে পাল্টা কয়েকটি শর্ত আরোপ করেছে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতোমধ্যেই তুলকালাম চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি দেবেগৌড়াকে প্রকৃত অর্থেই মাটির সন্তান বলে অভিহিত করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চলতি মাসের 26 তারিখ কেরালামে প্রবেশ করতে পারে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। এদিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমি বায়ু দক্ষিণ পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম রেলপথের কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এর ফলে নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেতন এবং কাজের নিয়মাবলী নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার পর নিউ ইয়র্কের লং আইল্যান্ড রেল রোডের কর্মীরা গত শনিবার থেকেই ধর্মঘট শুরু করেছেন। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এএমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। গান্ধীনগরে অনুষ্ঠিত এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারত একটি রূপো, 9টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক নিয়ে অভিযান শেষ করেছে। মহিলাদের 53 কেজি স্ন্যাচ ইভেন্টে ভারতের হয়ে একমাত্র রূপো পেয়েছেন জ্ঞানেশ্বরী যাদব। রোমে আয়োজিত ইটালিয়ান টেনিস ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে 6-4, 6-4 সেটে পরাজিত করে জ্যানিক সিনার খেতাব জয় করেছেন। এই জয়ের সুবাদে 1976 সালের আদ্রিয়ানো পানাত্তার পর সিনারই প্রথম ইতালীয় পুরুষ খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের শিরোপা জিতলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ে পৌঁছবেন। সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেরালামের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ভিডি সতীশন। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিদেশ সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা বিগত 43 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নরওয়ে সফর এবং শ্রী মোদীর নিজেরও এই প্রথম নরওয়ে যাত্রা। এই ঐতিহাসিক সফরে তিনি ভারত নরওয়ে বিজনেস অ্যান্ড রিসার্চ সামিটে বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টে বিচারপতি

সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার অনুমোদন দিয়েছেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত আইন 1956-তে সংশোধন এনে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের বিভিন্ন রাজ্যে নাগরিকদের যে হারে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে ত্রিপুরা সরকার কোনো প্রতিযোগিতায় যেতে ইচ্ছুক নয়। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোথেনবার্গে গতকাল সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টানসনের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করেছেন। আশা করা হচ্ছে উভয় পক্ষ বাণিজ্য, সবুজ রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, স্টার্ট আপ, স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু কার্যক্রম এবং জনগণের মধ্যে সম্পর্ক বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করবে। সুইডেন প্রধানমন্ত্রী মোদীকে রয়্যাল অর্ডার অফ পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস উপাধিতে ভূষিত করেছে। সুইডেনের রয়্যাল অর্ডার অফ পোল স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস হল একজন সরকার প্রধানকে প্রদত্ত সর্বোচ্চ স্বীকৃতি সম্মান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য 31তম আন্তর্জাতিক সম্মান। বিজেপির খোয়াই মণ্ডলের উদ্যোগে দুদিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান পর্ব আজ শেষ হচ্ছে। গতকাল দলের জেলা কার্যালয়ে এর সূচনা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি ভারত মায়ানমারের মধ্যে প্রধান মাদক সিন্ডিকেট ভেঙে দিয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আগরতলা কার্যালয়ের আধিকারিকদের একটি টিম সম্প্রতি নয়াদিল্লি থেকে এই সিন্ডিকেটের মায়ানমার ভিত্তিক মূল পাণ্ডা থান চিন তোয়াংকে গ্রেফতার করেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে মোট 5টি খেলা হয়। আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 শুনবেন ককবরক অনুষ্ঠান নুগুল। বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার। বেলা 12:55 চাষের কথা, বিষয় পুঁই শাক চাষ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দুপুর 1:05। দুপুর 1:40 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:50 নজরুল গীতির শিল্পী দীপা চক্রবর্তী। আমাদের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 চাকমা গানের শিল্পী কানন চাকমা। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর সমাজবিদ্যা পঞ্চায়েতি রাজ থেকে পাঠ দেবেন ঈশানপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা চৌধুরী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে জৈব চাষে অনুখাদ্যের ব্যবহার প্রসঙ্গে ডাক্তার নীলাদ্রি পালের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন গোপাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সংবাদ বিচিত্রা। রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান। রাত 8:30 আধুনিক গানের শিল্পী মান্না দে। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:30 অনুষ্ঠান একই সূত্রে বাঁধা। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10

রাত 10:15 দীপা চক্রবর্তীর কণ্ঠে শুনবেন আধুনিক গান। শ্রোতাবন্ধু, শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আর এই অনুষ্ঠান সূচি প্রয়োজনে কিন্তু শেষ মুহূর্তে পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, এখন আধুনিক গান শুনবেন প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

0: এই আধুনিক গানখানি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গানের আসর এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা।
1: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
4: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
3: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
4: তাহলে সঠিক নম্বর?
3: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
4: দিদি তুমি বাঁচালে।
3: কাজ থেকে নয়।
4: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
1: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনুন মুকেশ এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

0: মুকেশ এবং সুমন কল্যাণপুরের কণ্ঠে শুনলেন এই গানখানি। এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং মহেন্দ্র কাপুর এবং মুকেশের কণ্ঠে।
1: হর দিল জো প্যার করেগা ওগা।

স্বপ্ন কা সৌদাগর ছবির গানটি শুনলেন মুকেশ সর্দা এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। এবারের গানটি শুনুন মুকেশ এবং হেমলতার কণ্ঠে বিশ্বাস ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে শুনছিলেন হিন্দি গান। আর হিন্দি গানের আসরে এখানেই শেষ হল। আকাশ পানি আগরতলা, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা। এবারে আপনারা শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন তিলোত্তমা ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে চামেলি মেম সাহেব ছবি থেকে। এবারে পরের গানটি আপনারা শুনবেন শুভদৃষ্টি ছবি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন নবজন্ম ছবি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে পরের গানটি আপনারা শুনবেন অপর্ণা ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন জন্মভূমি ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন লালু ভোলু ছবি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

উত্তর পুরুষ ছবি থেকে গানটি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে পরের গানটি আপনারা শুনবেন শতরূপা ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

গানটি শুনলেন এখানে আমার স্বর্গ ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। এবারে পরবর্তী গানটি আপনারা শুনবেন রজনী ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন শুভ সংবাদ ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা কিন্তু শুনছেন বাংলা ছবির গান। আর এবারে আশা ভোসলের কণ্ঠে আপনারা শুনবেন আগুন ছবি থেকে পরবর্তী গানটি।

ত্রয়ী ছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন সাধক বামাখেপা ছবি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

কালিদাস ছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন বাংলা ছবির গান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশ ফানি আগরতলা তাবক সঙ্গজাগ তিনি দিবর জরানি কক বরক পান্ডা পান্ডানী পুইলেন খানাবাইদি বৈরকনি পান্ডা নগুল

চুং তাবো সুরই নাই খাঙ্কাই যেটা বুড়ি রং সারা পৃথিবী গ্লোবাল ওই যে যেটা বরম রোজাক মানে সাল আট মার্চ তাবো নিশে বেলাই বেশি সকাঙ্গ চেনি বেলাখানে ওয়া সকরং ক্লারা জেটকিন হই খরসা বুড়ি ব সোশ্যাল একটিভিস্ট বো বেলাই কেনা বনে লাইফ হিস্ট্রি রওয়া সুকনাইকে বনে লিডারশিপ নওয়া সৌনাই খাঙ্কাই তাবো নিশে বেশি কদং মানে সকানি কক ফানো বড় বেলাই কেন তাবো ফিউচার ভবিষ্যৎ বুড়ি রংনি জায়গা ন ছয় জায়গাও সফাইরওই চলা রক বাই বুড়ি রংনি ইকুয়ালিটি কারণ চ সাইমানো বুড়ি রংনি চেষ্টা খাইখাঙ্গাই চলা রংসে জায়গা জায়গা বুসকাং থামাবো নকজাগ জায়গা জায়গাও বুড়ি রং মা মানে নচলা মাইয়াবো চং নকজাগ পৃথিবীও গবাং বুড়ি লিডারশিপ রোখলাইনাই রংথানি চাইন নগো তাবো নাহারই যে ক্লারা চিনি ম্যাডাম ক্লারা জেটকিন ব যে নাহার মানে ইন্টারন্যাশনাল ওমেন ডে নতুন খাঙ্কে বেলা ইম্পর্টেন্ট নাঙ্কুক মানে খাঙ্কে স্পেশালি চিনি রাইটস বুড়ি রংনি ওমেন বুমাং জাগ রক নতবা সিকলি রক বরংনি যেটা রাইটস দো মানে আবো চিনি আরো বেলাখানো বিশেষ খাই আপ্রনে মল হাইন আং তিনি নিনে থানি কাইসা জরামান মানে বিশিংটি কাইসা সানানি মসুক মানে খাঙ্কে বিশেষ খাই তাবো কবুন হা রগো নাইনিখাঙ্কাই বুড়ি রংনি বেলা এখানে বড় রাইটস নতুই বড় খরংবতী সাবতে বড় এনজয় বুখলাই দো রাইটস নতুই বড় মাবো মানো বড় এক্সারসাইজ বুখলাই জাগৈ দো বড় অধিকার জাগৈ দো ফিয়াবা আং বোখা হিলেগৈ কাইসা সানানি মসুং লুকো রংনি থানি তিনি ক্লারা জেটকিন বেশি কদমা নিশান যেটা খরংটি সামানি আবো বাই চিনি দফাও সুলই নাই খাঙ্কে তাবো অবহাইন নুকজাগ বইনি হানি বড় রক বাই চিনি হানি বড় রকনি স্পেশালি বুড়ি রকনি বা চারাই রকনি সিকলি রকনি বেলাইখেন টংকে সেফ চাকে সেফ বহাই নুকজাগ ফিয়াবা চিসা ইতিহাস অংক্লং নাহারি নাই খাঙ্কাই চিনি দফাও বুড়ি রকনি বরম রোজাক মানে চুগো রানী মহারানী বহাই রগবো গবাং মা বুড়ি রকনি সামং তামানে চুকজাগ চেংটুমা রহনৈব বেলা বীর খরসা চিনি চিনিপ্রা হানি খরসা মহারানী বড় বতির বহাইন কাইসা হিস্টোরিক কাইসা মুভমেন্ট খাই থামানি চুকজাগ গবাং মা হুকমু মুকমতিপ্রা গুড়ি নাই খাঙ্কে বুড়ি রকনি লাইবুমানী এবার বড়নি মুকমু তাক তুলসীবতী হাইরক চুকজাগ ফেয়াবা নাই নাই মানে তাবো বরংনি পরে নি কনি গাছা র আপ্রমাখেন বুড়ি রক বেলাখেন টর্চার চেঙ্কা বেলাখেন বুড়ি রকনি অভাব অনতন চেঙ্কা ডিভিজন বেলাখেন চেং থাঙ্কা বুড়ি রকনি সন্মান বেলাখেন হাও কিসিল জাখাইঙ্গি থাঙ্কা যে জায়গাও চুং নগৈমাখা কয়েকটা বছর সকাং রগো চুং নগৈমাঙ্কা যে বুড়ি রং নে বইনি নখুনি সম্পদ হই বরং গবাং পরিরানি নাঙ্গিয়া ছয় রমাদ্রং খেন অংখা ব মানে চিনি নগনি সম্পদিয়া চলারং প্রায়োরিটি রোজাকমানি রকচং নুখা কবন দফা রংনি তমুং সামুং রকাইখ্লাই বুড়ি রং হানাং পেনাং খাই জাকা ফেয়াবা অভাব অনতন খাইমানি আগুলো যেফ্র রাংখ পয়সানি বইনারও হাবা হুবা থাইনানি থানি বহাইন চলা রক বাই বাকসা বাকসা মাতাং যাও নুখুনি বেবাক সামুং পাইরওই ব মাইসু তিলং থাঙ্গি চলা রক বাই বাকসা যে জায়গাও সামুং তাংলায় ঈশ্বরনি সৃষ্টিও নাইনাইখানকে নগৈমানো বুড়ি রকাঙ্কেন জেনারেশন খাইনানি থানি ব চিনি বসাক বেলাইখেন দুর্বল চলারকে ফানগান ফিয়াবা বড় বাই বাকসা সামুং বাতাই তাঙ্গি সৈসো কই তাঙ্গি বহাইন বুড়ি হিনে বুমুং মা মানে বাই বরংনি রাংখ পয়সা ও হাঙ্কে ন চলা রং নিশে অর্ধেক নিশে তেকি সেসা বারাদ্রসে মানো চলা রং হাঙ্কে কোনো কৌ পাঁচশো টাকা মা খাঙ্কে বুড়ি রকে আড়াইশো টাকা রক তিনশো টাকা হাইরকে মানো যে জাগো ফাঁসেন রাগিয়া তুতৈ তাংমানি তাবো চুং নগৈমানো বিজনেসও বহাইন তা গবাং মা জায়গাও নাই নাই খাঙ্কে বুড়ি রং অভাব নম্বচিউই যং বিজনেস বা খাইছে নাই হিনে নকনে ওখারে বেলা গবাং মা অবস্টেকল বাধা বিঘ্ন গবাং তে চং নগৈমানখা ফ্রিডম করই বহাইকে বিজনেস খে চিনি বুড়ি রং ইনকাম খাই ফ্রিডম বাবে ইনকাম খাই জায়গা বেরেস নর্থ ইস্ট চিনি পূর্ব চিনি পূর্বাঞ্চল যেটা চিনি নর্থ ইস্ট মানে জায়গাও চাই নাই খাঙ্কে মণিপুর নাই

নাইতি, মেঘালয় নাইতি, নাগাল্যান্ড নাইতি, যত যাক ফ্রিডম ভাবে বুড়ি রও বড় ইনকাম খাইনি বড় সুযোগ মানো স্পেশালি আং সানানি বেসকে সানানি মুসুমাকে ত্রিপুরা জগ রংনি বাকে চিনি ত্রিপুরা হাও বেলাখিন সচেতনতা বহাইন বেলাখিন গরি দেখানাই যাব কয়েকটা বছর সকাঙ্গে নুখা রেপ গ্যাং রেপ বড়নে ভায়োলেন্স খাইজাগ বড়ন চুয়াক নুনুই বসাই বসার বেলাকে টর্চার খাইজাক মানে যুগ গবং মা বড় রো অমাইকে সামু হাইর চাউর থাই পাই অবহাইর খে বুড়ি রোগ বেলাখান টর্চার মানে ফ্যামিলি বেলাখান গেরিমা সংসা অবহাইর খে যুগ মানখা বুড়ি রং লাইব মানো চিনি ত্রিপুরা হাস্টে ও ত্রিপুরা জগ রং বিং মানে বিং ইদানিং নুফিকা বহাইকে হমানিলে চিনি দফানে ধানিও বেলাইখান লই হাইয়া সফাইলাই বহাই ইংলাইখা চামুং নমুং রোগ চেনে চালা বসারগুন বহাইন নমুং চামু রং হাইয়া ড্রাগস চালায়ো ইনজেকশন নালায়ো চোয়াক নংলায়ো নেশা জাতীয় নালায়ো অবহাইখ্লাই বরংনি বেলাইখান কিরিমা সংসা অমহাই বসাই সঙ্গে থানি বুড়ি রোগ বেলাইখান ওয়া সমু কতর হাইংখা চেনে সোসাইটিও বহাইকে বসাই সংসিনাই সাবানবা সংসিনাই গুবন দফানো নাই থানি বইয়া নাই থাকা হে তো আবো তো হালও কথালিয়ে ন নিজে দফানি নফা না সেনি হা হে জেসেলা রো কিরমা সংসার অভ্যাস হাইয়ারও না মানে বিসিংটি লাইফ রিক্স হই থাকো হইসং নাই কাইজাক বরজাক মানে বিসিংটি খাঁকে তারপর এইচ আই বি হাই রো রুম হাইয়ার সলোই বেলাইকে কিরমা সংসা আর বুড়ি রংনি বেলাইকে নমানমা সিংসা স্পেশালি বুড়ি গার্জেন নাই রো বেলাইকে বক্রক তর সাজাক হে ইদানিও তেসা নুফিকা বহাইকে হমানলে বুড়ি রংনি তাবো মেডিকেল কন্ডিশন তাবো যুগী টংখা তাম হই গরে গরে তাবো বসাতো যান পয়সা কিসামানি বাকে বসার নাম্বার কম খাইলাইখা চলাফা নতুন বুড়িফা নতুন কনই খরকসা অবহাই রাইখা আরো জায়গাও বুড়ি যদি খরকসাং তোহাকাই রিপ্রোডাকশন যে জায়গাও জেনারেশন এরথানি হাঁকে বুড়িছে রেসপন্সিবিলিটি আরো জায়গাও সে অ বুড়ি নাকে তাবো তাবো ইদানিং নকমানি হাঁকে ফাস্ট ফুড চামানি বাঙে ডিক্লার যাবোখা তাবো ডক্টরস রকবাই বুড়ি তাবো নি জেনারেশন বুড়ি রং হাঁকে সি সঙ্গো এখানে অবহাইখ্লাই চিনি দফাও বেলাইখান কিরিমা সংসা অধিকার নইব বেলা কিরিমা সংসা তে বড় লাইফ সার্ভাইভ খাই থাকে কথা তং থাকি আবার বহাই বেলাখান কিরিমা সংসা আজ এ বুড়ি বুড়ি ইংই আংকাইসা অবন বেলাইখান হর থুপ্র সাপ্র বেলাইখান বেলাই ওয়ান আও বেলাইখান কিরিমা সংসা চিনে দফা রং বাং স্পেশালি দেখাইসা মনে সকাঙ্গ ওয়া সঙ্গে খাঁকাই রং পয়সা নি দিগিং চঙ্গ ওয়া সঙ্গে খাঁকাই না চলা রং টংসিব না বুড়ি রং টংসিব এখানে অর জায়গা জব রং বাং বহাইন বেলাখান বিশেষকে বুড়ি রং নাই খাঁকাই চিনি আমানে মল বা চিনি সাকনি জরা রোগ সানসে তাবনে সেই তা যেমন ফিফটি ইয়ার্স ব্যাক রং কংনমা সঙ্গে খাঁকাই চাকরি তো বুড়ি রোগ করি জানো জেপ্রফা নাবো বহাইন জর জর আবনো আং ওমেন কমিশন নি খরসা বোর্ড মেম্বার ই সামন খাইনানি থানি স্ট্রেটেজি যেটা খাইলাইনানি থানি রেসিও নাইনানি থানি খাঁকাইখানে বেলাইখান বুড়ি রোগ নি নাম্বারস এজুকেটেড করি বাকে ইভেন বুড়ি রোগে হা চলা রোগ বাই হাজাগনি রোগ নতং দি বসাবতী পুষি চং দি এজুকেটেড ফানো বসাবতী ন পুষি চং দি ইভেন চিনি বসাবতী রোগ পর্যন্ত নি আমার তামো খাই এখানে মূসা খাইয়া নি বাবুকে তামো খাই এখানে হাইটি হাইটি খাই গভর্নমেন্ট জব মাস্টার ফাঁকা যেকোনো চাকরি নি খবর সাজাগো নতবা ইনকাম নি কক সাজাগো এখানে চিনি বুড়ি রোগ আবার বাকি চিনি রাইটস ন খরং তিসানি নাগো তে চিনি বুড়ি রোগ বহাই নক সানি ফানো মালিক উংনানি আবতী মেন্টালিটি উংনানি নামজাগো আনি মতে এখানে আবার তিনি 2025 নি মেসেজ আং যতনে থানে অবনো রোনানি মুসুগো যে বুড়ি রোগ বহাই নিজে অধিকার ন স্ট্যান্ড পয়েন্ট দানি নাঙ আনি বসাইছে চাকরি খাইও আংকে কিছু খাইয়া হমানি বেলাইখান অপমান হাইকে ওয়া সকথাই নিজে বো কামাই খাইমানি চলানো সাকনাঙিয়া উংনানিয়া অবখাঙ্কে নুখুঙো নিনি চুবানানি নতবা নিনে খাইথাই ডিউটি নতবা নিনে সাকনো নব বরক কাইসা পরিচয় মানে নব খাইমানো আর্ন খাইমানো এ অবহাইকলে কাইসা নুখুঙো খরসাতে খরসা বুঝিলাই আন্ডারস্ট্যান্ডিং কে থাকমানানি আ ক্ষমতা বুড়ি রং রজাক থাই খাই যাগো এখানে তাবো বিশেষ খাই পলিটিক্স অব নাই নাই দিয়ে আপ্রনি ক্লারা জেটকিন ব নি ডিমান্ড গাকে তামো ইকোনমিক তাই ব্রয়া ফংসাকা ইকোনমিক ইকুয়াল রাইটস লেবার

0: খাইলে মানে একেই ঘণ্টা একেই মানে সামুং সামুং একেই একেই জরা হাই হমফানো বুড়ি রঙাকে বরই হই কম রোজাক মানে আবার ইকুয়াল মানানি বাকে জেন্ডার ইকুয়ালিটি আবন মানানি বাকে বনি খরং দিশা মানে আবচি ত্রিপুরা হাও বিশেষ খাই ত্রিপুরা গভর্নমেন্ট থানি খরং দিশা থাই তাবো প্রেকটিস সঙ্গেই দো ওসগান পারা থাকমানে নুখা সঙ্গে নাই নাই মালে নিরো বহাইকে নিরো লেবার রোগ বহাইকে নিরো অমর পে খাই যাকি সঙ্গে রং মালাই দি সালারোকে 500 টাকা ফো বুড়ি রংকে 300 টাকা ফো এ অবহাই খাই যে ডিভিশন যে অমাইকে যে খাইজাক দমানি আবার বুড়ি রোখে সঙ্গবা বুড়িবা অমাইকে মাথায় সঙ্গ বুড়ি রোখে সঙ্গমাতা হি কমফোর্টেবল দিয়াওই তাঙ্গই আঙ্গ সঙ্গমাথাই যত জায়গাও 50-50 তাবো খাঁখানে 50-50 যোগসি চলা পাইলট মা খাঁখাই বুড়ি বউ মানো চলা ডক্টর মা খাঁখে বুড়ি বউ মানো চলা ইঞ্জিনিয়ার মা খাঁখে বুড়ি বউ ইভেন তাবো সাই নাই সঙ্গাই তোমার নাই এসটি নি বিং ফানোসে তাবো চেনে মুরমুজি বনসং তাবো বড় অধিকার রাজাগী কাইসা আসকথাই কত রই ইন্ডিয়ানি কাইসা নাইসাজাকাই আসকথাই রাজাক মানে নবের চেনে ত্রিপুরা হাবো হে এভরি নাও এন্ড দেন বুড়ি রক টর্চার ইকোনমিক মাইয়া পলিটিক্যাল কাইসা মৈত খাইসা সে
1: ত্রিপুরাও সিমিং গিয়া চিনি ভারত নীতি গুবন হা স্টেট রোগ বোঝাই নগো বুড়ি রোগ মাইকে সাতো পিতো খাইজাক মানে হাঙ্কা আং কিছু ককা সুই নমা সিনে যে তাবু অ জরা ও বুড়ি রোগ নিবাকে তো খাতিজাক গবাং মা মানথাই এবা রাইটস দো অধিকার মানে আবো মা দা মান সুগুই দো বুড়ি রোগ নি থানি ও যে রাইটস খাতিজাক দো মানে অবসদ সগুই
0: স্পেশালি কুবন্দ ফারকে চেতনা গবাং কুকবা বড়নি বিশে এজুকেশন দেখা কুসু কাসাজাক রোবা বড় রাইটস রং তৈ নাই নাই চিনি বড় র তৈ করই পারা পারাও তৈ করে হাতাই হাফং থাঙে উ কোনা কোনা নে বখরক বাই অমোখলাই গয়রেং নে তৈ নালাই দো তারপানো বড় রাইটস ন সানানে রঙিয়া কুবন্দ ফাঙ্কা রাস্তাও গলা রংলাইফানো সানলাই তাবো বহাই চিনি স্পেশালি আংটা মৈত খাই সাপিনাই চিনি দফাবো হাঁকে অধিকার ন সানানি রঙিয়া দেহসিনাই সানখাঙ্কে ব মানিয়া অবহাই খাই তাবো ফানো মানে তাবো ফানো চিনি বড় থানে অবহাই রাইটস ন কোনো ইকুয়ালিটি নুকজা গিয়া আইন বাই সচেতনতা আবার বাই আওয়ারনেস খাই না তিনি আং সাই কেফেকা কমিশন বহাইন চিনি চেয়ারপার্সন আং কই কেফে তিনি ল্যাঙ্গুয়েজ বু প্রবলেম চিনি বড় রনকে ল্যাঙ্গুয়েজ প্রবলেম অফিস আদালত ফাই দরবার ন বেলাইখে কাতেও এ অবহাই রং থানে আংবর রিকুয়েস্ট খাই গাই ফেকা চিনি বিশে বুড়ি র যারা ল্যাঙ্গুয়েজ প্রবলেম আর বড় ন জরা জরা নুহর দি যেপ্র সেমিনার খাইফ্র যেপ্র আওয়ারনেস খাইফ্র প্রবলেম তো বিশেষ খাই যারা বিশিং বিশিং তাই বড় আর বেশিপ্র প্রবলেম মাথায় সব থাকে মাইয়া বুড়ি রোগ পদেরপর রেপ গ্যাং রেপ বাবা মাইকে লাইমানে রতো বড় বিশিং বেশিপ্রা নুকজা ওকে আবার আওয়ার খাইনি থাকি খাইকে গবাং চিনি ত্রিপুরা জগরনে বিশিংব এজুকেটেড দো গাইড খাইনানি রঙ আওয়ার খাইনানি রঙ বড় ন কিসানি রোগ নহর খাকে বেলাইকে জানা হইতে না রিকুয়েস্ট খাই গাইফে মানে বড় যত প্লিজ সঙ্গলাইকা আনি কক সাথানি বড় যত গছে লাইকা এখানে অবহাইকে নাই নাই ভায়োলেন্ট চিনি যেটা বোজাক টকজাক মানে রিপ্রোডাকটিভ তাইফ্র আং সাই থাকা যেটা সি সঙ্গমানি রাইটস সি সঙ্গমানি সি সঙ্গমানি রং আওয়ার রংথাই যেন বুমাং নাই রো চিনি বসা বুতি রো পদেরপর ড্রাগস আঁকা ইঞ্জেকশন আঁকা পদেরপর রংখা নির বুমা নিজে বসা নিজে বুমানি ন ক খালি আঁকাখাই নকসং আরি লুকুরং তৈফানো বড় কাউন্সিলিং খাইনানি দরকার জায়গা জায়গা ও বসে গবাং মাসে চাই বাসলাম থেয়ে দো চলাসিমিয়া বুড়ি রোগ বহাইন আবার বাকে বেলাইখে অবতীর বেলাইখে মানে সচেতন সিসানানি নাঙ্গই দো টেক্সে চুবা লাইনানি নাঙ্গই দো চিনি অচিভমেন্ট গবাং মাসে বড় রোগ মানে দো বাকসা বাকসা তো হাইফানো নাম্বার সাইকে রেসিও নাইকে বেশিরভাগ বড়ই ন চলা ন তাবুক ফানো বেলাইখে কিরিমা সংসাও ইয়াপ্রি রোজাক আবনো তিনি ইন্টারন্যাশনাল ওমেন ডে ও আং আবনো ন যতনি থানি কাইসা কইমং দেহনাই চিনি অবনো খাইনানি খে খরকসা খনি বাই খাইমিয়া অবকে সমাজ ব্যবস্থা বাইব বনো খাইসক মাইয়া গভর্নমেন্টনি আইন তে সমাজ ব্যবস্থা সোসাইটিনি এক সোশ্যাল একটিভিস্ট রক পলিটিক্যাল সিমি বাইব

আসকজারা খেরাংবার পান্ধ ও রোজাবই খনারেখা পুলেন দীপ্তি সাংমা বিগল তাবো খনাবায় মগলি দেববরমানী খরাঙ্গ যাদনি রেচাপমু বিচাপমুক খনাতক জগে সুহরকা সুভাষ দেববরমা বসিহরকা।

আসক যারা খেরাম্মার পান্দা ও রোচাবই খাঁড়িখা জামিনী দেববর্মা আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখা তিনি দিবর চরানী কক পুরক পান্দা।

আজকের চাষের কথা পর্বের প্রসঙ্গ পুঁই শাক চাষ। আমাদের দেশে সবজি বিশেষ করে শাক খুব জনপ্রিয়। এর মধ্যে পুঁই শাক খুব জনপ্রিয় শাক। এই শাকের পুষ্টিগুণ অনেক। সাধারণত সাদা এবং লাল এই দুই ধরনের পুঁই শাক আমাদের দেশে পাওয়া যায়। গরম আর্দ্র আবহাওয়া এবং রোদেলা স্থানে পুঁই শাক ভালো জন্মে। সব ধরনের মাটিতেই এই চাষ করা যায়, তবে পুঁই শাক বেলে এবং এঁটেল দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়। পুঁই শাকের বীজ বপনের সময় 18 থেকে 20 সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন, তাই শীতে যখন তাপমাত্রা কম থাকে সেই সময় বীজ বপন করা ভালো। গ্রীষ্মকালে বর্ষায় এই চাষ ভালো হয়। বীজ 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখে পরে জমিতে বুনতে হয়। কখনো কখনো বেডে চারা তৈরি করতে হয়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চারা তৈরির জন্য পলি ব্যাগে বীজ বোনা হয়। চারা 2 সপ্তাহের হলে সেগুলো তুলে মূল জমিতে লাগানো যায় বা ফাঁকা জায়গা পূরণ করা যায়। সারিতে বুনলে শতকরা 8 থেকে 10 গ্রাম এবং হেক্টর প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি বীজ লাগবে। জমির আগাছা পরিষ্কারের পর 5 থেকে 6টি চাষ এবং মই দিয়ে জমির মাটি তৈরি করতে হবে। পুঁই শাকের চারা রোপণের জন্য সারি থেকে সারি 1 মিটার এবং প্রতি সারিতে 50 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয়। ইউরিয়া ছাড়া সব সারি জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে। চারার বয়স 10 থেকে 12 দিন হলে ইউরিয়া সার প্রথম কিস্তি 30 থেকে 40 দিন পর এবং প্রথমবার ফলন তোলার পর বাকি 2 কিস্তি, এই মোট 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। গোবর এবং টিএসপির অর্ধেক জমি তৈরির সময় এবং বাকি অর্ধেক চারা রোপণের সময় গর্তে প্রয়োগ করতে হবে। এই চাষে শতকরা প্রতি সারের মাত্রা হল গোবর 60 কেজি, ইউরিয়া 800 গ্রাম, টিএসপি 400 গ্রাম, সরিষার খৈল 500 গ্রাম এবং এমওপি 400 গ্রাম। বর্ষায় সাধারণত সেচ দেওয়ার প্রয়োজন হয় না, তবে মাটিতে রস না থাকলে অবশ্যই সেচ দিতে হবে এবং মাটি আলগা করে দিতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে। ফলন বেশি পেতে হলে বাউনি দিতে হবে এবং গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না, তাহলে গাছের গোড়া পচে যেতে পারে। পুঁই শাকে কয়েক ধরনের রোগ দেখা দিতে পারে, তবে ছত্রাকনাশক স্প্রে করে সেই রোগ নিয়ন্ত্রণ করা যায়। পুঁই শাকের ফলন প্রতি শতকে 200 থেকে 280 কেজি এবং হেক্টর প্রতি 350 থেকে 70 টন। শুনলেন চাষির কথা।

গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। এতক্ষণ শ্রীকান্ত আচার্য এবং পূর্বাদামের কণ্ঠে আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অস্ত্রে গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। শ্রী মোদী সুইডেন সফরকালে সেদেশের কোম্পানিগুলিকে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে ভিডি সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ দ্বিতীয় বৈঠকে বসে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এ মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করার সম্ভাবনা। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। শ্রী মোদী রাজা হ্যারল্ড ও রানী সঞ্জয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরও থাকবেন। শ্রী মোদী তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইটালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতের পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশ নেবার অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপর তিনি জোর দেন।
1: ভোডাফোন, এরিকসন, নোকিয়া, ওরাঞ্জ জেসি কম্পানিও কা ভারত মে বিশাল অনুভব হয়। ভারত 5G সে 6G ট্রানজিকশন, AI enabled networks, secure connectivity और digital inclusion में बड़ा partner बन सकता है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের লখিমপুর ফেরির দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। নিহত প্রত্যেকের

নিকট আত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের লক্ষিমপুর ফেরির কাছে আজ সকালে একটি দ্রুতগামী ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে ইরানকে তাদের মজুদ 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে একটি জাহাজ গুজরাটের কান্ডলায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ এমভি সাইমি কাতার থেকে যাত্রা করে চলতি মাসের 13 তারিখে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন। এই দুই দেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি আলোচনা করবেন। ভিয়েতনাম সফরে প্রতিরক্ষা মন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতে শ্রী সিং সেখানে থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইডাওতে গতকাল এক বায়ুসেনা ঘাঁটিতে এয়ার শো চলার সময় 2টি ফাইটার জেটের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। তবে 4 জন ক্রু সদস্যের সকলেই সংঘর্ষের আগে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। মাঝ আকাশে 2টি বিমানের সংঘর্ষের কারণ অবশ্য কর্তৃপক্ষ জানায়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেরালামে প্রবীণ কংগ্রেস নেতা ভি ডি সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা আজ তিরুবনন্তপুরমে শপথ নিয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মন্ত্রীদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। কেরালার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিরোধী নেতা রমেশ চেন্নিথালা, সনি জোসেফ, কে মুরলীধরন এবং আইইউএমএল নেতা পি কে কনহারি কুট্টি নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। কেরালামে 21 সদস্যের মন্ত্রিসভা আজ শপথ নিল। প্রধানমন্ত্রী শ্রী সতীশনকে কেরালামের মুখ্যমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রায়পুরে 400টি নেক্সট জেন ডায়াল 112 গাড়ির যাত্রার সূচনা করলেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমন সিং এবং উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা উপস্থিত ছিলেন। ডায়াল 112 পরিষেবাটি ছত্তিশগড়ের 16টি জেলায় উপলব্ধ ছিল। রাজ্য সরকার এখন এই পরিষেবাটিকে রাজ্যের 33টি জেলায় সম্প্রসারিত করেছে। এরপর শ্রী শাহ বস্তারের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি নেতানাল গ্রামে অবস্থিত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ক্যাম্প চত্বরে স্থাপিত একটি জনসেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রটি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের সরকারি ও ডিজিটাল পরিষেবাগুলি সহজে পেতে সহায়তা করবে। 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে সিবিআই মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে সিবিআই এর পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। অন্যদিকে এই একই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত পুনের বাসিন্দা মনীষা মান্ধারেকে 14 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। গত শনিবার এই মামলার তদন্তে তাকে গ্রেপ্তার করে সিবিআই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণ যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, নিগম, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7ম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলি এ মাস পর্যন্ত চলবে, পরের মাস থেকে তা বন্ধ করা হবে। সংরক্ষণ ও তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করতে পারে বলে মৌসুম বিভাগ জানিয়েছে।

এদিকে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপকূলীয় কর্ণাটক এবং কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আইএমডি। মধ্য আফ্রিকার কং

0: অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলেও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আইএমডি। মধ্য আফ্রিকার কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু উদ্বেগ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত আশি জনের ইবোলা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিহারের সাসারাম রেল স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত চলছে বলে ভারতীয় রেল জানিয়েছে। আজ ভোরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খালি সাসারাম পাটনা প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অলসোই গিয়ে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে ভিডিশ এডিশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন লোকগীতি। আজকের শিল্পী অনুষ্ঠানের প্রথম শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি, আজকের শিল্পী ছিলেন দীপা চক্রবর্তী। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

আকাশবাণী আগরতলা, এবারে আপনাদের জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 62%। তাছাড়া পরিমাপযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ 16.4 মিলিমিটার। এক সতর্কবার্তায় জানানো হয়েছে রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলা এবং খোয়াই জেলাতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

এবারে আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। বিকেল পাঁচটা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 চাকমা গানের শিল্পী কানুন চাকমা, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, সন্ধ্যে 6:30 আপনারা শুনবেন ঘর গৃহস্থীর আসর, তারপরে ঘর গৃহস্থীর আসরে শুনবেন লোকগীতি শিল্পী গোপাল বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 আপনারা শুনবেন সংবাদ বিচিত্রা, রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, রাত 9:15 আপনারা শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 ফ্ল্যাগশিপ প্রোগ্রাম একই সূত্রে বাঁধা, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আপনারা শুনবেন আধুনিক গান। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের প্রথম অধিবেশন এখানেই সমাপ্তি হচ্ছে। আমাদের আজকের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32 হয়ে 56 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলো হার্জে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় বিকেল 4:59। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।

0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা।
1: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন ছবি থেকে বিভিন্ন হিন্দি ছবির গান। প্রথমে শুনুন রুবরু ছবি থেকে শিল্পী নাদিম খান এবং শ্বেতা পণ্ডিত, ছবি অ্যাঞ্জেল।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে এবারই শুনুন বাজকে রেহনা রে বাবা ছবি থেকে শিল্পী কুনাল গাঞ্জাওয়ালা।

গানটি শুনলেন দম মারো দম ছবি থেকে সুনিধি চৌহান এবং এশকিং এর কণ্ঠে। এবারে শুনুন গোল ছবির গান, শিল্পী নীরাজ শ্রীধর।

চিত্রগীতি অনুষ্ঠানে আপনারা শুনছেন হিন্দি ছবির গান। এবারে শুনুন হোম ডেলিভারি ছবি থেকে শিল্পী সুনিধি চৌহান।

নাকিশ আজিজ এবং নীতিমোহনের কণ্ঠে এই গানটির সঙ্গে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাকমা গান, শিল্পী কানন চাকমা।

এবং পঞ্চায়েত গণতন্ত্রের প্রথম সোপান বলা যায় পঞ্চায়েতকে। এবার গণতন্ত্র আমি বলছি, গণতন্ত্র ব্যাপারটা কী? গণতন্ত্র, যার ইংরেজি নাম হচ্ছে ডেমোক্রেসি, কোনো রাষ্ট্র বা সংগঠনের শাসন ব্যবস্থা, যে কোনো সংস্থা যেখানে প্রত্যেক নাগরিক নীতি নির্ধারণ করতে পারে বা সরকারি প্রতিনিধি নির্বাচনের সমান অধিকার থাকে সবার, তাকেই বলা হয় গণতন্ত্র। তাহলে গণতন্ত্রের প্রধান সোপান কিন্তু বলা যায় পঞ্চায়েতকে। পঞ্চায়েতগুলো কয়েকটি গ্রাম মিলে হয় কিংবা লোকসংখ্যার নিরিখে সেগুলো নির্বাচিত হয় কি কোথায় একটা পঞ্চায়েতে কটা গ্রাম থাকবে বা কটি ওয়ার্ড থাকবে। আজকাল পঞ্চায়েতের নেতৃত্বে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কতগুলো ওয়ার্ডে বিভক্ত থাকে গ্রামগুলোকে। পঞ্চায়েতি রাজ প্রধান ভূমিকা হচ্ছে এখানে গ্রাম সভার। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কতগুলো ওয়ার্ডে বিভক্ত থাকে আগে আমি বললাম। ওয়ার্ডের নাগরিকরা যে প্রতিনিধি নির্বাচন করেন তাকে বা তাদেরকে বলা হয় পঞ্চায়েত সদস্য। গ্রাম সভার সকল সদস্যরা তাদের মধ্য থেকে একজনকে প্রধান বা সভাপতি হিসাবে নির্বাচন করেন। তো এই যে সভাপতি বা প্রধান, তোমরা যারা গ্রামে আছো তারা জানো গ্রাম প্রধান থাকেন আমাদের এখানে। সারা ভারতবর্ষেই কিন্তু পঞ্চায়েত রাজ রয়েছে। তো সারা ভারতবর্ষের যে পঞ্চায়েত রাজ, সেখানে কিন্তু সকল সব জায়গায় কিন্তু গ্রাম প্রধান নেই। কোথাও দেখবে আছে, কোথাও বলা হয় গ্রাম প্রধানকে মুখিয়া, কোথাও বা বলা হয় পঞ্চায়েত সভাপতি, কোথাও বা বলা হয় সরপঞ্চ। বিভিন্ন নামে পঞ্চায়েত প্রধানরা অভিহিত হন, তারা বিভিন্ন নামে পরিচিত, বাট কাজ কিন্তু প্রায় সকলেরই একরকম। এই যে পঞ্চায়েত রাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে গ্রাম সভার। পঞ্চায়েতে বসবাসকারী সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকরা মিলিত হয়ে যে সভা করেন তাই হচ্ছে গ্রাম সভা। এখানে এই গ্রাম সভায় যাদের 18 বছর হয়ে গেছে, আমরা সবাই জানি 18 বছর হয়ে যাওয়া মানে কি, আমরা ভোটাধিকার আমাদের এসে যায়, 18 বছর হলেই আমরা সকলে ভোট দিতে পারি। সেই ভোটাধিকার প্রাপ্ত সমস্ত বয়স্ক নাগরিকরা গ্রাম সভায় যোগদান করতে পারে বা তারা সকলেই গ্রাম সভার সদস্য। পঞ্চায়েত সভাপতির নেতৃত্বে গ্রাম সভার কাজ শুরু হয়। তো সেখানে পঞ্চায়েত সভাপতি অর্থাৎ আমরা যাকে বলি গ্রাম প্রধান, কোথাও মুখিয়া কোথাও বা সরপঞ্চ বলে। সেই গ্রাম সভায় কি হয়, গ্রাম সভায় গ্রামের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয় গ্রাম সভায়। গ্রাম পঞ্চায়েত 5 বছরের জন্য নির্বাচিত হয়। পঞ্চায়েতে আবার একজন সচিবও থাকেন, আবার এই সচিবকে কিন্তু গ্রামের যে লোকেরা, যেটা আমি আগে বললাম যে গ্রাম পঞ্চায়েতের সদস্যদেরকে গ্রামের লোকেরা নির্বাচন করেন কারা সদস্য হবেন এবং এই সদস্যদের মধ্য থেকে কে সভাপতি হবেন অর্থাৎ কে গ্রাম প্রধান বা মুখিয়া বা সরপঞ্চ হবেন সেটাও তারা নির্বাচন করেন। কিন্তু যে পঞ্চায়েত সচিব থাকে একজন, সেই সচিব কিন্তু সরকার অনুমোদিত সদস্য। তিনি পঞ্চায়েত সচিব নির্বাচিত নন, তিনি সরকার কর্তৃক নিযুক্ত এবং তিনি গ্রাম সভাগুলি আহ্বান করেন, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যে অধিবেশন হয় সেটা তিনি আহ্বান করেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী। এবং ওই সভায় কি কি আলোচনা হবে, কি সিদ্ধান্ত হবে, কারা কি আলোচনা করছেন, সেই যে একটা সভার কার্যবিবরণী, পঞ্চায়েত সচিব সেই কার্যবিবরণীগুলো লিপিবদ্ধ করে রাখেন। এখানে তোমাদের যে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের রাজ্যে আমাদের আগরতলার অদূরে একটি বেলাবর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই বেলাবর গ্রাম পঞ্চায়েত নিয়ে আলোচনা করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রচুর রয়েছে অর্থাৎ একটা উদাহরণ হিসাবে বেলাবর গ্রাম পঞ্চায়েতকে তুলে ধরা হয়েছে তোমাদের সামনে। এই এলাকায় কী কী সমস্যা রয়েছে আমরা আগেই বললাম। গ্রাম সভা হচ্ছে পঞ্চায়েত রাজের প্রধান ভূমিকা গ্রাম সভাগুলির। তো সেই গ্রাম সভায় কি কি আলোচনা হয়, এই গ্রামের কি কি সমস্যা রয়েছে, তার মধ্যে যেমন ধরো সব ধরনের সমস্যা তো গ্রাম সভা মেটাতে পারবে না, সমাধান সম্ভব নয়, কোন ধরনের সমস্যাগুলো বিশেষ করে আলোচনা হয়, যেমন রাস্তাঘাট ঠিক নেই, পানীয় জলের সমস্যা, নতুন পানীয় জলের নতুন একটা উৎস বিশেষ প্রয়োজন, কিংবা গ্রামের

মানুষগুলো কিভাবে তারা দিন যাপন করছে, তাদের কাজকর্মের একটু সুরাহা করে দেওয়া, গ্রামের বিভিন্ন জিনিসপত্র থেকে বা সম্পত্তি থেকে কর আদায়, এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েতেরই একটা কাজ। আর গ্রামসভায় এই সমস্যাগুলো নিয়ে পয়ঃ প্রণালী, অর্থাৎ যাকে আমরা বলি ড্রেন, নর্দমা, সেটা ঠিক আছে কিনা, রাস্তাঘাট ঠিক আছে কিনা, তারপর আমরা জানি এখন তোমাদের মধ্যে অনেকেই রয়েছে বিপিএল ভুক্ত বা বিপিএল, তারা কারা, কারা বিপিএল ভুক্ত হবে, সঠিক মানুষেরা বিপিএলের আওতায় আসছে কিনা, নাকি পঞ্চায়েত কাউকে কারোর প্রতি পক্ষপাতিত্ব করছে বা অন্যায়ভাবে কাউকে পাইয়ে দিচ্ছে কিংবা কারোর প্রতি অন্যায় করছে, এই সমস্ত কিছু আলোচনা হয় গ্রাম পঞ্চায়েতের এই গ্রামসভায়। গ্রামসভা বেলাবর গ্রামের যে সভাটি, সেই সভায় আমরা দেখতে পাই প্রথমেই তাদের পানীয় জলের ভীষণ সমস্যা, এবং সেই পানীয় জল নিয়ে গ্রামসভার উপস্থিত সদস্যদের মধ্যে একজন পানীয় জলের সমস্যা নিয়ে সমস্যাটি উত্থাপন করল এবং কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব তা বিভিন্নভাবে আলোচনা হতে হতে প্রত্যেকেই এখানে মতামত প্রদান করতে পারেন, উপস্থিত সমস্ত সদস্যরা, অর্থাৎ যারা গ্রামসভায় যোগদান করেন, 18 বছরের উপরে হলেই গ্রামসভায় যোগদান করা যায়, সকলে তাদের মতামত জানাতে পারেন। আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকে সবার মতামত জানাচ্ছেন, এর মধ্যে একজন বলছেন যে তিনি হয়তো কোথাও বেড়াতে গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখেছেন যে মানুষেরা কিভাবে ওখানকার লোকেরা জলকে সংরক্ষণ করছে, অর্থাৎ যেমন বৃষ্টির জল সংরক্ষণ করা, জলটাকে কিভাবে ধরে রাখা যায়, জলকে সংরক্ষণ করে সেই জলকে আবার পুনরায় ব্যবহার করা। আমাদের ক্ষেত্রে দেখবে অনেকেই আমরা দেখি আমাদের জলের আমরা অপচয় করে ফেলি, জলকে আমরা সঠিকভাবে ব্যবহার করি না, সেটা একেবারেই অনুচিত। তারপর প্রয়োজনের সময় কিন্তু আমরা আমাদের পানীয় জলও হয়তো নাও পেতে পারি যদি আমরা এইভাবে অপচয় করতে থাকি। তো সেখানে জলের সমস্যা, এই যে জলকে সংরক্ষণ করা, একজন বললেন যে জলকে সংরক্ষণ করে বৃষ্টির জল কিংবা যেখানে তোমার জল বেশি হচ্ছে, জলটা তোমার প্রয়োজনে লাগছে না, সেই জলটাকে সংরক্ষণ করে তাকে পুনরায় কাজে লাগানো, এই যে দিকটি বা এই যে পদ্ধতি, এই সংরক্ষণটিকে বলা হয় জল বিভাজিকা। তো একজন বললেন যে পানীয় জলের সমস্যা মেটানোর ক্ষেত্রে আমরা এই জল বিভাজিকাকেও কাজে লাগাতে পারি, এটা অনেকেরই পছন্দ হলো, কিন্তু বললেই তো আর হবে না, জল বিভাজিকা যে প্রকল্পটি সেটা একটা প্রকল্প, অর্থাৎ প্রজেক্ট যাকে তোমরা এখন বলো, প্রজেক্ট নামে চেনো, সেই হিসাবে হাতে নিতে হবে এবং সেখানে সরকার অনেক ক্ষেত্রেই সেখানে অনুদান দেন, কেননা গ্রামের তো খুব একটা আয় নেই, গ্রামের সমস্ত মানুষ যে খুব ভালো আয়ের অধিকারী, তারা তাদের উপার্জন অনেক ভালো তাও থাকে না, তাহলে সেখানে সরকার বিভিন্ন ক্ষেত্রে অনুদান করেন, তাহলে সেটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। তখন কি হলো যে কিভাবে পানীয় জলের তাহলে ডিপ টিউবওয়েল করা যায়, সেক্ষেত্রে গভীরতা কতখানি, গভীরে কতটা জল পাওয়া যাবে, ডিপ টিউবওয়েল বসানো যেতে পারে, গ্রামের পানীয় জলের সমস্যাটি আলোচনাক্রমে ধীরে ধীরে সিদ্ধান্তে এলো যে একটি বা দুটি প্রয়োজন অনুযায়ী ডিপ টিউবওয়েল বসানো হবে। এইভাবে গ্রামসভা পঞ্চায়েতি যে রাজ সেখানে সাহায্য করে এবং সিদ্ধান্ত নিতে তাদেরকে সাহায্য করে, সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত দেয়ও গ্রামসভা। এই প্রসঙ্গে গ্রামসভার যে ভূমিকা, পঞ্চায়েতের দায়িত্বশীল কর্তব্য পালনের ক্ষেত্রে গ্রামসভার ভূমিকাই কিন্তু অন্যতম। পঞ্চায়েত কোনো কাজই নিজে থেকে করতে পারে না গ্রামসভার অনুমোদন ছাড়া। গ্রামের জনগণের কাছে গ্রামসভাতে কি করা হয়, পঞ্চায়েত কি কি কাজ করছে, কি কি কাজের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, ভবিষ্যতে কি কাজ করবে, এখন কি কি কাজ করছে, গ্রামের উন্নতির জন্য কি কি আরো করা দরকার, এই সমস্ত কিছু কিন্তু গ্রামসভার মধ্য দিয়ে, গ্রামসভাতেই গ্রামের যে জনগণ তাদের কাছে উপস্থাপন করা হয়। গ্রামসভার অনুমোদন ছাড়া পঞ্চায়েত সাধারণত কোনো কাজ করতে পারে না। তাহলে গ্রাম পঞ্চায়েত কি করে, গ্রাম পঞ্চায়েত নিয়মিত সভা করে থাকে,
কেননা গ্রামের উন্নয়ন খুব দরকার। আর উন্নয়ন করতে হলে কি করতে হবে, একা কারোর পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়, সকলে মিলিতভাবে আমরা এগিয়ে যেতে হবে।

সকলে মিলিতভাবে উন্নয়ন করতে হবে। সেই উন্নয়নের জন্য গ্রাম পঞ্চায়েত নিয়মিত সভা করে থাকে। কেননা সভায় গ্রামের সকলে যখন যোগদান করে, সেই যোগদান অনুযায়ী সবাই যোগদান করে, সকলে যোগদান করে, সকলের সমস্যাগুলো বলে। কেননা অফিসে বসে থেকে পঞ্চায়েতের পক্ষে জানা সম্ভব নয় গ্রামে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে লোকেরা। তাই গ্রাম পঞ্চায়েত কী করেন, নিয়মিত সভা আহ্বান করে থাকে, সভা করে থাকে, যাকে গ্রাম সভা বলা হয়। তার প্রধান কাজ হচ্ছে গ্রামের উন্নয়ন, এবং উন্নয়নের জন্যই সভাগুলো বারবার সভা ডাকা হয়। শুধু উন্নয়নের জন্য যে ডাকা হয় তাই নয়, সেখানে সমস্ত প্রকল্পগুলো গ্রহণ করা হয় এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে সে বাস্তবায়নটিও কিন্তু গ্রাম পঞ্চায়েত করে থাকে। তো এছাড়া বেলাবর গ্রাম পঞ্চায়েতটি, যেখানে যেটা আমাদের এখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ে আলোচিত হয়েছে, সেখানে আমরা আরও একটি যে বিষয় দেখতে পেয়েছি, যেখানে তুলে ধরা হয়েছে বিপিএল ভুক্ত একটা তালিকা। তোমাদের হয়তো জানা নেই, আসলে প্রতি বছর এই তালিকাকে সংশোধন করা হয়। যারা নিতান্তই দরিদ্র বা দরিদ্রসীমার নিচে অবস্থান যাদের গ্রামের গ্রামে, তাদেরকে বিপিএল তালিকাভুক্ত করা হয়। এই বিপিএল তালিকা সঠিক কিনা, এই বিপিএল তালিকাতে যাদের নাম রয়েছে গ্রামের তারা সত্যি দারিদ্র্যসীমার নিচে তাদের অবস্থান কিনা, তারা বিপিএল পাওয়ার উপযুক্ত কিনা, সেই তালিকা কিন্তু অনুমোদন করে গ্রাম সভা। ইচ্ছে করলেই যে কেউ কারো নাম এখানে দিতে পারবে না। সেইটা তুলে ধরার জন্য বা সেই অংশটি তোমাদের কাছে পরিষ্কার করার জন্য এখানে একটি ঘটনার কথা বলা হয়েছে, যে গ্রাম সভাতে কাদের কাদের নাম বিপিএল তালিকাভুক্ত আছে সেই তালিকাটি পড়া হয়। অর্থাৎ বিপিএল তালিকাভুক্ত কারা রয়েছেন, কাদের নাম এই তালিকায় রয়েছে গ্রাম সভায়, সেই তালিকাটি পাঠ করা হয়। আমরা দেখেছি এখানে এই তালিকা পাঠের পর একটা গ্রাম সভায় একটা গুঞ্জন উঠেছে। গুঞ্জনটা কেন উঠল, বিভিন্ন জন আলোচনা করছে যে এমন কারো কারো নাম রয়েছে যাদের নামগুলো বিপিএল এর তালিকাভুক্ত হওয়া আসলে উচিত নয়, তারা দারিদ্র্যসীমার নিচে নয় বা তারা দরিদ্র নয়। আবার সুরজমল নামে একজন, তার সে তালিকাভুক্ত হয়নি, সে নিতান্ত দরিদ্র কিন্তু তালিকাভুক্ত হতে পারেনি। তাহলে এই যে কে কার আয় কতখানি, বাৎসরিক আয় কতটা বা মাসিক আয় কতটা, কতটা আয় হলে সে দারিদ্র্যসীমার নিচে বা দরিদ্র তালিকাভুক্ত হবে, বিপিএল তালিকাভুক্ত হবে, সেটাও কিন্তু আদমশুমারি, যেটা সেন্সাস আমরা বলি, তা করা হয়। এবার কি দেখা গেল, যার নামটি বিপিএল তালিকাভুক্ত থেকে একজন দরিদ্র, সত্যিকারের দরিদ্র যে রয়েছে দারিদ্র্যসীমার নিচে, যার অবস্থান দরিদ্র লোকটি, তার নাম তালিকাভুক্ত হয়নি। গ্রামবাসীরা কিন্তু এই গ্রাম সভায় যারা উপস্থিত ছিলেন তারা আলোচনা করছিলেন যে তার নামটি কেন তালিকাভুক্ত করা হলো না। অপরদিকে আমরা এটাও দেখতে পাই একটা সমস্যা হয়েছে, এমন কিছু নাম তালিকাভুক্ত হয়েছে যে নামগুলো তালিকাভুক্ত হওয়া উচিত নয়, কিন্তু এই কথাটি অনেকেই বলতে পারছেন না, যেটা আমরা যে সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত হই। যারা একটু প্রভাবশালী তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না, কিন্তু যখন সভা হয় সভাতে কিন্তু সঠিক কথাটি বলা যায়, এবং যিনি প্রধান, পঞ্চায়েত প্রধান বা মুখিয়া কিংবা সরপঞ্চ, তিনি কিন্তু সেখানে জিজ্ঞেস করেছেন যে কী নিয়ে আলোচনা হচ্ছে, কী বিষয় তালিকাভুক্ত হয়নি, তিনি অভয় দিয়েছেন বলার জন্য। এবং যখন বলা হলো যে যিনি সত্যিকারের দরিদ্র তার নামটি তালিকায় আসেনি, কেন এলো না, তখন এই বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা গেল যে শিক্ষক, সাধারণত তোমরা জানো, তোমরা দেখো শিক্ষকরা এই সমস্ত কাজগুলো করে থাকেন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে গিয়ে, যে শিক্ষককে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এই বেলাবর পঞ্চায়েত এলাকায় কারা বিপিএলভুক্ত হবে, কাদের আয় কত, সেটা সেন্সাস করার জন্য, অর্থাৎ জানার জন্য, সেই তথ্য প্রদানের জন্য, তিনি যখন ওই লোকটির বাড়িতে গিয়েছিলেন তখন তারা কেউ বাড়িতে ছিলেন না, যার জন্য ওনার কাছে সেই তথ্য নেই, উনি সেই তথ্যটি নিতে সংগ্রহ করতে পারেননি। কিন্তু গ্রাম সভায় গ্রামের যে সদস্যরা, পঞ্চায়েত সদস্য এবং যে গ্রামবাসী, গ্রামের যে নাগরিকরা, তাদের কথা শুনে গ্রাম প্রধানও বিচার করলেন যে না, তার নাম থাকা উচিত, সে সত্যি সত্যি বিপিএল তালিকাভুক্ত হওয়ার উপযুক্ত এবং তার নামটি তালিকা

0: তালিকাভুক্ত হয়ে গেল। তাহলে কি দেখলাম আমরা, গ্রাম সভা কেন ভীষণ প্রয়োজন? কেননা যারা বঞ্চিত হয়ে যাচ্ছিল যে লোকটি, তারা সেই লোকটি কিন্তু গ্রাম সভা যদি না ডাকা হতো, সভার আহ্বান যদি না করা হতো, যদি ওই শিক্ষকের তালিকা অনুযায়ী বা যারা যারা তালিকায় ও প্রভাবশালী লোকেরা এলাকার নাম দিচ্ছেন যে তারা বিপিএল তালিকাভুক্ত হবে, তাহলে কিন্তু ওই দরিদ্র লোকটি বঞ্চিতই থেকে যেত। সুতরাং গ্রাম পঞ্চায়েত কী করে, এই জন্য নিয়মিত সভা করে, এবং এই কারণেই গ্রাম সভার অনুমোদন ছাড়া বিপিএল তালিকা কোনোভাবেই অনুমোদিত হতে পারে না। গ্রাম সভা তাকে অনুমোদন দেবে, তারপরেই এই তালিকা উপর অফিসগুলোতে যাবে এবং সরকারের কাছে নথিভুক্ত হবে। তাহলে এছাড়াও গ্রাম পঞ্চায়েত কী কী কাজ করে থাকে, আগে আমরা আলোচনা করেছিলাম যে পানীয় জলের ব্যবস্থা, জলের নতুন উৎস স্থাপন ও তার রক্ষণাবেক্ষণ করা, রাস্তাঘাট নির্মাণ করা, ড্রেন নির্মাণ করা, সেগুলো দেখাশোনা করা, বিদ্যালয়ের গৃহ নির্মাণ করা, স্থানীয় সরকারি যে সম্পত্তি রয়েছে সেগুলিকে রক্ষণাবেক্ষণ করা। যেমন ধরো গ্রামে একটি বিরাট মাঠ রয়েছে, তার থেকে কর নেওয়া, একটা মেলা হবে তাহলে সেখানে অনেক দোকানপাট বসে, সেই দোকানগুলো কে কোথায় বসবে সেটা পঞ্চায়েত নির্ধারণ করে দেয় এবং তাদের থেকে একটা নির্দিষ্ট কর নেওয়া হয়, সেটা গ্রামের আয়। এগুলো হচ্ছে গ্রামের, এখান থেকে গ্রাম আয় করে, গ্রামের বিভিন্ন সম্পত্তি যা রয়েছে সেটা ব্যবহার করে, হয়তো বড় কোনো লেক আছে, সেই লেকে মাছ চাষ করে সেখানে ছিপ ধরার ব্যবস্থা করে দিয়ে সেটা আয় করা হয়। গ্রামবাসীদের বাড়ির আবর্জনা পরিষ্কার করে লোক রেখেও সেই কাজ তারা করতে পারে, তাদের কাছ থেকে কর নিতে পারে। এতে করে কি হয়, আবর্জনা যতত্র ফেলাও হয় না এবং যিনি আবর্জনা নিয়ে যাচ্ছে তাকে গ্রামবাসীরা কর দেয়। গ্রামবাসীদের যে কাজের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে যুক্ত সরকারি যে কর্মসূচিগুলো সেগুলিও কার্যকর করে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত যদি না থাকে তাহলে কিন্তু পঞ্চায়েত সঠিকভাবে কাজ করতে পারবে না। তোমরা খুব ভালো থাকবে, পঞ্চায়েতি রাজ আজকে আমরা জানলাম, এ বলে আজকে ক্লাসটি শেষ করছি। তোমরা ভালো থাকবে সবাই।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ ষষ্ঠ শ্রেণীর SST থেকে পঞ্চায়েতি রাজ সম্পর্কে পাঠ দিলেন ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা চৌধুরী। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এই অনুষ্ঠান আপনারা শুনছেন 236.4 মিটার অর্থাৎ 1270 কিলোহার্টজে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 মিনিটে ঘর গৃহস্থের আসরে জৈব চাষে অনুখাদ্যের ব্যবহার, এ প্রসঙ্গে ডক্টর নীলাদ্রি পালের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন গোপাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ শুনবেন এবং রাত 8:05 শুনবেন সংবাদ বিচিত্রা। রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান। রাত 8:30 আধুনিক গানের শিল্পী মান্না দে। রাত 9টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 ফ্ল্যাগশিপ প্রোগ্রাম একই সূত্রে বাঁধা। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন দীপা চক্রবর্তীর কণ্ঠে আধুনিক গান। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

এবার জানিয়ে দিচ্ছে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা থাকবে আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 62%। আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 16.4 মিলিমিটার। একটি সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যে সবকটি জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলার কিছু কিছু অঞ্চলে। জানিয়ে দিলাম আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি।

আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর। আজকের প্রসঙ্গ, জৈব চাষে অনুখাদ্যের ব্যবহার।

নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো জৈব চাষে অনুখাদ্যের ব্যবহার এ নিয়ে। আসলে জৈব চাষে গাছের অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্টসের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলি গাছের বৃদ্ধি, ফলন এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে। অনুখাদ্যগুলো গাছের জন্য প্রয়োজনীয় হলেও খুব অল্প পরিমাণে তার প্রয়োজন হয়, এবং কতটা প্রয়োজন হয় সেটা আজকে আমরা জানবো আমাদের বিশেষজ্ঞ যিনি রয়েছেন তার কাছ থেকে। তার কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার এবং কিভাবে সেই ব্যবহার করব, কি উপকারিতা রয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে আজকে বলার জন্যে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন।

0: রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর নীলাদ্রি পাল। নমস্কার ডক্টর পাল।
1: নমস্কার।
0: শুরুতে যেটা জানবো, খাদ্য আমরা জানি, কিন্তু অনুখাদ্য ব্যাপারটা কী?
1: দেখুন, আমরা মানুষ হিসাবে আমাদের মূল খাদ্য বা স্ট্যাপল ফুড আমরা যেটা বলি সেটা হলো ভাত ডাল। তো সেরকমভাবে ভাত ডাল এবং সবজি, এটা আমাদের মূল খাদ্য। কিন্তু রান্না করার সময় আমরা দেখিয়েছি আমাদের মারা হলুদ, জিরে, ধনিয়া, পাঁচফোড়ন এগুলো ব্যবহার করে। এগুলি আমাদের, এগুলো ব্যবহার ছাড়াও রান্না হয়, কিন্তু এগুলি ব্যবহার করলে রান্নার মানও ভালো হয়, খেতে সুস্বাদু হয়, এবং তার সঙ্গে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এগুলো অনেকটা সাহায্য করে। ঠিক তেমনি এরকমভাবে গাছের দেখা গেছে, একটা গাছ 17 রকমের খাবারের প্রয়োজন হয়। যে 17 রকমের খাবার গাছ পেলে গাছের সম্পূর্ণ জীবনচক্র সম্পূর্ণ হয়।
0: আচ্ছা।
1: তার মধ্যে যেটা আমি ভাত ডাল বা সবজি বললাম, সেই তুলনামূলক হলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার এবং কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তো এই 9টা গাছের মূল খাদ্য আছে, কিন্তু এগুলো ছাড়া আরও 8 ধরনের অনুখাদ্য আছে যেগুলি খুব কম পরিমাণে লাগে, কিন্তু প্রত্যেকটার একটা অনুপাত আছে এবং ওই অনুপাতেই গাছকে পেতে হয় এবং সঠিক সময়ে পেতে হয়। সেই 8টা খাদ্য হলো আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, ক্লোরিন এবং নিকেল। এই যে 8 ধরনের খাবার আছে, এই 8 ধরনের খাবারে একটা নির্দিষ্ট অনুপাতকে গাছকে পেতে হয়, যেটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গাছের ভিতরে উৎসেচকের কাজ করে। মানে ধরুন সালোকসংশ্লেষ প্রক্রিয়া হোক বা শ্বসন প্রক্রিয়া হোক বা বীজের অঙ্কুরোদ্গম হোক বা পরাগ সংযোগের মিলন হোক, এই ছোট ছোট জিনিস যেগুলো গাছের মূলত কাজে লাগে বংশ বিস্তার করতে, জীবন যাত্রা চালিয়ে যেতে, এক্ষেত্রে এই অনুখাদ্যের যথেষ্ট ব্যবহার রয়েছে এবং যথেষ্ট গুরুত্বও রয়েছে।
0: এইসব কাজের জন্য অনুখাদ্যের ভীষণ রকম প্রয়োজন রয়েছে প্রত্যেকটা গাছের বেলা,
1: প্রত্যেকটা গাছ।
0: অর্থাৎ হৃষ্টপুষ্ট একটা গাছ মানেই এই ধরনের খাবারের ভীষণ রকম প্রয়োজন, এবং এরকম খাবার যে গাছগুলো পায় সেগুলোই সম্পূর্ণ গাছে পরিণত হয়,
1: এবং সম্পূর্ণ গাছে পরিণত হয় এবং তার বংশ বিস্তারও সে ভালোভাবেই করতে পারে। কারণ আমরা মূলত যে গাছের ফল খাই সেটা কিন্তু গাছের পরবর্তী বংশ, সেই বংশটাকেই আমরা খাদ্য হিসেবে ব্যবহার করছি, যেটা প্রকৃতিতে হয়ে থাকে। একজনের পরবর্তী প্রজন্ম অন্যজনের খাওয়া খাদ্য হিসেবে খাদ্য খাদক সম্পর্ক আছে, তো ওইভাবেই কিন্তু গাছ আমাদের খাদ্য হিসেবে। তো গাছের যদি স্বাস্থ্য ভালো হয় তাহলেই গাছ ফলন ভালো দেবে, আর গাছের ফলন যদি ভালো হয় তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে।
0: সেটাই, আমরাও আমাদের খাদ্য খুঁজে পাবো, নয়তো আমাদেরও না খেয়ে থাকতে হবে, সেটা তো একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তো এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা এবারে আপনাকে করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে, এই অনুখাদ্য জৈব চাষে বিশেষ করে এই অনুখাদ্যের ব্যবহার আলাদা করে কেন প্রয়োজন?
1: দেখুন, আজ থেকে যদি আমি ধরি ভারতবর্ষে প্রায় 60 বছর আগে, যখন ভারতবর্ষে সবসময় জৈব চাষই হতো, তখন কোনো সার কারখানাও ছিল না এবং কৃষকরা মানে সাধারণভাবে যে চাষ করতো সেগুলিই চাষ করতো, এবং তখন গরু দিয়ে লাঙল চাষ দেওয়া হতো, গোবর দিয়ে চাষ করা হতো, তখনও ফলন হতো। কিন্তু তখনকার সময়ে যে জাত, ধানের জাত ব্যবহার করা হতো, সেই জাতগুলিতে গাছের দৈহিক বৃদ্ধি হয়ে যেত কিন্তু ফলনটা কম হতো, কারণ আমাদের ওই সময় জাতগুলো অন্যরকম ছিল। কালক্রমে ভারতবর্ষে জনসংখ্যা বেড়েছে, এখন আমরা স্বাধীনতার থেকে প্রায় 3 গুণের উপরে, 5 গুণের কাছাকাছি আমাদের জনসংখ্যা হয়ে গেছে। এই জনসংখ্যা খাওয়ানোর, জনসংখ্যাকে খাওয়ানোর জন্যই কিন্তু প্রথমে রাসায়নিক সারের ব্যবহার শুরু হলো, যেকে ফলন বৃদ্ধি পেল এবং কৃষকের উৎপাদন বাড়লো, কৃষকের আর্থিক ক্ষমতাও বৃদ্ধি পেল। সেটা পাঞ্জাব এবং হরিয়ানাতে আমরা প্রায়ই দেখেছি। এখন কালক্রমে দেখা যাচ্ছে পাঞ্জাব বা ওইসব জায়গাতে মাটি বন্ধা হয়ে যাচ্ছে, এবং তারপরেই এখন ধীরে ধীরে শুরু হয়েছে যে না, আমাদের পুরনো জৈব চাষের পদ্ধতিটাকেই ফিরিয়ে আনা উচিত।
0: অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে
1: মাটি বন্ধা হয়ে যাচ্ছে এবং পুরনো যে জৈব চাষটা সেটাই ফিরিয়ে আনা উচিত। তো সেই দিকেই এখন সরকারের লক্ষ্য এবং আমরা ওইভাবে কথা বলছি। এবার জৈব চাষে অনুখাদ্যের যদি গুরুত্বটা বলতে যাই, সেটা দেখা গেছে যে জৈব পদার্থ যদি একটি ভালো কম্পোস্ট সার তৈরি হয়, গোবর সার একটি কম্পোস্ট সার নয়। এই সেই গোবরটাকে আপনি যদি ভালোভাবে পচিয়ে নিতে পারেন, ডিকম্পোজ করে নিতে পারেন, তাহলেই সেটা কিন্তু আপনার

0: কম্পোস্টে পরিণত হয়। এরকম বিভিন্ন কম্পোস্টের পদ্ধতি আছে, এগুলো ইনডোর কম্পোস্ট বলে, আপনার ব্যাঙ্গালোর কম্পোস্ট পদ্ধতি আছে, নাডেপ পদ্ধতি আছে, তারপর আপনার সিটি কম্পোস্ট পদ্ধতি আছে। ওই কম্পোস্ট পদ্ধতিতেই কিন্তু আমরা যে কোনো জৈব যৌগকে কম্পোস্টে পরিণত করতে পারি।
1: কম্পোস্ট ব্যাপারটা কী তাহলে?
0: কম্পোস্ট ব্যাপারটা কিছুই না, যে কোনো জৈব পদার্থ যখন পচে যায়, পচন যখন শেষ হয়, তখন যে ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হয় সেটাকেই কিন্তু আমরা কম্পোস্ট বলি।
1: এবং আমরা যে সুষম খাবার বলে থাকি অনেকটা কি ওই ধরনের?
0: কম্পোস্ট হলো মাটির সুষম খাবার বা গাছের সুষম খাবার। মানুষের ক্ষেত্রে দুধ সুষম খাবার, সেরকমভাবে গাছের জন্য সুষম খাবার হলো কম্পোস্ট। এবং সেটা আজ পর্যন্ত অনেকেই বার করতে পারেনি, কিন্তু দেখা গেছে যে কম্পোস্ট সার, সেটা যে কোনো কম্পোস্ট হোক, প্রত্যেকটা কম্পোস্ট সারই দেখা গেছে এই যে অনুখাদ্যগুলি আছে সেই অনুখাদ্যগুলির একটি অনুপাত মেনটেন করে, একটি অনুপাতে থাকে ওরা প্রত্যেকটা অনুখাদ্য, যে কারণে ওটা গাছের বৃদ্ধিতে সর্বতোভাবে সাহায্য করে। সেটা আপনি কোনোটা বেশি হলেও হয় না, কোনোটা কমও হয় না।
1: আচ্ছা,
0: এবং অনুখাদ্য এমন একটি খাদ্য যেটা গাছের বেশি হলে গাছের ক্ষতি, কম হলেও গাছের ক্ষতি। সেটাকে আমরা টক্সিক এফেক্ট বলি অথবা ডিফিসিয়েন্সি এফেক্ট বলি। কিন্তু যদি কম্পোস্ট সার ব্যবহার হয়, সেই কম্পোস্ট সারে এই অনুখাদ্যগুলি যথেষ্ট এবং একদম পরিমিত অনুপাতেই থাকে।
1: আচ্ছা, তো যে ব্যাপারটা বললেন যে অনুখাদ্যটা খুব বেশি আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিমাণ মতো সেটা আমরা ব্যবহার করতে হবে। তো অনুখাদ্যের অভাব রয়েছে কি না, কিংবা কতখানি অনুখাদ্যের প্রয়োজন বা প্রয়োজন আদৌ আছে কি না, সেটা আমরা বুঝবো কীভাবে?
0: দেখুন, অনুখাদ্যের অভাব কে আমি যদি তুলনা করতে চাই পোলিওর সঙ্গে তুলনা করতে পারি। যেরকম আমরা সবাই জানি যে 5 বছরের কমে যদি কোনো বাচ্চা শিশুকে পোলিও যদি না খাওয়ানো হয়, পরবর্তী সময়ে তার শরীরে যদি পোলিও আসে, তাহলে কিন্তু সেই পোলিও আর কোনো দিন যাবে না। ঠিক গাছের ক্ষেত্রেও সেরকম, গাছের যখন বীজের সুপ্ত অবস্থা বা চারা গাছেই তাকে কিন্তু সমস্ত অনুখাদ্য দিয়ে দেওয়াটা উচিত। পরবর্তী বয়সে গাছ যখন বয়সে বড় হয়ে যায়, তখন কিন্তু অনুখাদ্য দিলেও গাছে সেরকম কোনো মানে আপনার কোনো প্রয়োজন মানে বুঝতে পারবেন না যে গাছে খুব কতটা লাভ হচ্ছে বা কতটা গাছ সেটাকে নিতে পারছে, সেটা এতটা বলা যায় না। তো এরকম আমরা দেখেছি যে ধরুন এখন বর্তমান যুগে এত রাসায়নিক সার ব্যবহার হচ্ছে যে মাটি ভেতরে অনুখাদ্য থাকলেও সেটা গাছকে দিতে পারছে না, তো সেক্ষেত্রে গাছ নিতেও পারছে না। এবং সেক্ষেত্রে যদি নিতে হয়, তাহলে আমরা এই জন্যই বলি যে কম্পোস্ট সার ব্যবহার করলে আমাদের অনেক দিকে সুবিধা, মাটির গ্রথন এবং গঠন দুটোরই ভালো হয়। তার সঙ্গে কম্পোস্ট সার ব্যবহারের ফলে এটাও দেখা গেছে যে আমি যে কম্পোস্ট সারটা ব্যবহার করছি সেটা কী কী র মেটেরিয়াল দিয়ে তৈরি। র মেটেরিয়াল বলতে আমাদের কৃষক ভাইরা বোঝে যে গোবর সার মানেই কম্পোস্ট সার, আসলে নয়। গোবর সার কম্পোস্ট সারের একটি অঙ্গ, কিন্তু কম্পোস্ট সার মূলত হলো আপনি কত মানে ভ্যারাইটি জিনিস কম্পোস্টে দিতে পারেন। আপনি খড়, গাছের খড় দিলেন, গাছের আপনার ছোটো ছোটো ডালগুলো, ওগুলো আমরা কম্পোস্টে দিতে পারি, খড় দিতে পারি, কচুরিপানা দিতে পারি, বাড়িতে ব্যবহার করা সমস্ত ধরনের সবজির খোসা, ডিমের খোসা, এগুলো দিতে পারি। এমনকি কৃষক ভাইরা যদি রক ফসফেট, এখন অনেক জায়গায় রক ফসফেট পাওয়া যাচ্ছে, তো রক ফসফেটকেও যদি কম্পোস্টে ব্যবহার করেন, সেটাও কিন্তু জৈব সার। SSP সার রক একটি জৈব সার নয়, কিন্তু রক ফসফেট একটি এমন একটি সার যার মাধ্যমে আমরা গাছকে ফসফরাস, ক্যালসিয়াম এবং সালফার তিন ধরনের খাদ্য দিতে পারছি।
1: মানে অনেকগুলো উপাদান মিলে তারপর একটা কম্পোস্ট তৈরি,
0: একটা কম্পোস্ট তৈরি হচ্ছে।
1: গোবর এর একটা,
0: গোবর তার একটি অঙ্গ। তো এবার এইভাবে যদি আমরা কম্পোস্ট তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে যে ওই কম্পোস্টের ভেতরে যত ধরনের খাবার আছে প্রত্যেকটা খাবারের অনুপাতটা ঠিকঠাক চলে আসে। আর শুধু গোবর দিলে দেখা যায় নাইট্রোজেন সারটা আসে, কিন্তু বাকি সারগুলো এতটা আসে না, যেহেতু আমরা কম্পোস্ট না করি।
1: আচ্ছা, আপনি অনুখাদ্যের মধ্যে বলছিলেন জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ কিংবা বোরন বা এই জাতীয় উপাদানের কথা, তো এগুলো কোন ধরনের পদার্থ থেকে আসবে?
0: দেখুন, জিঙ্ক কৃষক ভাইরা যদি বাজার থেকে কেনে তাহলে যেমন কেমিক্যালি জিঙ্ক সালফেট বা জিঙ্ক অক্সাইড পেয়েতে পারে,

0: কিন্তু
1: সেটা জৈব সারে কীভাবে,
0: সেটা জৈব সারে ধরুন আমাদের ভারতবর্ষে বা অন্য অন্য জায়গাতে পাইরাইট হিসাবে পাওয়া যায়, জিঙ্ক পাইরাইট, সেটাও কিন্তু মাটির একটি উপাদান, বা আয়রন পাইরাইট, সেটা মাটির একটি উপাদান। ওখান থেকেই বিভিন্ন যারা অনুখাদ্য প্রস্তুতকারক কোম্পানিরা আছে তারা ওই জিঙ্ক এবং আয়রনের কেমিক্যাল প্রোডাক্ট তৈরি করে এবং সেই তৈরি করে সেটাকে কিন্তু মার্কেটিং করে। এখন ত্রিপুরা রাজ্যে কৃষকরা চট করে যদি চায় যে আমি জিঙ্ক পাইরাইট বা আয়রন পাইরাইট দেবো, সেটা তার ক্ষেত্রে সম্পূর্ণ হয় না। সেক্ষেত্রে আমার

0: যেখানে চাষ হয় না সেরকম মাটি আপনি কিছুটা দিয়ে দিন। আমি যদি এটা বলি যে ধরুন আপনি যে কম্পোস্টটা তৈরি করছেন তার ট্যাঙ্কের আয়তন যা আছে তার দশ ভাগের এক ভাগ, তার দশ ভাগের এক ভাগ অংশ আপনি কিন্তু আপনার অঞ্চলের মাটি দিয়ে দিন। তাহলে ওই মাটিটা দিলে কি হবে, ওই মাটির ভেতরেও কিন্তু আপনার ওই অনুখাদ্যগুলি থাকে। এক দ্বিতীয় হলো আপনি যত ভ্যারাইটি যত ধরনের সবজির খোসা, কচুরিপানা, আমার অ্যালগি সার আছে, এজোলা আছে, তারপর আপনার ধানের খড় আছে বা অন্যান্য সবজির পাতা ডালপালাগুলো আছে, এগুলো যত ভ্যারাইটি আপনি বেশি ব্যবহার করবেন তত কিন্তু আপনার কম্পোস্টে অনুখাদ্যের পরিমাণটা সঠিক পরিমাণে পৌঁছাবে এবং যথেষ্ট পরিমাণে থাকবে। তো আমরা দেখেছি যে ধরুন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাব দূর করতে আমরা চুন ব্যবহার করতে পারি। চুন কিন্তু আপনার জৈবরই অঙ্গ, চুন কিন্তু আপনার কেমিক্যাল নয়, এটা জৈবরই অঙ্গ। তো ক্যালসিয়াম চুন থেকে চলে আসে বা ডিমের খোসা, বা আপনি যদি মনে করেন যে হাড়ের গুঁড়া ব্যবহার করবেন তাহলে আপনি কিন্তু ভালো পরিমাণে ফসফরাস পেয়ে যাবেন, ক্যালসিয়াম পেয়ে যাবেন। আপনি যদি বলেন এখন আজকাল আরেকটা পাওয়া যাচ্ছে ব্লাড মিল, মানে রক্ত গুঁড়া করা, রক্তের গুঁড়া,
1: আচ্ছা,
0: তো রক্তের গুঁড়াতেও কিন্তু আপনি ভালো পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পেয়ে যাবেন। কিন্তু এই সবগুলোই ব্যবহার আপনি যদি কম্পোস্টে করেন তাহলে দেখবেন যে কম্পোস্টে সমস্ত ধরনের খাবারের পরিমাণটা সঠিক অনুপাতে চলে আসে।
1: আচ্ছা, মানে এক কম্পোস্ট ব্যবহারে অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে যেতে পারে।
0: হ্যাঁ,
1: তো কম্পোস্ট কতখানি ব্যবহার করবে, কীভাবে ব্যবহার করবে জৈব চাষে?
0: দেখুন, জৈব চাষে কম্পোস্ট ব্যবহার করাটা আমি প্রথমেই বলবো, কৃষকরা যে বীজতলা তৈরি করে সেখানে কম্পোস্ট ব্যবহার করাটা উচিত। বিশেষ করে একদম আমরা যদি বলতে চাই যে কম্পোস্ট কীরকম, আপনারা যারা কম্পোস্ট তৈরি করছেন সেটা অবশ্যই মনে রাখবেন যে সম্পূর্ণ ডিকম্পোজ কম্পোস্টই ব্যবহার করা উচিত। সেটা বোঝার উপায় হলো যে আপনি যেখানে কম্পোস্ট সার তৈরি করছেন সেখানে ধূসরবর্ণীয় সার তৈরি হবে, তাতে হালকা মাটির গন্ধ পাওয়া যাবে, এবং হাতে ধরে যদি আপনি মুঠ করেন, মুঠ করে ছেড়ে দিলে দেখবেন হাতে কিন্তু কোনো কিছু লেগে নাই, কিন্তু হাতের তালুটা হালকা ঠান্ডা লাগছে।
1: আচ্ছা,
0: সেটা হলো আপনার কম্পোস্ট যে রেডি হয়েছে সেটা বোঝার ক্ষমতা। আপনি নিজে বাড়িতেও ধরে বুঝতে পারবেন যে আপনি কম্পোস্টটা নিয়ে হাতে টিপ দিলেন, দিয়ে ওটাকে ছেড়ে দিন, দেখবেন আপনার হাতের তালুটা হালকা ভেজা, একদম হালকা বা ঠান্ডা লাগছে, এবং কম্পোস্টটা পুরোটা হাত থেকে পড়ে গেছে এবং কিছু আটকাচ্ছে না, কোনো গন্ধও নেই। এরকম কম্পোস্টকে আমি কৃষক ভাইদেরকে বলবো আপনারা অন্তত বীজতলাতে ব্যবহার করুন, কারণ বীজতলাতেই মানে বীজের অঙ্কুরোদ্গম, একটা বাচ্চার জন্ম হচ্ছে, ওই সময়ে তাকে যদি সুষম খাদ্য দেওয়া হয়, ভালো সুষম খাদ্য দেওয়া হয়, তাহলে সে বাচ্চাটা হৃষ্টপুষ্ট হয়। তারপর আপনি মূল জমিতে কতটুকু কম্পোস্ট দিয়েছেন বা গোবর সার দিয়েছেন সেটা থেকে এইটার গুরুত্ব অনেক বেশি।
1: আচ্ছা, মানে বীজ তৈরির সময় সেটা প্রয়োগ করা উচিত,
0: বীজ তৈরির সময় প্রয়োগ করাটা সবচেয়ে ভালো।
1: আচ্ছা, এরপরে ব্যবহার করা যেতে পারে না?
0: এরপরে ব্যবহার করলে আপনার অন্তত জমিতে গোবর সার ব্যবহার করতে পারেন, এবং যদি আমরা বলি যে কেঁচো সারও ব্যবহার করতে পারেন, কিন্তু দামের দিক থেকে বা যেরকম পরিমাণে কম্পোস্টের প্রয়োজন হয় সেই পরিমাণ কম্পোস্টের মানে যেটা দাম সেটা কৃষককে নাও পোষাতে পারে। কৃষক যদি ব্যবহার করে যে না আমি একটি সম্পূর্ণ অর্থকরী ফসল চাষ করছি যে ফসলে আমার প্রচুর দাম আসবে, তাহলে উনি কম্পোস্ট সার মূল জমিতেও ব্যবহার করতে পারে। এবার গাছের উপর এটা নির্ভর করে যে উনি কী ধরনের গাছ চাষ করছে। ধান জমিতে হলে মূল জমিতে উনি প্রায় কানি ক্ষেতে এক থেকে দেড় টন কম্পোস্ট সার ওনাকে ব্যবহার করতে হবে। আবার যদি আমি কোনো ধরুন গাছ ধরি, ওই কোনো ফল গাছ হোক, তাহলে প্রতি গাছে এই এই মরশুমে এই বর্ষাকালে প্রতি গাছে আপনার গাছের বয়স অনুযায়ী আপনার 4 থেকে 10 কেজি মতো আপনার কম্পোস্ট সার প্রতি গাছের গোড়াতে রিং করে দিতে হবে। তার সঙ্গে আপনাকে যদি বিশেষ করে যদি আপনাদের ফল ফলের বাগান হয় তাহলে তার সঙ্গে আপনাকে অবশ্যই রক ফসফেট, হাড়ের গুঁড়া, এবং আমি যদি বলি যে আপনার নিম খৈল যেটা কৃষকরা ব্যবহার করে, এরকম খৈলগুলি একসঙ্গে কম্পোস্টের সঙ্গে মিশিয়ে দিতে হবে, তাহলে গাছের গ্রোথ ভালো হবে,
1: গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই কম্পোস্টটা ভীষণ রকম
0: সাহায্য করে।
1: আচ্ছা, ফসলের মান বৃদ্ধিতে এই কম্পোস্ট সার কতটা উপযুক্ত বা কতটা উপকারী?
0: ফসলের মান বৃদ্ধিতে কম্পোস্ট সার

0: অনেক বেশি উপকারী। এবং উপকারী এই এই দিকে বলবো যে আমি ফসলের স্বাস্থ্য দেখতে হবে আমাকে। ধরুন আমি বাজারে গেলাম, আজকে টমেটো কিনলাম, কালকে দেখলাম টমেটোটা পচে গেছে, তার মানে এটাকে আমরা বলি শেলফ লাইফ। আপনি যদি কম্পোস্ট ব্যবহার করেন, বিশেষ করে ক্যালসিয়াম যদি ব্যবহার করে থাকেন, তাহলে দেখা যায় একটি টমেটো গাছের শেলফ লাইফ বেড়ে যায়। সেটা আপনি নর্মালি আজকে টমেটো পারলেন, কালকে বাজারে বিক্রি করলেন, সেটা 5 দিন থাকলো। আর যদি আপনি কম্পোস্ট সার ব্যবহার করেন ক্যালসিয়ামযুক্ত, সেটা 5 দিনের জায়গায় 10 দিন পর্যন্ত তার শেলফ লাইফটা থাকে। এটা আপনার ফসলের গুণাগুণের মান। দ্বিতীয় হলো আমরা এটাও দেখেছি যে ধরুন ফুলকপি, আমরা বাজারে যখন ফুলকপি কিনতে যাই তখন তার ভেতরে অনেক সময় দেখা যায় আপনার পিঙ্ক কালারের দাগ পড়ে বা একটু ধূসর রঙের দাগ ফুলের উপর পড়ে যায়। তো সেই জায়গায় আজকাল অনেক কৃষকরা কী করেন, বোরন ব্যবহার করেন। তো বোরন কেন ব্যবহার করা হয়, যাতে ওই ফুলের ওই আপনার ব্রাউন দাগটা না আসে এবং মূলত আমার এই ফুলকপিটা দেখতে খুব ভালো হয়। বোরন আরে এমন একটি অনুখাদ্য যে বোরনের অভাবে ফল গাছে থাকলে ফেটে যায়।
1: আচ্ছা,
0: আম ফেটে যায় বা ধরুন আমাদের লেবু আছে গাছে, ওগুলো ফেটে যায়। গাছে আছে আমাদের জাম্বুরা যেগুলো ব্যবহার করে, গাছের মধ্যে ফেটে যাচ্ছে,
1: অনেক ফল
0: ফেটে যায়। তো সেটা হয় বোরনের অভাবে, অথবা যদি জলের পরিমাণ মানে সঠিক না হয়।
1: আচ্ছা,
0: হঠাৎ করে জলের একটা মানে প্রয়োজনীয় অভাব, হঠাৎ করে জল দিয়ে দিলাম তাহলে ফেটে যায়। কিন্তু মূলত হয় বোরনের জন্য। আপনি যদি গাছ লাগানোর সময় বা আমাদের যখন আমরা চাষ করছি বা যখন আমরা গাছে খাবার দিচ্ছি, তখন যদি আমরা বোরন ব্যবহার করি গাছের জন্য, সেক্ষেত্রে আপনি সোহাগা ব্যবহার করতে পারেন। সোহাগাকে আমরা জৈবর ভিতরেই ধরা হয়, সোহাগা যেটা আমাদের সোনার দোকানে ব্যবহার হয়। তো সোহাগা যদি আমরা ব্যবহার করে দিই তাহলে গাছের ওই বোরনের অভাবটা দূর হয়ে যায় এবং সেক্ষেত্রে দেখা যায় ওইগুলো ফাটে না, ফলগুলো ফাটে না।
1: বিশেষ করে আমের ক্ষেত্রে কিন্তু এটা খুব দেখা যায় যে আমটা পোক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাচ্ছে। হ্যাঁ, যার জন্য অনেক সময় সেগুলোকে আগে আগে ঘরে তুলে নিতে হচ্ছে। হ্যাঁ, পাকার আগে গাছে আর পাকার মতো সুবিধা থাকছে না। আচ্ছা, এটা একটা গেল। তো মাটির স্বাস্থ্য রক্ষায় এই যে অনুখাদ্যগুলো কতটা কার্যকরী?
0: মাটির স্বাস্থ্য রক্ষায় অনুখাদ্য থেকেও বড় হলো কম্পোস্ট। কারণ আমি যখন কম্পোস্ট ব্যবহার করছি তখন সেটা মাটির গঠন এবং গ্রথন, এই দুটোকে ওরা সঠিক করে। গঠন গ্রথন বলতে বোঝায় ধরুন আমি যে মাটিটা আমাদের চাষে ব্যবহার হয় সেই মাটিটা আমাদের মূর্তি বানাতেও ব্যবহার হয়। সেই মাটিটাই আমাদের কিন্তু ইট যে বানানো হয় সেটাতে ব্যবহার হয়, সেটা হলো দোআঁশ মাটি, এবং দোআঁশ মাটিতেই চাষ সবচেয়ে ভালো হয়। এবার আমরা যখন কম্পোস্ট ব্যবহার করছি তখন দোআঁশ মাটিতে বা বেলে মাটিতে যদি কম্পোস্ট ভালো পরিমাণে ব্যবহার করি তাহলে আর ওই মাটির জলধারণ ক্ষমতা বেড়ে যায়। মাটির বাফারিং ক্যাপাসিটি, আমরা বলি এটাকে বাফারিং ক্যাপাসিটি বলতে সহ্য করার ক্ষমতা, খুব গরম বা খুব ঠান্ডা সহ্য করার ক্ষমতা যার বেশি তার মানে ইমিউনিটি অনেক বেশি থাকে। তো এই অনুযায়ী মাটিরও এই যে বাফারিং ক্যাপাসিটি সেটা অনেকটা বেড়ে যায় যদি মাটিতে আমার কম্পোস্ট সার ভালো হয়, জৈব যৌগ মাটিতে থাকে। এবার এই ধরনের যে নিউট্রিয়েন্টগুলো যেগুলো আমরা অনুখাদ্য বলছি, এই অনুখাদ্যগুলি এই মাটির বাফারিং ক্যাপাসিটির উপর মানে নির্ভর করে। মাটি যত ভালো বাফারিং ক্যাপাসিটি দেখাবে, মাটির অম্লত্ব বা ক্ষারত্ব যখন আমরা পিএইচ বলি যেটা, সেটা যদি 6.5 থেকে 7.5-এর মধ্যে থাকে তাহলে দেখা যায় এই প্রত্যেকটা অনুখাদ্যই কিন্তু গাছ নেওয়া নিতে পারে এই অবস্থায় চলে আসে।
1: আচ্ছা,
0: এবং সেক্ষেত্রে মাটিতে ওগুলো যথেষ্ট পরিমাণে থাকে এবং গাছ নিতেও পারে।
1: আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের দিকে, শেষে একটা প্রশ্ন করব আপনাকে, সেটা হচ্ছে যে এই যে রাসায়নিক সার, এই রাসায়নিক সারের কতটা বিকল্প হতে পারে এই অনুখাদ্যগুলো জৈব চাষে?
0: যদি সত্যি কথা বলতে চাই, রাসায়নিক চাষের বিকল্প অনুখাদ্য বা গাছের খাদ্য সম্পূর্ণভাবে সব ফসলে হবে না।
1: আচ্ছা,
0: যে ফসলগুলো আমরা ধরুন মানে আমাদের আমরা না রান্না করে ব্যবহার করি, ফল হোক বা আমাদের স্পাইসেস যেগুলো আমাদের মশলা হিসেবে ব্যবহার হয়, এই স্পাইসেসগুলোতেও কিন্তু আমাদের মানে যতটা কম রাসায়নিক হয় তত ভালো, এবং ওইগুলোকেই আমরা কিন্তু মানে জৈব হিসেবে ব্যবহার করতে পারি। এবং ওইগুলো যদি জৈব হয় তাহলে কিন্তু আমরা জৈব চাষের মূল লক্ষ্যে পৌঁছাচ্ছি। কারণ ধান গম আমাদের জনসংখ্যার দিকে লক্ষ্য রেখে ধান গম বা ডাল এগুলোকে

0: আমরা রাসায়নিকে মানে থেকে এতটা সরিয়ে আনতে পারবো না, কিছুটা চেষ্টা আমরা অবশ্যই করব বিস্তলাতে রাসায়নিক ব্যবহার না করে।
1: আর একদিনে তো এই সবগুলো পরিবর্তন করা সম্ভব নয় কিছুতেই, ধীরে ধীরে হয়তো বা আমরা পরিবর্তন আবারও করতে পারবো এবং এই যে জৈব চাষ, সেই জৈব চাষের দিকে আমরা অনেকটাই এগোতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর পাল, আমাদের সময় আজকে এখানেই শেষ, তাই অনুষ্ঠান এখানটায় শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জৈব চাষে অনুখাদ্যের ব্যবহার এ নিয়ে শুনছিলেন একটি আলোচনা। এতে অংশগ্রহণ করলেন সহকারী অধ্যাপক মৃত্তিকা বিভাগ সরকারি কৃষি মহাবিদ্যালয় ত্রিপুরা ডক্টর নীলাদ্রি পাল।
2: এতক্ষণ শুনলেন ঘর গৃহস্থির আসর, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন লোকগীতি, শিল্পী গোপাল বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী আগরতলা সরাই কাহাম তবু চেঞ্জক তিনি সারগনি কক ব্রক পান্দা তিনি তাংসান পুলেন খানাওয়ানে আছু আছুনি খাতুঙ্গা পান্দা তিনি অপান্দব কেরঙ্গতমা খানাওয়ানে সকালনি বন সাই খানাওয়ানে সুবোধ দেববর্মা হাকে আছু আছু খাতুং পান্দব সকাল কেরঙ্গতমা খানাবাদি
1: সকাল ভাইকে আসাই সকাল ভাইকে ফাই আবার সাইখানা
2: সৌরক
1: আবো খাই

0: সকালভাগে ফাই সকাল বরং থেকে আসাই নন্দন সাই খান আমি সামানি তাকো এখানে আবো খাই কক ইয়াফাং খাই রাজনী পেসা কাইসা মন্ত্রী পেসা কাইসা ইস্ত্রী পেসা কাইসা ওই উজাইনি পেসা কাইসা হ্যাঁ তাই তাই বড় খরক দক কিছুকুমা সালসা খাইন বড় জিত খাইলাই বলং থাকা ফাই ইয়ার বলং কিসা মসুর শিকার থাকলাই হানি থাকা খাইন থাকতে থাকতে থাকতে থাকতে অগো বলং একটা কুথু থাক সগরি একাইন সামনে থাকা
1: আটকাইছে
0: সামনেখা বড় মসুর শিকার টেকা কেটা বড় থাই আছে মা ভাবি লাইছো
1: থাকো বড় বলং থাকা
0: সকিয়াই বলং থাক সকিয়া কাইন তো মা থাই তাই ফেরত ফাইমালিয়া আসে হাসল সৈকিয়া আসে বলং কুথুগ আসে কুথুগ হ্যাঁ বড় দাম খাইলাইকা কক চাবলাইকে বলে ইয়ার অল তো মশানিব জাগা হাঁকাই বব বলং কুথু হাঁকাই কাইসা কাইসাকে চিনমুরগ লাই থলাইয়ানা ববাইসা ববাইসাকে সালাই চমকাই চিনমুরগ থলাইয়ানা হাঁকা দোহাকে আবো চামানি কম ইয়ার মানে একদম পইলা হাঁকাইন ওকনি উজাইনি বসা জালা থুয়া তোমরা খা বড় রাজনী পেসা মন্ত্রী পেসা মানে তাই খরক বার্তা বরক থকা থাকাইন আবু কলম যত নি কুসুব বি বখাও বেশি কব করি হাঁকাই বব্বা বিখ্যাতাম হই আর তামকে মুক্তি মুক্তি ফাইনাই মুক্তি সালানোর বাকি বং ইয়াগো দা তো দা বাই খেলাই আমলাই বফান বেদে কাছে তাইন হার কথা বুঝি না বলে সুন্দর আমলাই বফান বেদক থুক থুক থুক থুক খাইনাই বরং নম নাহাই খেলাই খাইছে মা ও ইয়ার বাহাই টংলা মতো কোনো আপনার একদম বড় খাই খেলা কিবা একদম
1: বড়
0: খাই বড় খাই সামনে আসলে সময় একাই না বিব জরা পাই থাকা পাই থাকা তাকে সে বাসা তাই মাসে বাসা অনানি বাসা খাব ব থা নাইবা ও ব আপনার তাই ব সাজ তাজ রাশি ইয়াসা নিনি বকুং বাকাং খঞ্জ খানজা বেবা সামবাই কেতাম তাই নাইথকাই খাই কেতাই তাই নাইথক বড় নো বড় সামসো কাতাম আহ কেন বনিব জ্বরা পাই থাম বন জ্বরা পাই
1: পাইছো বড় সাম পাই
0: আপনার পুইলানে আবো কেবা কিসা নম না খাই কেয়া তাকে তাকে সাম কা তাকে কেবা তাকে খাইব হাইতাম বেন জ্বরা পাই থাম কেন তাই মাসা বাসাও খা বব নাই আরে ইয়ার সঙ্গে হাইকেছে মুক্তি গুই টংলা সারাঙ্গি টংলা কনি আমার তাই বখাই রং রোয়া নাম হাই বখাইতাম খাইকেন তাই পালিশ নামে নাই একটা নাইথক খাই মকল রেখা রং রেখা মানে মকলনি রং রেখা খুঁজনি রেখা বখানাই রেখা হাঁকা একবার তাই তাই কাম খাইছে নাম খা আবার কাহি দাম খা বস নাম পাইখা কেন বিন জরা পাই থাকা দো বুঝি না বলে সৌর ভাইকে সেকাল আসাই মা তাও কহি মহার থাকে সানাই তাও কো হাঁকাই আফ্রুকাই বিন জল পাই থাকা তাই মা সিসাও কা তাই মাসে ও মলে খুব না নাই বনাম করছি নাই জুঙ্কার করেছি নাই জুঙ্কার রেখা খুঁজুনি ওয়াকুম রেখা কলি রেখা বালিক রেখা চুরি রেখা বেবান একদম হাঁকাই হেরি চুম্ব বন রেখা খরক বা আংখাতা দৌ যত শেষ অঙ্কাই বা বড় ভাই থাকেন বড় মুক্তি পাইতে তা কন দি আমি না আংন জিব রই নাই আং নাসি নাই হানাই জিব রই সময় হকাইন আবো আইখ্যা বউ জ্বর পাইবে খেয়া পাই এখন বাসা লাখে দেবে মন বাসা খে বা পুরো ইয়ার মুখ ভাইকে নু খাইকে সেল আংসে পুলে সামগ্রাম লই বুফাংনি বহন আংসে বলে কোকো মিলি খাইবা সেল বহন আংসে আংসে ইয়াগ্র ইয়াগতে রো বখানাই রব খুঁজ রব মকল রসা ও মা আংখান হারি সুম রেখা আংলে জীব সেরেখা মানে লাংমা সেরেখা আং মানা খাইও বহন আংস তানে আংস মানা খাইও বহন আংসম তীর আংস মানা খাইও বহন আংসি কারো আংস মানা খাইও বড় মুসি লাংতি তো তোমার আংলে রে নাই আংসে কাসা আর কাসা বলাইতে বলাইতে বলো আবো আপনি তাবো কো আকং সানাই হাকাই না বড় তো বলাইতে বলাইতে হাকাই না যত তুমি
1: পাইথাকনি থাকো না
0: পাইথাকনি যত নাই পাইথাকনি আবো জিবরে খাবলা লাংমার খাবলা যে পুলা তোমায় যত নি কুসু আবো হাকাতা ইয়ার ইয়ার সং বলাই চাইয়া হুম বরি মাসানি বাগাই

যদন নাই কুসু নানো ফায়ুং সাইল যদ বিদিন তে রীতি নাইল হায়ং।

당일에 사나니 비디니 사버성거이 바도레 마이코 독서오이 빠이길라 구불레라 마저라

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে ককবরক সংবাদ এবং সবশেষে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তার অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে সহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। আইপিএল ক্রিকেটে আর চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নরওয়ের রাজধানী অসলোয়। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে

0: রেখে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম মেধা ও মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সহমত পোষণ করেছেন। বৈঠকের পর দুই নেতা এক যৌথ প্রেস বিবৃতি দেন। প্রধানমন্ত্রী বলেন, গত বছর তাঁর নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটের সেই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবেও অভিহিত করেন।
1: मैं पिछले वर्ष नॉर्वे आने वाला था, लेकिन पहलगाम में हुए आतंकी हमले के कारण वह यात्रा स्थगित करनी पड़ी। उस कठिन समय में नॉर्वे ने आतंकवाद के विरुद्ध भारत के साथ मजबूती से खड़े होकर सच्ची मित्रता का परिचय दिया। आज जब मैं नॉर्वे आया हूँ तो मैं इस सॉलिडरिटी के लिए हृदय से आभार व्यक्त करता हूँ।
0: ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন তিনি। দুদেশের প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন। এই সফরে প্রধানমন্ত্রী তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। উল্লেখ্য, এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক এই সফরে আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতে পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশগ্রহণের অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপরেও তিনি জোর দেন। বিজেপি প্রধানমন্ত্রীকে সুইডিশ কোম্পানিগুলি সর্বোচ্চ সম্মান দেওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কৌশলগত সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে অংশীদারিত্ব আরও মজবুত করা, সমুদ্রপথে সহযোগিতা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার বিষয়ে আলোচনায় প্রাধান্য দেওয়া হবে বলেও রাজনাথ সিং জানান। উল্লেখ্য, ভিয়েতনাম সফরে প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ভ্যান ফ্যান গিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতেও আগামীকাল শ্রী সিং সেখানে থাকবেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী আহান গিউ বাওকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পন্থা পদ্ধতিও খতিয়ে দেখবেন তারা। সরকার জানিয়েছে, দেশে তৈল শোধনাগারগুলি স্বাভাবিকভাবে কাজ করছে এবং পশ্চিম এশিয়ায় চলতি সংকট সত্ত্বেও ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেল মজুত রয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে, এখনও পর্যন্ত কোনো ঘাটতির খবর নেই। এদিকে রসায়ন ও সার মন্ত্রকের যুগ্ম সচিব অপর্ণা শর্মা বলেছেন, খরিফ মৌসুমের জন্য দেশে 50% বেশি বা 2 কোটি মেট্রিক টন সার মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার জলজীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে

0: 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল।
1: আনে বালা দিন মে সেকেন্ড ফেজ মে 39,000 কোটি কা আজ আমারি এগ্রিমেন্ট হো গিয়া হ্যায় বাঙ্গাল কা জনতা ওয়েট কর রহা হ্যায় 29,000 কোটি ইল নাও পশ্চিম বঙ্গাল সরকার কো মিলা হ্যায় লেকিন গ্রাউন্ড রিয়েলিটি তো আচ্ছা নেই হ্যায় ইসকো উপর ভি হাম লোক কো আনে বালা দিন মে সোচনা চাইয়ে দেখনা চাইয়ে।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান 2000

0: तो अच्छा नहीं है, इसको ऊपर भी हम लोग को आने वाला दिन में सोचना चाहिए, देखना चाहिए।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, 2026 সালে জল জীবন মিশন শুরু হয়েছে 1,69,000 কোটি টাকার বাজেট নিয়ে। 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তা চলবে। তার দাবি, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে হয়েছে 56%। শ্রী পাতিল আরও জানান, মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ 33,363 কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা খরচ হয়েছে এবং 11,670 কোটি টাকা অব্যবহৃত।
2: জল জীবন মিশন কে লিয়ে কুল লাগত 67.811 করোড় হ্যাঁ, জিসমে সে কেন্দ্র কাজ হিসা 33,363 করোড় হ্যাঁ। 2019-2025-26 কে দৌরান রাজ্য কে অব তক 24,645 করোড় কাজ কেন্দ্রীয় আমন্ত্রণ কিয়া গা হ্যাঁ, জিসমে সে কেবল 13,000 করোড় প্রতিশত হি খরচ হুয়া হ্যাঁ। রাজ্য কে রাজ্যাংশ মে দেরি এবং আবশ্যক দস্তাবেজ সময় পর প্রস্তুত না হোনে কে কারণ 11,670 করোড় কি রাশি অপ্রযুক্ত রই হ্যাঁ।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ এই সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্প এই মাস পর্যন্ত চালু থাকবে।
3: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন।
1: কেরালা মে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধে দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। উল্লেখ্য, ভিডি সতীশনের নেতৃত্বে 21 সদস্যের নতুন ইউডিএফ মন্ত্রিসভা আজই শপথ নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর ও অহল্যানগর থেকে এদের ধরা হয়। চেন্নাই এর এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। টসে জিতে চেন্নাই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে তারা 2 ওভারে 1 উইকেটে 31 রান করেছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়িও কল্পনা দেব বর্মা তিনি ককতুমা ভূভাগ রংখা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদি তাই নরওয়ে মন্ত্রীবক্র জোনাস স্টোর অসলো ও আদং বেরেমনি পান্ডব মানজাখা বিডি সতীশন তিনি কেরলমনি কেতাল মন্ত্রী অক্রাঙ্গ সময় তাঙ্খা বাইথং সুগজাক বদলনি বৈরকনি সামু বাই হাস্তে কামে আমসে রং থং ফানকরাঙ্খা হানে সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ছত্রিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর বিশি নিচি জরানি ফুটবলনি বসং পাতাই মনে ত্রিপুরা মা নংখরকা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদি তাই নরওয়ে মন্ত্রীবক্র জোনাস গর স্টোর অসলো আদং বেরেমনি পান্ডব মানজাখা অজমা খরক নই ভারতাই নরওয়ে হালকন কাইসে গ্রীন স্ট্রেটেজি পার্টনারশিপ তলাংনানি গছিলাইখ্যা আবনো কারিব পান্ডব বানিয়া ব্লু ইকোনমিক সার্কুলার ইকোনমিক রং সৈসি তাংসেব এ আই আকরগ চুবালানি বাকে খা বাকসা আংলাইখ্যা
1: पिछले वर्ष भारत और यूरोपियन फ्री ट्रेड एसोसिएशन के एक ऐतिहासिक ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया। यह एग्रीमेंट भारत और नॉर्वे के बीच शेयर्ड

0: বিভিন্ন ওই মৎস্য চাষিদের বা যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য প্রচুর স্কিম আছে। এবং ধরতে গেলে এখন একটা মাছ চাষের প্রতি এখন আমাদের গভর্নমেন্টের একটা বিশাল কর্মযজ্ঞ চলছে আমাদের সোনামুড়া সাব ডিভিশনে, এবং সেই কর্মযজ্ঞে আমি বেকার যুবক যুবতীদের বলবো তারাও যাতে এগিয়ে আসে এবং আমাদের যে মাছ চাষ এবং এটা করে তারা যাতে ইকোনমিক্যালি তারা স্বাবলম্বী হতে পারে আমি সবাইকে এটাই আমি বলবো।
1: হাপাং নি চুবাচুবাই ও মিনি ফিশ ফিড মিলস নামতি সাজাকমাবাই তাবুক ফাতারনি আনি চামুং পাইনানি নাঙ্গিয়া আবাবাই তাংচুরু সমিতিনি বিশিব খক থামনি সিমি ব্রী রাসাই রাং বাইমানি কাতিব আবন কারিব বিশিব শের নৈচি বানি সিমি নৈচি দক সাই কিলো আ হাস্তেনি জুদা জুদা হাতিব রহর অ তাংচুরু সমিতি জুদা জুদা পান্ডাব সমিতি নিবাক্তই খুং সারা চিচার নুখুংনি লগি লগি আমচাইনি বিগ্রা নুখুং সমিতি নিবাক্তই মাগনা আ বাগজা গহনই শাখা তাংচুরু সমিতিনি ম্যানেজার শঙ্কর আচার্য তেই ইয়াকচু কাসকু উৎপল কুমার দাস।
2: প্রথমে যে ওয়াটার বডিটা ছিল জঙ্গল কীর্ণ, একমাত্র ত্রিপুরা সরকারের সহযোগিতায় 3,50,000 টাকা খরচ করে এটাকে পরিষ্কার করে দিয়ে আমাদের হাতে তুলে দেয়। 25-26,000 কেজি মাছ আমরা উৎপাদন করি। এই সকল মাছ আমরা মেলাগড় মার্কেটে বিক্রি করি এবং তেল এবং পাইকারি দুটা দরে আমরা মাছটা বিক্রি করি।
3: আমি উৎপল কুমার দাস। আমরা প্রত্যেক বছরই আমরা তিনটা প্রোগ্রামে এলাকার যারা সভ্য সভ্য আছে এবং আম নাগরিক আছে তাদের মধ্যে আমরা ফ্রি মাছ দিয়ে থাকি, পয়লা বৈশাখ, বিজয়া দশমী এবং পুষ সংক্রান্তি।
1: আ নাইখুংনি চুবা চুবাই বাই থাং চুকজাক ইংমানি লগি লগি হদানি বার যাই আসাকমা তাই হাতিও আ নাংমানি শিগ্রুই তংমা ও নাংমানি বার যাই আসাগি তঙ্গ মেলাঘর পদ্মদে পানি মৎস্যজীবী তাংচুরু সমিতি ককনুমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
4: রংনাইখং কাইসা ভারত কাহামকুক ভারতনি চেতনী বিশিং উর্দক বেরেমনি যুব সঙ্গম সংসাই তঙ্গ আবনী নাহার মংখা হাক কতনি জুদা জুদা হাস্তেতাই কেন্দ্রবাই নাইকলজা আমচানি শিকলারুনি বিশিং হালো কাহাম বনাতে হুকুম কথামং বাংরনা ও সামং বুতাঙ্গ হরিয়ানানি এনআইটি কুরুক্ষেত্রনি শিকলা বদল দলসা বুসকাং নৈচিসা শালমারিনি সিমে নৈচিসনি শালমারি জরে এনআইটি আগরতলা ও টংফাইয়ান ইয়াং এনআইটি আগরতলানি শিকলা বদল দলসা হরিয়ানানি এনআইটি কুরুক্ষেত্র ও জুনতালনি নৈ শালমারিনি সিমে চার শালমারি জরা তঙ্গান হাস্তে পেট্রোল ডিজেল তে এলপিজি আকরক তাবো আগিনি হাইন তঙ্গ অয়েল ইন্ডাস্ট্রি ত্রিপুরা স্টেট লেভেল কোঅর্ডিনেটর তিনি অকক্তমা রেখা আবনি বাকি অসহী ওয়ানাইয়া ওই কবাঙ্কে এলপিজি রুঙ্গুইতা তন্দি হনে ব যতনি ফাঁসিং কবমুনা রেখা খোয়াই হাঙ্কর নাইকল ফাংনি চেতনবাই জনজাতীয় গরিমাতের নৈসাই নিষিদ্ধ নরগী প্রধানমন্ত্রী জনভাগিদারী অভিযান সবচেয়ে দূর সবচেয়ে পেহেলে তিনি নিশিমি চেংখা বুসকাং নৈচিবা শালমারি জরা খোয়াই হাঙ্কনি খুং ব্রিচিসা কামি হাপানি সেপ তাই হজাবমং গনাং সামং বুতাং সংসার জাগানো অবনরগী তিনি ইয়াকবারা হাঙ্কর নাইকলফাং অভেদানন্দ বৈদ্যনী তৈদুলমংবাই সংসার জা কগলাম সালাইমাও বেবাক হাফাংনি নাইখুংনি অফিসার তাই কাইদক ব্লকনি অফিসারও মানজাখা ইয়াঙ্গ সিপাহী জলা হাঙ্করব তিনি নিশিমি অ সামং বুতাং চেংজাখা ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ মুকুমো ওমর বিশি নৈচি জরানি ফুটবলনি বসং বাতাইমুংনি ত্রিপুরা মা নংখরকা তিনি কোয়ার্টার ফাইনাল হাস্তে বদল পাঞ্জাবনি থানি নৈবুক জগুলবাই চেনখা বুসখাং রামনুচি ব্রিয় সালথাং খোয়াইতে সিপাহী জলা হাঙ্কুর গবাং বাতে ওয়াওয়ানো হনই আবুনি লগে দাম ব্রিজিনি সিমি 5 কিলোমিটার দৌড়ে নবার ফাই মানো হনে হজমুং রেখা নবার দিবার নাইখং আবন কারিব ব্যবাক হাঙ্করব ওয়াতে গবাং ওয়াই মানো খনা সালনি সাকানি তুমারি নিচি চুকু ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নিচি 3 ডিগ্রি সেলসিয়াসনি গানিগিনি টঙ্গানো ককতুমা পাইনা সিগান ককতুমা বুবাগ্র তেবেসা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী নরওয়েনি মন্ত্রীবক্র জোনাসগর স্টোর অলসো আদং বেরুনি পান্দ মানজাখা বিডি সতীশন তিনি কেরলমনি কেতাল মন্ত্রী অকরাঙ্গ সময় তাঙ্খা ককতুমা তিনি বাগে অরণ্য পাখিয়া উলনি ককতুমা আওয়াইঙ্গানে খানা ফুং দামচিনি সতী বৃচিওয়া।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বসহায়ক দলের মহিলাদের অবদানের ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর

বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন। সারা রাজ্যে পেট্রোল ডিজেল এবং এলপিজির মজুত সরবরাহ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বসহায়ক দলের মহিলাদের অবদানের ফলেই রাজ্যে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং রাজ্যের আভ্যন্তরীণ গড় উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গ্রামোন্নয়ন দপ্তর ও গ্রামীণ জীবিকা মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতা অর্জনে সমৃদ্ধির দ্বিতীয় পর্বে কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2025 সালের সেপ্টেম্বরে সমৃদ্ধির প্রথম পর্যায়ে স্বসহায়ক গোষ্ঠীর জন্য ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ছিল 100 কোটি টাকা। সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে ঋণ প্রদান করা হয় 188 কোটি 40 লক্ষ টাকা। সমৃদ্ধির প্রথম পর্যায়ের সাফল্যে উৎসাহিত হয়ে গ্রামীণ জীবিকা মিশন সমৃদ্ধির দ্বিতীয় পর্যায়ে স্বনির্ভর গোষ্ঠীর জন্য ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা 150 কোটি টাকা নির্ধারণ করে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে লাখপতি দিদির সংখ্যা 1,08,000-এরও বেশি রয়েছে। রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভরতায় কমিউনিটি রিভলভিং ফান্ডে 837 কোটি 32 লক্ষ টাকা বরাদ্দ রেখেছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। আজ জনগণের প্রদর্শনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সমস্ত ব্লক কার্যালয়ের নোটিশ বোর্ডে দেওয়া আছে। এদিকে ঊনকোটি জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ উপলক্ষে আজ পেঁচাথল ব্লক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার তথা পেঁচাথল ব্লকের বিডিও নবারণ চক্রবর্তী। শিক্ষামন্ত্রক এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে ষষ্ঠ পর্যায়ের যুব সঙ্গমের আয়োজন করেছে, যার উদ্দেশ্য হল দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যুবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা এবং সাংস্কৃতিক সংহতি বৃদ্ধি করা। যুব সঙ্গম পর্যায় 6-এর অধীনে দেশের বিভিন্ন প্রান্তের যুব অংশগ্রহণকারীরা জীবনযাত্রা, উন্নয়ন, সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা, পর্যটন, উদ্ভাবন এবং সর্বোত্তম প্রয়াস বা অভিজ্ঞতার বিভিন্ন দিক প্রত্যক্ষ করতে সহযোগী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিভ্রমণ করবেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার এনআইটি কুরুক্ষেত্র থেকে একটি যুবা দল আগামী 21 মে থেকে 27 মে পর্যন্ত এনআইটি আগরতলায় অবস্থান করবেন। অনুরূপভাবে এনআইটি আগরতলা থেকে একটি যুবা দল হরিয়ানার এনআইটি কুরুক্ষেত্রে আগামী 2 জুন থেকে 8 জুন পর্যন্ত অবস্থান করবেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রস্তাবিত ভারতীয় ভাষা সামার ক্যাম্প আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারি ব্যয় কমানোর জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত ব্যয় সংকোচ ব্যবস্থার কারণেই এই ক্যাম্প স্থগিত রাখা হয়েছে। ক্যাম্পের সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লাতুরের আরসিসি কোচিং ক্লাসের পরিচালক শিবরাজ মতি গাঁওকারকে দেশব্যাপী নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। এই কথিত পরীক্ষা কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে সিবিআই গত শুক্রবার তাকে প্রায় 11 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে সিবিআই এর একটি দল লাতুরে তার কোচিং ইনস্টিটিউটে তল্লাশি চালায়, যেখান থেকে এই মামলার সঙ্গে যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহলে আজ থেকে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে আগামী 25 মে পর্যন্ত খোয়াই জেলার 41টি গ্রামে ব্যাপক সরকারি পরিষেবা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবসে দূর সবসে পেহলে এই স্লোগানকে সামনে রেখে খোয়াই জেলা প্রশাসনের লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া এবং জনজাতি সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করা। এদিকে সিপাহীজলা জেলাতেও আজ থেকে এই অভিযান শুরু হয়েছে। সিপাহীজলা জেলায় 21 মে থেকে 23 মে পর্যন্ত হবে জনশুনবাই কর্মসূচি। এই জনশুনবাইয়ে স্থানীয় জনগণ তাদের প্রয়োজনীয় বিভিন্ন প্রশাসনিক পরিষেবা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর আজ অসলোতে সীমিত এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেন। দুই নেতা ভারত নরওয়ে সম্পর্ককে একটি গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে সম্মত হয়েছেন, যা পরিচ্ছন্ন জ্বালানি, নীল অর্থনীতি এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বৈঠক চলাকালীন দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, নীল অর্থনীতি, বৃত্তাকার অর্থনীতি, নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং আর্কটিক অঞ্চল সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হন। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে উভয় নেতাই ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা এবং কর্মসংস্থান

0: সৃষ্টির ক্ষেত্রে তৈরি হওয়া বিপুল সুযোগের কথা উল্লেখ করেন।
1: পিছলে বর্ষ ভারত ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন কে এক ঐতিহাসিক ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া। ইয়ে এগ্রিমেন্ট ভারত ও নরওয়ে কে বিচ শেয়ার্ড প্রোগ্রেস অর প্রসপেরিটি সুনিশ্চিত করনে কা ব্লু প্রিন্ট হ্যায়। ইস এগ্রিমেন্ট মে আগলে 15 বর্ষ মে ভারত মে 100 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট অর 1 মিলিয়ন জবস ক্রিয়েট করনে কা লক্ষ্য হ্যায়।
0: সারা রাজ্যে পেট্রোল ডিজেল এবং এলপিজি সহ সমস্ত প্রয়োজনীয় পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রয়েছে। অয়েল ইন্ডাস্ট্রি ত্রিপুরা স্টেট লেভেল কোঅর্ডিনেটর আজ এ খবর জানিয়েছেন। তিনি জানান, গৃহস্থালী গ্রাহকদের জন্য এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং রাজ্য জুড়ে এলপিজি পরিষেবাও স্বাভাবিক রয়েছে। তিনি আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আবেদন জানিয়েছেন। শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং সরকারি সহায়তাকে সঙ্গী করে সমবায়ের মাধ্যমে মৎস্য চাষে সাফল্যের মুখ দেখছেন সিপাহীজলা জেলার মেলাঘরের পদ্মঢেপা এলাকার বহু মৎস্যজীবী পরিবার। আত্মনির্ভরতার পাশাপাশি রাজ্যের মাছের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতি। এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন।
2: রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহায়তায় 1980 সালে প্রতিষ্ঠিত পদ্মঢেপার মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির 4.25 হেক্টর এলাকা জুড়ে থাকা 6টি জলাশয় বর্তমানে সিপাহীজলা জেলার মৎস্য উৎপাদনের অন্যতম দৃষ্টান্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় সমিতিটিকে 30 লক্ষ টাকার একটি মিনি ফিশ ফিড মিল প্রদান করা হয়েছে বলে জানান সোনামুড়া মহকুমা মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক রনেন দেবরায়। সরকারি সহায়তাকে কাজে লাগিয়ে এলাকার বেকার যুবক যুবতীদের লাভজনক মৎস্য চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
3: বিভিন্ন মৎস্য চাষীদের বা যারা আছে তাদেরকে সাহায্য করার জন্য প্রচুর স্কিম আছে এবং ধরতে গেলে এখন একটা মাছ চাষের প্রতি এখন আমাদের গভর্নমেন্টের একটা বিশেষ কর্মযোগ চলছে আমাদের সোনামুড়া সাব ডিভিশনে, এবং সেই কর্মযোগে আমি বেকার যুবক যুবতীদের বলবো তারাও যাতে এগিয়ে আসে এবং আমাদের যে মাছ চাষ এবং এটা করে তারা যাতে ইকোনমিক্যালি তারা স্বাবলম্বী হতে পারে আমি সবাইকে এটাই আমি বলবো। আর
2: সরকারি ভর্তুকিতে এই মিনি ফিশ ফিড মিল স্থাপন হওয়ায় বর্তমানে বাইরে থেকে মাছের খাদ্য কিনতে হচ্ছে না, যার ফলে সমবায় সমিতিটির বাৎসরিক 3-4 লক্ষ টাকা সাশ্রয় হচ্ছে। তাছাড়াও বছরে 25-26 হাজার কেজি মাছ রাজ্যের বিভিন্ন বাজারে যোগান দিয়ে থাকে এই সমবায় সমিতিটি। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সমিতির অন্তর্গত 118টি পরিবারের পাশাপাশি এলাকার দরিদ্র পরিবারগুলিকে সমিতির তরফে বিনামূল্যে মাছ প্রদান করা হয় বলে জানিয়েছেন সমবায় সমিতির ম্যানেজার শঙ্কর আচার্য এবং সহসভাপতি উৎপল কুমার দাস।
4: প্রথমে যে ওয়াটার বডিটা ছিল জঙ্গলাকীর্ণ, একমাত্র ত্রিপুরা সরকারের সহযোগিতায় 3,50,000 টাকা খরচ করে এটাকে পরিষ্কার করে দিয়ে আমাদের হাতে তুলে দেয়। 25-26 হাজার কেজি মাছ আমরা উৎপাদন করি। এই সকল মাছ আমরা মেলাঘর মার্কেটে বিক্রি করি এবং তেল এবং পাইকারি দুটা দরে আমরা মাছটা বিক্রি করি।
5: আমি উৎপল কুমার দাস। আমরা প্রত্যেক বছরই আমরা 3টা প্রোগ্রামে এলাকার যারা সভ্য সভ্যা আছে এবং আম নাগরিক আছে তাদের মধ্যে আমরা ফ্রি মাছ দিয়ে থাকি, পয়লা বৈশাখ, বিজয়া দশমী এবং পৌষ সংক্রান্তি।
2: মৎস্য দপ্তরের সহায়তায় আত্মনির্ভর হওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন ও বাজারে মাছের যোগান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে মেলাঘর পদ্মঢেপার এই মৎস্যজীবী সমবায় সমিতি। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ চক্রবর্তী গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তিনি এক পুত্র কন্যা স্ত্রী সহ বহু গুণমুগ্ধ রেখে গেছেন। তার মৃত্যুতে আগরতলা প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক জ্ঞাপন করেছে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, খোয়াই জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বসহায়ক দলের মহিলাদের অবদানের ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে সংবাদ বেচিত্রা।
1: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে, বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী এবং আন্তর্জাতিক নার্সেস দিবস রাজ্যেও পালিত। রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে সদ্য নির্বাচিত জহর চক্রবর্তী।
2: আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সম্পত্তি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব।
1: পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
3: ধর্মনগরকে আরো উন্নত করতে চাই। ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগর যাতে উন্নত হয় সেই প্রয়াস থাকবে আমার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য সদস্যগণ সবার সহযোগিতা কামনা করছি এবং আমাদের রাষ্ট্রের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সবচেয়ে বড় গ্যারেন্টার রয়েছে, ওনার মার্গদর্শনে এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নিতেন নবীনজি রয়েছে, আমাদের অভিভাবক আরেকজন সুদক্ষ সংগঠক অমিত শাহজি রয়েছে, আমাদের রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, আমাদের রাজ্যের অভিভাবক রয়েছে, সবার মার্গদর্শনে ধর্মনগরে আমরা সবাই মিলে উন্নত ধর্মনগর তৈরি করব।
1: আন্তর্জাতিক নার্সেস দিবস রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এই উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি পালনের ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন,
4: কারণ যে কোনো ডে আমরা যখন পালন করি, অর্থাৎ এখানে যেরকম আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে আমরা উদযাপন করছি, তার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে সমস্ত পৃথিবীতে বিশ্বজুড়ে যারা মানব সেবার জন্য যেভাবে আমাদের নার্সিং অফিসাররা বা নার্সরা যেভাবে কাজ করছেন তাদেরকে শ্রদ্ধা, তাদেরকে সম্মান প্রকৃত অর্থে যেন দেওয়া হয়, তার জন্য তাদের যে অবদান, সেই কারণেই এই ইন্টারন্যাশনাল নার্সেস ডে উদযাপন করা হয়। প্রতি বছরই হয়, এবছরও আমাদের ত্রিপুরাতে হয়েছে এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এটা 206তম ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসাবে পালন করা হচ্ছে।
1: ফ্লোরেন্স নাইটিংগেলের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন,
4: আমরা আধুনিক যিনি নার্সিং এর যিনি পথিকৃৎ আমরা সবাই জানি, মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেলের যে জন্মদিন, জন্মদিনকে কারণ উনি প্রথম যিনি নার্সিং একটা সেবা এবং একটা পদ্ধতি যার মাধ্যমে যারা মুমূর্ষু ব্যক্তি তাদেরকে সাহায্য করা যায় উনি প্রথম সেটা শুরু করেছিল আমরা সবাই জানি, এবং 1820 সালের 12ই মে ফ্লোরেন্স নাইটিংগেলে জন্মগ্রহণ করেন। এবং শুধু উনি শুধু নার্সিং এর সাথে যুক্ত নয়, উনি সমাজ সংস্কারও করেছিলেন, সমাজের বিভিন্ন যেগুলো যে বিষয়গুলো ছিল যেগুলো পরিবর্তনের দরকার, রিফর্ম করার দরকার, তার জন্য উনি একজন সামাজিক যে সমাজ সংস্কারক হিসেবে উনি কাজ করতেন। এবং আমরা সবাই জানি যে উনি আধুনিক নার্সিং এর যে প্রতিষ্ঠাতা।
1: এবছরের থিম নিয়ে তিনি বলেন,
4: একটা থিম রাখা হয়েছে এই 2026-এ, আওয়ার নার্সেস আওয়ার ফিউচার্স, এম্পাওয়ার্ড নার্সেস অ্যান্ড সেভ লাইভস। অর্থাৎ যদি এটাকে বাংলাতে আমি বলি, আমাদের নার্স

0: আমাদের ভবিষ্যৎ এবং ক্ষমতায় তো নার্সরাই জীবন বাঁচায়। তো এইরকম একটা সুন্দর একটা থিম নিয়ে আমার মনে হয় যারা এখানে আমাদের মেয়েরা আছেন বোনেরা আছেন তাদেরকে বলবো যে কত বছর ধরে এই ধরনের থিম আমরা কি কি থিম আমরা এত বছর ধরে এই 19 যে বলা হয়েছে যে 74 থেকে যখন শুরু হয়েছে এর মধ্যে কি কি থিম এগুলো নিজেদের ঘরের ভিতর লিখে রাখলে এর থেকে কিন্তু অনেকটা বেশি আমরা উদ্বুদ্ধ হব এবং প্রতিটা এই যে হেডলাইন বা ক্যাপশন এই যে থিম সেইগুলোর থেকে কিন্তু আমাদের অনেক বেশি আমাদের মানে ইন্সপায়ার্ড হওয়ার সুযোগ রয়েছে।
1: নার্সদের দক্ষতার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
0: সার্টিফিকেট পেলাম পাস করলাম কিন্তু এমপ্লয়াবিলিটি যদি দক্ষ না হয় তাহলে কোনো লাভ হবে না এবং প্রশিক্ষিত তো হতেই হবে এবং তাতে করে একটা সুস্থ যে স্বাস্থ্য ব্যবস্থা যেমন হবে সুস্থ সমাজও কিন্তু সেটা হয়। এমনও দেখা গেছে যে যেখানে অনেক সময় ডাক্তারদের থেকেও বেশি নার্সদের ব্যবহারের উপর ভিত্তি করে ওই ইনস্টিটিউশন তার নাম বা তার যে যশ সেটা কিন্তু তাদের কারণে কিন্তু হয়। আমরা সাউথ ইন্ডিয়াতে আমরা অনেক সময় আমরা নিজেরাও বলি যে সাউথ ইন্ডিয়ান যারা আছে অনেকে তারা কেরালা বা অন্যান্য জায়গায় তার নাকি খুব ভালো নার্সিংয়ে, এরকমটা না কিন্তু, অর্থাৎ নিজেদের মধ্যে ওরা নিশ্চয়ই সেইভাবে তারা ট্রেনিং পেয়েছে যে পেশেন্টের সাথে আমরা কিভাবে কথা বলবো কিভাবে ব্যবহার করবো।
1: রাজ্যের ছাত্রছাত্রীদের মেডিকেলের কোটা নিয়ে তিনি বিস্তারিত জানান,
0: এস কোর্সে আসন সংখ্যা ছিল মাত্র 100, এখন সেটাকে 150 করা হয়েছে এবং টোটাল 20টি ডিপার্টমেন্ট এজেন্সির মধ্যে পিজি কোর্স চালু হয়েছে। বাবা জানেন আমাদের সময় তো এমবিবিএস এর জন্যই ছিল 12-13টা আসন, ডেন্টালে বিডিএস এর একটা সিট ছিল, বিএসসি নার্সিং এর জন্য একটা ছিল, আজকে কোথায় আমরা চলে গেছি এগুলি। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বিএসএল ল্যাব অলরেডি কাজ সম্পূর্ণ হয়েছে, এলবিএ ল্যাব সেটাও চালু রয়েছে এবং পিএম ডিভাইন মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা অলরেডি ডেন্টালে আরেকটা বিল্ডিং আমরা G+8 সেখানে আমরা করছি প্রায় 202 কোটি টাকা। এমসিএইচ আমাদের মাদার অ্যান্ড চাইল্ড একটা বিরাট হসপিটাল হচ্ছে আমাদের এজিএমসির মধ্যে।
1: রাজ্যে পেট্রোল ও ডিজেলের কোনো ঘাটতি নেই, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে এ খবর জানান।
2: পেট্রোল এবং ডিজেল ত্রিপুরা রাজ্যে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে, কোথাও কোনো প্যানিক বা উদ্বিগ্ন উৎকণ্ঠা ছড়ানোর কোনো বিষয় নেই, আমি রাজ্যের জনগণকে সেটা আশ্বস্ত করতে চাইছি দপ্তরের তরফ থেকে। এবং আধিকারিকদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে অন্তত 15 দিনের স্টক আরো আমাদের রাজ্যে পেট্রোল এবং ডিজেলের রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্বের এই পরিস্থিতির কথা মাথায় রেখে মানুষের কাছে আবেদন জানিয়েছেন কিছু পয়েন্টস নিয়ে, যে মিত ব্যয়ী হওয়ার জন্য যত পেট্রোল ডিজেল আমরা কম ব্যবহার করতে পারি, কিন্তু এর অর্থ এই নয় যে পেট্রোল এবং ডিজেলের দেশে সংকট হয়ে গেছে।
1: রাজ্যের চিত্র তুলে ধরে তিনি বলেন,
2: পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরি বারবার বলেছেন যে আমাদের দেশে প্রায় 2 মাসের স্টক এখনো বর্তমান রয়েছে, স্বাভাবিকভাবেই পেট্রোল এবং ডিজেলের কোনো বর্তমানে সংকট নেই। তো যতক্ষণ না পর্যন্ত দেশে সংকট আসছে আমাদের রাজ্য সংকট হওয়ার সেখানে প্রশ্ন আসে না। তারপরেও যে কোনো কারণেই হোক মানুষ গুজবে কান দিয়ে পেট্রোল এবং ডিজেলের যে পাম্পগুলো সেই পাম্পগুলোর বাইরে অযথা ভিড় জমাচ্ছে, লাইন বাড়াচ্ছে এবং একটা উৎকণ্ঠার মধ্যে হয়তোবা পেট্রোল এবং ডিজেলের সংকট তৈরি হয়ে গেছে। আমি আশ্বস্ত করছি আপনাদের প্রত্যেককে যে যথেষ্ট পরিমাণে আমাদের মজুদ রয়েছে, এখানে IOCL এর আধিকারিক রয়েছেন, BPCL এর আধিকারিক রয়েছেন, HPCL আধিকারিক রয়েছেন, তারা প্রত্যেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যে মজুদ আমাদের রয়েছে অন্তত 15 দিন আমাদের রাজ্যে সেটা সাধারণ মানুষের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান অনুষ্ঠানের শিল্পী মান্না দে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানে শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।

ভারতবর্ষ সাম্যের এক নাম, অস্পৃশ্যতা হিংসা ও দেশ ভুলে কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে দেবতাও এদেশে মানুষ হয়েছে জানি, মানুষকে দেখি গণদেবতার বেশে।

ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে মানুষকে দেবতা রূপেও পূজো করা হয়, যেখানে মানুষের জন্য মানুষের ভালোবাসাই ভারতবাসীর প্রকৃত ধর্ম। আর তাই তো বলে, সব তীর্থের আঁকা বাঁকা পথ ঘুরে প্রেমের তীর্থ ভারত তীর্থে মেশে। গঙ্গা যমুনা ভাগীরথীর দেশ আমাদের ভারতবর্ষ। আ সমুদ্র হিমাচল থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অরুণাচল। আবহাওয়া থেকে শুরু করে ভাষা, সংস্কৃতি, জাতি, ধর্ম, আচার অনুষ্ঠান সব কিছুই একে অপরের থেকে অনেক আলাদা। এত আলাদা সব ধরন, এত ভিন্নতার মধ্যেও ভারতে বাজে একতার সুর। আমরা একসাথে বলি বন্দে মাতরম, এক সুরে গাই জনগণ মন। বৈচিত্র্যের মধ্যেও রয়েছে এখানে সাংস্কৃতিক সংহতি। প্রচুর বৈপরীত্য থাকা সত্ত্বেও অসংখ্য সেতুর বন্ধনে এই দেশে ঐক্য বিরাজ করছে। আর তাই ভারতীয় সমাজ সভ্যতার স্বরূপ উন্মোচনের প্রয়াসে ভিনসেন্ট স্মিথ লিখেছেন ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। পৃথিবীর বুকে বৃহত্তম মহাদেশ এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ভারতবর্ষ আমাদের দেশ। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ এই দেশটি পৃথিবীর বুকে আশ্চর্য ভৌগোলিক অবস্থানের কারণে একটি উপমহাদেশ হিসাবেও পরিচিত। পৃথিবীর বুকে ভারতবর্ষের এক সুপ্রাচীন এবং গৌরবময় ইতিহাস আছে। এ বিশ্বে প্রাচীনকাল থেকে যত সভ্যতা গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সভ্যতা হচ্ছে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি। খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে থেকে ভারতবর্ষের বুকে এক অন্যতম সংস্কৃতি গড়ে উঠেছিল। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সংস্কৃতি। তারপর থেকে কালের নিয়মে বহু ছোট বড় সংস্কৃতি ভারতবর্ষের সভ্যতার স্রোতে বিলীন হয়ে গেছে। পরবর্তীতে স্থান নিয়েছে অন্য এক নতুন সভ্যতা, গড়ে উঠেছে নতুন সংস্কৃতি। যেমন একসময়ে বৈদিক সভ্যতার পতন ঘটেছে এই দেশের বুকে, এবং তারপর মৌর্য বংশ, গুপ্ত বংশ, কুষাণ বংশ প্রভৃতি বৃহৎ সাম্রাজ্যের উত্থান ঘটেছে এবং ভিন্ন সংস্কৃতির বৈচিত্র্যময় আবহে পরিপূর্ণ হয়েছে ভারতবর্ষ। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের সভ্যতার টানে এসেছে শক, হুন, পারসিক, গ্রিক নানান জাতি। এরপর এসেছে মধ্য এশিয়ার মুসলমানেরা। এরপরে এসেছে ব্রিটিশ। গিরিপথ, সমুদ্রপথে বহু বিদেশি যেমন অভিযান চালিয়ে এসে পৌঁছেছেন ভারতে, তেমনি বহু বিদেশি পর্যটক এবং ধর্মপ্রচারক এখানে এসেছেন তাদের নিজস্ব মতবাদ নিয়ে। তাদের সকলের কণ্ঠে বৈচিত্র্যময় ভারতে ঐক্যের জয়গানই ধ্বনিত হয়েছে বারবার। এই ভারতেই শক, হুন্দল, পাঠান, মোগল এক দেহে হল লীন। পৃথিবীর সকল প্রকারের মানুষের মিলনে আমাদের ভারতবর্ষ হয়ে উঠেছে মহান। আমাদের দেশের যেমন এক সুপ্রাচীন ইতিহাস আছে, তেমনি রয়েছে সেই প্রাচীনকাল থেকে বয়ে আনা এক মহান ঐতিহ্য। এই ভারতবর্ষের মাটিতেই জন্ম নিয়েছেন গৌতম বুদ্ধ, মহাবীর, শ্রী চৈতন্য, গুরু নানক, স্বামী বিবেকানন্দ। এই মাটিতেই জন্ম নিয়ে এই দেশকে বিশ্ব বরেণ্য করে তুলেছেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ। 130 কোটি মানুষের এই দেশে একটাই পরিচয়, ভারতবাসী।

0: দেশের একদিকে যেমন রয়েছে হিমালয়ের সুউচ্চ পর্বতশ্রেণী, তেমনি রয়েছে সাগর, উপসাগর, মহাসাগর। ভারতবর্ষের উত্তর পূর্বে যেমন রয়েছে চেরাপুঞ্জির মতো পৃথিবীর সবথেকে আর্দ্র অঞ্চল, তেমনি পশ্চিমে রয়েছে রাজস্থানের উষ্ণ ও শুষ্ক থর মরুভূমি। দক্ষিণে যেমন রয়েছে মালভূমি, উত্তরে রয়েছে উচ্চভূমি, আবার পূর্বে সমভূমি। ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত রাজ্যে বাস করেন বিভিন্ন ভাষাভাষীর মানুষ। তাদের ভাষা, ধর্মবিশ্বাস, নৃত্যকলা, সঙ্গীত, স্থাপত্যশৈলী, খাদ্যাভাস, পোশাক পরিচ্ছদ সঙ্গে সবকিছুই আলাদা। তবে এক রাজ্যের সাথে অন্য রাজ্যের সংস্কৃতির মেলবন্ধন হয় ভারতীয়দের মাধ্যমে। ধরুন কারো জন্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র ভিন্ন, কাজেই তার নিজস্ব সংস্কৃতির সঙ্গে মিশে যায় তার পারিপার্শ্বিক সংস্কৃতি, এবং এই দুই সংস্কৃতির মেলবন্ধনে আমরা বাধা পড়ে যাই। আজ এমনই দুই রাজ্যের মেলবন্ধনের কথা বলবো আপনাদের, যে দুই রাজ্যের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল থাকলেও অনেক ক্ষেত্রে আবার অমিলও রয়েছে, তবে তার মধ্যেও রয়েছে একতার সুর। সেই সুরের টানেই আমরা পৌঁছে গেলাম ত্রিপুরার উইমেন্স কলেজে। সেখানে আমরা কথা বললাম সেই কলেজের অধ্যাপক ডক্টর অরুণ মুখোপাধ্যায়ের সঙ্গে, যার জন্ম পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়, কিন্তু কাজের সূত্রে প্রায় 15 বছর ধরে তিনি তার পরিবারকে নিয়ে রয়েছেন ত্রিপুরায়, আপন করে নিয়েছেন এখানের সংস্কৃতিকে। যে যখন তিনি জানতে পারলেন যে তার কর্মক্ষেত্র ত্রিপুরা, সে সময়ের অনুভূতি কি ছিল তিনি বলেন।
1: যখন জানতে পারলাম যে আমার কর্মক্ষেত্র ত্রিপুরা, সে সময়ের অনুভূতিটা একটু মিশ্রিত ছিল। জানতাম যে ত্রিপুরা মূলত বাংলা ভাষী একটি স্টেট, কিন্তু সেখানে অনেক জাতি জনজাতির একটা মিশ্রণ আছে, এবং নর্থ ইস্ট সবচেয়ে বড় ব্যাপার, এটার ইতিহাসটা একটা বিচিত্র ইতিহাস ছিল একটা সময়, সেই কারণে একটু মিশ্রিত অনুভূতি ছিল, কিছুটা ভয় কিছুটা কৌতূহল, এই মেশানো, কিন্তু ওভারঅল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আকর্ষণ।
0: তার কাছে আমরা জানতে চাই যে ত্রিপুরায় আসার আগে ত্রিপুরাকে নিয়ে কি ধরনের ভাবনা ধরা দিত তার মনে, তিনি বলেন।
1: ত্রিপুরায় আসার আগে ত্রিপুরাকে নিয়ে একটা বিশেষ ধরনের ভাবনা ছিল, যে কথাগুলো আগেও বলেছি। সেটা চেয়েও আরো একটা যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সান্নিধ্য ধন্য ত্রিপুরা, এই ধারণাটা বা এই বিষয়টা সম্পর্কে আমি আগেই অবগত ছিলাম, এবং আমরা ছোটবেলাতেও বিভিন্ন সময়ে নাটক বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। রবীন্দ্রনাথের বিসর্জন আমরা যখন ছোট ছিলাম, মণিমেলা ছিল যেটা পরবর্তীকালে কিশোর বাহিনীতে পরিবর্তিত হয়েছে, সেখানে সেই ত্রিপুরা নিয়ে সেই গল্পের মধ্যে সেই শিশু বয়সেই আমাদের একটা ধারণা তৈরি হয়েছিল। পরবর্তীকালে জেনেছি যে ত্রিপুরার একটা রাজন্য ইতিহাস আছে, ত্রিপুরার রাজাদের কথা জেনেছি, পড়েছি, শুনেছি, তো সেই নিয়ে সব মিলিয়ে কিন্তু ত্রিপুরা সম্পর্কে একটা ইতিবাচক ভাবনাই আমার মনে ছিল বরাবরই।
0: তাকে আমরা প্রশ্ন করি যে যখন ত্রিপুরার মাটিতে পা রাখলেন, নতুন করে জানতে শুরু করলেন ত্রিপুরাকে, তখন আপনার ভাবনা আর বাস্তবে কি কি মিল এবং অমিল পেলেন, উত্তরে তিনি বলেন।
1: ত্রিপুরায় মাটিতে প্রথম পা রাখার পরেই যেটা প্রথমেই মনে হয়েছে, যে আগে যেটা শুনেছি ত্রিপুরা খুবই ছোট্ট একটা রাজ্য, এবং আমাকে একজন বলেছিলেন একটা কথার কথা, যে আগরতলায় আমরা সবাই সবাইকে চিনি। কাজেই যখন আমি বিমানের থেকে নামলাম এবং আমার প্রথম যে কর্মস্থল কৈলা শহরের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম, তখন কিন্তু অবাক হয়েছিলাম যে এত ছোট তো মনে হচ্ছে না। আগরতলা দেখে সুন্দর একটা সাজানো গোছানো শহর, রাস্তাও সেরকম ঝাঁ চকচকে চওড়া রাস্তা, এবং এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য তো তুলনাই নেই। তখন তো রেল অতটা প্রচলিত ছিল না, মিটার গেজ ছিল, আমি যে সময়ের কথা বলছি, আমি তো গাড়িতেই গেছি অনেকটাই রাস্তা, তখন দেখে ভালো লেগেছিল। মোটামুটি ভেবেছিলাম যে কিরকম কি জায়গা হবে,

0: আর যে হিল স্টেট, তার যে একটা পার্বতী ত্রিপুরার একটা নিজস্ব সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য কিন্তু দুচোখ ভরে উপভোগ করেছি যখন আমি গেছি গাড়িতে প্রথমবার।
1: আমাদের পরবর্তী প্রশ্ন ছিল, আপনার জন্ম এবং বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দুটো রাজ্যের মধ্যে কিছু মিল থাকলেও অনেক ক্ষেত্রে অমিল রয়েছে। নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছেন তিনি বলেন।
0: দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, আমার জন্ম এবং বেড়ে ওঠা পশ্চিমবঙ্গ। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মধ্যে মিলের ব্যাপারে তো আগেই বলেছি, অমিল তো কিছু থাকবে।

0: বলেন।
1: দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, আমার জন্ম এবং বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মধ্যে মিলের ব্যাপারে তো আগেই বলেছি, অমিল তো কিছু থাকবে, কেন জনগোষ্ঠীর বিন্যাস, ভৌগোলিক অবস্থান, হ্যাঁ, সমতল এবং পাহাড়, আমাদের এধারে যেমন সামুদ্রিক ব্যাপারটাও রয়েছে, সমুদ্র আছে, এটা তো ধারে নেই, তাহলে বিভিন্ন জায়গায় মানুষের জীবন ধারার এক একটা প্রকৃতি আছে, ঠিক আছে। ওখানে একটা বড় অংশের মানুষ ত্রিপুরায় দেখছি যে পার্বতী ত্রিপুরার একটা অংশ, নিঃসন্দেহে এটা অনেক ইতিহাস বহন করে, এখানকার মানুষরা অনেক কর্মঠ, তারা অনেক সংগ্রাম করেছেন প্রাকৃতিক কারণের জন্য, ভৌগোলিক অবস্থানের জন্য, ঠিক আছে। আজকে বিভিন্ন সময় সরকার তাদের জন্য চেষ্টা করেছে, এখনো তারা করে চলেছেন, নিরন্তরভাবেই তারা করে চলেছেন যে জনজাতিদের যাতে জীবন যাত্রার মানটা আরো বাড়ে, তার সাথে বাঙালিরা তো রয়েছেন তাদের কৃষ্টি এবং ঐতিহ্য নিয়ে। আর যে কথাটা আমি আগেও বিভিন্ন প্রসঙ্গে বলেছি যে একটা খুব সুন্দর একটা হারমোনিয়াস রিলেশন এই ত্রিপুরায় আমি দেখতে পাই বিভিন্ন জনগোষ্ঠীর মানুষদের মধ্যে। আর এই জিনিসগুলো যেমন আমাদের পশ্চিমবঙ্গে একটা বৃহৎ রাজ্য, তো ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখতে গেলে দুটো বড় জেলা মানেই তো আমাদের ত্রিপুরার ভৌগোলিক আয়তন, কিন্তু সেটাই তো সব কথা নয়, দেখতে হবে সেখানে যেমন এখানে বিভিন্ন মানে ধরনের পশ্চিমবঙ্গের শিল্পের পরিকাঠামো রয়েছে, সমতলের অনেক রয়েছে, কলকাতাটা কাছাকাছি, ঠিক আছে না, তাহলে এইসব ক্ষেত্রে যেমন মানুষের জীবনযাত্রা এবং প্রায়োরিটিটা একটু অন্যরকম হয়ে যায়, অনেক রকম তাদের অকুপেশন বা কলিং এর ব্যাপার আছে, ত্রিপুরায় তো সেটা প্রত্যাশা করা স্বাভাবিক নয়, সেখানে ভৌগোলিক অবস্থান, খনিজ পদার্থের কতটা অ্যাভেলেবিলিটি আছে, তারপরে যে আমাদের দেখছি যে বিভিন্ন শিল্প স্থাপনের কতটা ফিজিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সেগুলো নিয়ত এক্সপ্লোর করছেন, আর এগুলো আছে। আর ত্রিপুরার মতো ছোট জায়গায় যেমন কিছু কিছু ভালো ভালো, যেমন স্বাস্থ্যক্ষেত্রেও একটা বিরাট বৈপ্লবিক কিছু কিছু পরিবর্তন হচ্ছে, এমন শোনা যাচ্ছে এইমস হবে না কিন্তু রিমস এর ধাঁচে এখানে ভবিষ্যতে হয়তো কোনো হসপিটালও হতে পারে, এটা যেমন একটা দিক আছে। তেমনি আজকাল তো চাকরি বাকরির কথা যদি বলা যায় তাহলে তো পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার তুলনাটা করা যায় না, আর এটাও ঠিক যে সর্বত্রই দেখা যাচ্ছে যে চাকরির আজকাল যে ট্র্যাডিশনাল কনসেপ্টগুলো সরকারি বেসরকারি এগুলো কিন্তু বদলে যাচ্ছে। সরকারি বেসরকারি বলে বিশেষ তফাৎ নেই, এমপ্লয়াবিলিটি অনেক জায়গাতে আছে, আজকাল অনলাইনের যুগে আমাদের সামনে দিগন্ত খুলে গেছে, সেটা যেমন এখানের মানুষরাও অ্যাভেল করতে পারে, সারা ভারতের মতো পশ্চিমবঙ্গেও মানুষরাও সেটা অ্যাভেল করতে পারে। আর যানবাহনের ব্যাপারগুলো কিছু কিছু আছে, তাও তো দেখছি যে খুবই সাম্প্রতিক অতীতে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে সরকার বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছেন, সুপারফাস্ট ট্রেন, বন্দে ভারত ইত্যাদি এগুলো যান ব্যাপার আসছে। সুতরাং সব দিক দিয়ে ত্রিপুরা, এই একটা স্লোগান আজকাল শুনি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নিঃসন্দেহে সেটা অনেকটাই সেদিকে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে।
0: নিজেকে ত্রিপুরায় মানিয়ে নিতে আপনার কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে?
1: চ্যালেঞ্জ সেই ক্ষেত্রে আমি কিছু বিশেষ উপলব্ধি করিনি, তবে ছাত্রদের মধ্যে যে একটা যে জনগোষ্ঠী একটা বিন্যাসের একটা ফারাক রয়েছে এই জিনিসটা অবশ্যই, যেমন বাঙালি এবং যে ট্রাইবাল ছাত্রদের মধ্যে যে একটা যে প্যাটার্ন, এই প্যাটার্নটা আমাদের ওখানে তো আমরা বিশেষ পাই না, তাই এগুলো আমি এনজয় করেছি। চ্যালেঞ্জের কোনো প্রশ্ন নেই, কেননা কমিউনিকেশন বা কোনো রকম যে ভাবের আদান প্রদান এসব দিক থেকে কিন্তু কোনো সমস্যার সম্মুখীন এখানে আমি হইনি।
0: তার কাছ থেকে আমরা জানতে চাই যে ত্রিপুরায় অনেক ধর্মাবলম্বীর মানুষের বাস, তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজের মতো করে কিভাবে সেই বৈচিত্র্যে ঐক্য তিনি খুঁজে পেয়েছেন? উত্তরে তিনি বলেন,
1: হ্যাঁ অবশ্যই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে ধারণাটা, এই ধারণার বোধহয় একটা শ্রেষ্ঠ নিদর্শন হবে ত্রিপুরা, যেখানে এত ধর্ম, জাতি, ভাষা এবং বিভিন্ন বিশ্বাস অবলম্বী বিভিন্ন মানুষ তারা কয়েক দশক ধরে একসাথে বসবাস করছেন। এবং আরেকটা ব্যাপার যেটা আমি দেখেছি, যেটা আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ান মটো যে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সাধারণ জীবনচর্চা কিন্তু উচ্চ আদর্শবোধ, প্রতিনিয়ত যে চেষ্টা করে যাওয়া, এই জিনিসটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন

0: জীবনের প্রধান সহায়ক শক্তি, এই ভাবধারা, এই মূল্যবোধ। তো এটা আমি ত্রিপুরাতেও দেখেছি, সারা ভারতবর্ষের সাথে তালে তাল মিলিয়ে ত্রিপুরাও আরো উন্নতির শিখরে পৌঁছাক। আজকে স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কেবলমাত্র স্লোগানই সীমাবদ্ধ না থেকে বাস্তবে সেটা প্রতিফলিত হোক, এই বিশ্বাস এবং আশা আমি রাখি।
1: তার কাছ থেকে জানতে চাই ত্রিপুরাতে তার সব থেকে ভালো লাগার বিষয় কি। তিনি বলেন,
0: এক্ষেত্রে বলতে হবে সবচেয়ে যেটা ভালো লাগে একটু অন্যরকম বিষয়, সেটা হচ্ছে মানুষের সরলতা। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে। পশ্চিমবঙ্গ মানুষ হিসেবে আমি এখানে এসে দেখেছি গত 12 বছরের আমার সমস্ত অভিজ্ঞতাগুলোকে যদি ম্যাগনেটে ধরা হয়, তাহলে একটা জিনিস দেখেছি যে এখানকার মনের মধ্যে, এখানকার মানুষের মনের মধ্যে যে ত্রিপুরার যে একটা মনন রয়েছে, এখানে কিন্তু জটিলতার সংখ্যাটা খুব কম এবং তারা বাইরের মানুষকে ভালোবাসে, বাঙালিকে তো খুবই আপন করে নেয় তারা, পশ্চিমবঙ্গের বাঙালি। এবং পশ্চিমবঙ্গের মানুষ মানে এখানকার একটা ধারণা হচ্ছে আমরা কলকাতার লোক, যদি আমরা গ্রাম বাংলার লোক, আমি যেমন ব্যক্তিগতভাবে বাঁকুড়া জেলার মানুষ। তো এটা আমার ভালো লেগেছে, মানুষের সরলতা এবং তাদের যে আপন করে নেওয়ার ক্ষমতাটা, এটা নিঃসন্দেহে আমার মন টেনেছে।
1: তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে এত বছর ধরে তো ত্রিপুরায় আছেন, এমন কোন গল্প যা আপনার মনের চিলে কোঠায় আজন্ম যত্ন তুলে রাখতে চান। তিনি সেই গল্পে আমাদের বলেন,
0: এই প্রশ্নের উত্তরে আমাকে একটু স্মৃতি কথায় যেতে হয়। সেটা হচ্ছে, আমি প্রথমে তো কৈলাস শহর কলেজের অধ্যাপক হিসেবে এখানে ত্রিপুরাতে আসি। ওখানে থাকাকালীন আমার একটা ঘটনা খুব মনে দাগ কেটে গেছিল। সেটা হচ্ছে, ওখানে একটি ডিস্ট্রিক্ট লাইব্রেরির পেছনে যেটা বর্ডার আছে একটা ভারত বাংলাদেশ তার কাটা, তো ওখানে আমার মনে আছে একটা দিন আমি বেড়াতে গিয়েছিলাম, দেখেছিলাম দুই পারি কিছু মানুষ, স্পষ্টতই তারা একটাই পরিবারের বিভক্ত মানুষ, কাটা তারা বিভাগ এনে দিয়েছে তাদের মধ্যে, দুই পাশে দাঁড়িয়ে কথা বলছেন। কয়েকজন বয়স্ক মানুষ ছিলেন, বৃদ্ধ বৃদ্ধা ছিলেন, তারা কিন্তু কান্নাকাটি করছিলেন আর কি। খানিকক্ষণ আমি ছিলাম, তারপরে দৃশ্যটা এতটাই মনটাকে ভারী করে দিল, আমি সরে গেছিলাম সেখান থেকে। তো এই ব্যাপারটা আমার মনে কিন্তু দাগ কেটে গেছে। কেন, আমাদের ওয়ার্ডসওয়ার্থের একটা কথা আছে না, যে হোয়াট ম্যান হ্যাজ মেড অফ ম্যান। আজকে রাষ্ট্রীয় প্রয়োজন হোক, রাজনৈতিক কারণেই হোক, বিভিন্ন ভাবেই হোক, কাঁটাতারের যে সীমান্ত, এটা তো একটা অনিবার্য নিয়তি, কিছু করবার নেই। কিন্তু জীবনের এই যে কতগুলো দিক, দেশভাগের যন্ত্রণা, এই ব্যাপারগুলো আমাদের রক্তে রক্তে খেলা করে। তো যারা ভুক্তভোগী তাদের মধ্যে এখানে যারা আছেন তাদের কথা ভেবেই বলছি, এই ব্যাপারটা কিন্তু আমার মনে রয়ে যাবে, এই ঘটনাটা ভোলা কঠিন।
1: তার কাছ থেকে জানতে চাই যে এখন যখন অন্য কোনো রাজ্যে তিনি ঘুরতে যান বা কোনো কাজে যান, ত্রিপুরার কোন বিষয়গুলো তিনি মিস করেন। তিনি বলেন,
0: অবশ্যই অন্য রাজ্যে ঘুরতে গেলে এতটা জনবিন্যাসের এতটা বৈচিত্র্য তো দেখি না, এবং মূলত যে বাংলা ভাষার যে প্রাধান্য একজন বাঙালি হিসাবে, এটা তো একটা অন্য একটা শ্লাঘার জন্ম দেয়, ঠিক না? তো এটা স্বাভাবিকভাবেই আমরা অন্য রাজ্যে পাই না, সেখানে ঘুরতে গেলেও এই ব্যাপারগুলো মিস করি। দীর্ঘদিন ত্রিপুরায় আছি, আজকে পশ্চিমবঙ্গের থেকে বাইরে গেলেও যে জিনিসটা মিস করতাম, ত্রিপুরা থেকে গেলেও এই যে মিস করছি এই বিষয়টা, যে বাঙালির অস্তিত্ব বা ওই ব্যাপারগুলো, এটা এই ত্রিপুরায় থেকেও যখন ত্রিপুরা থেকে বাইরের অন্য কোনো রাজ্যে যাই বা অন্য কোথাও যাই, একই উপলব্ধি।
1: তার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে ভবিষ্যতে তিনি ত্রিপুরাকে কিভাবে দেখতে চান। তিনি বলেন,
0: আগামী 10 বছরে ত্রিপুরাকে দেখতে চাই যেভাবে সে বিভিন্ন দিক থেকে শিক্ষায়, তারপরে বিভিন্ন পণ্য আমদানি ইত্যাদিতে, যেমন কুইন আনারস এবং বেতের কাজ ত্রিপুরার বিখ্যাত। এছাড়াও আমরা দেখছি যে ত্রিপুরার অনেক ছেলে মেয়ে বিভিন্ন ক্ষেত্রে, এমনকি কিছুদিন আগে চন্দ্রযান যে অভিযান, সেখানেও তাদের অংশীদারিত্ব ছিল। তো এই ব্যাপারগুলো খুবই আনন্দ দেয়। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী 10 বছরে পূর্ণতা পাক, এই প্রার্থনা জানাই।
1: তার কাছ থেকে একদম শেষে আমরা জানতে চাই যে বৈচিত্র্যময় ভারতবর্ষে আমরা সকলে ঐক্যের জয়গান গাই, সেই সুরে সুর মিলিয়ে তিনি কি বলবেন। তিনি বলেন,
0: হ্যাঁ, ভারতবর্ষে আমরা ঐক্যের জয়গান গাই, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ, এই কথা তো আমরা বলি। জগৎসভায় ভারত তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

এবং পার্বতী ত্রিপুরাও আজকে কিন্তু খুব পিছিয়ে নেই ভারতের মেইনস্ট্রিম ইন্ডিয়ার ক্ষেত্র ধরে। ত্রিপুরাও কিন্তু তার ছোট রাজ্য হিসাবে বিভিন্ন দিক দিয়ে তার শ্রেষ্ঠ তথ্য দাবি করে চলেছে। সুতরাং বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমি তো আগেই বলেছি আমাদের বিভিন্ন কথাবার্তায় উঠে এসেছে যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য, তাদের ভাষা, ধর্ম, পোশাক, তার সাথে বাঙালিরা বাঙালিয়ানাও তো আছে। সুতরাং এইসব নিয়েই, বাঙালি প্রাধান্য নিয়েও অন্যান্য জনগোষ্ঠীরা তাদের নিজস্ব যে বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হওয়ার দিকে, তাহলে সেক্ষেত্রে বৈচিত্র্যময় ভারতের মধ্যে যে ঐক্যের জয়গান আমরা গাইছি, স্বাভাবিকভাবে ত্রিপুরাও সেই গানে সমবেত হয়েছে এবং সে আরো নিজের অস্তিত্ব প্রমাণ করবে সব দিক থেকে, তার শ্রেষ্ঠত্ব জাহির করবে, এই প্রার্থনা জানাই।

ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই দেশের মূল মন্ত্র। প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি এখানে বসবাসকারী মানুষের মধ্যেও সেই বৈচিত্র্য বিরাজমান। স্বাভাবিকভাবেই জাতপাত ধর্মাধর্মের ভেদাভেদ ভুলে সকলেই একসাথে বাস করেন এই দেশে, আর সেখানেই পূর্ণতা পায় ভারতবর্ষ। যুগের পর যুগ এভাবেই একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের ভিত্তিতেই এগিয়ে চলেছে দেশ। তাই গর্বের সাথে আমরা উচ্চারণ করি আমরা ভারতবাসী, আমরা একসাথে প্রণাম করি আমাদের দেশ মাতৃকাকে, বলে উঠি, জননী মোর জন্মভূমি, তোমার পায়ে নোয়াই মাথা, স্বর্গাদপি গড়িয়সী, স্বদেশ আমার ভারত মাতা।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে। ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সার্বিক নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ভারতে পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ও শিল্প সহযোগিতা ক্ষেত্রে সুযোগ আলোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। মহারাষ্ট্রের পালঘরের ধানিভরিতে সড়ক দুর্ঘটনায় 13 জনের মৃত্যু, আহত আরও অন্তত 20। তীব্র গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে আয়ুষ মন্ত্রক একটি অ্যাডভাইসারি জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে উল্লেখযোগ্য সাফল্য লাভ সম্ভব হয়েছে। দুটি দেশ ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেছে। অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোনাস গড স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, পরিবেশ বান্ধব শক্তি থেকে জলবায়ু, সামুদ্রিক অর্থনীতি থেকে পরিবেশ বান্ধব জাহাজ চলাচল, সব ক্ষেত্রেই দুদেশের অংশীদারিত্ব এক নতুন মাত্রায় পৌঁছেছে। নরওয়ের প্রযুক্তির সঙ্গে ভারতের প্রতিভা, উন্নয়নের গতি ও মাপকাঠি ব্যবহার করে ভারতীয় কোম্পানিগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, গত বছর তাঁর নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগামে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটে সেই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবে অভিহিত করেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান শ্রী মোদী। উভয় প্রধানমন্ত্রী আজকের দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। এর মধ্যে আছে স্বাস্থ্য ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো, মহাকাশ ক্ষেত্রে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নরওয়ের মহাকাশ কেন্দ্রের মধ্যেও একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সহযোগিতা সংক্রান্ত একটি ত্রিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ভারত ও নরওয়ে ভারতের ডিজিটাল পরিকাঠামো ব্যবহার করে দক্ষিণী বিশ্বের দেশগুলিকে মানব সম্পদ উন্নয়নে বিশেষভাবে সাহায্য করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
1: আজ নরওয়ে ও ভারতকে বিজনেস ও রিসার্চ কমিউনিটি কে বিচ হোনা ইয়ে মেরে লিয়ে বহুত খুশি কি বাত হ্যাঁ কুছ সাথিও কো

0: सुना, ये सुनकर ये विश्वास होता है कि हमारी पार्टनरशिप की नींव बहुत ही मजबूत है। ये केवल संभावनाओं की नहीं, ये एक प्रूवन पार्टनरशिप है। आज जब फूड फ्यूअल और फर्टिलाइजर सिक्योरिटी एक प्रकार से ग्लोबल चैलेंज बन गई है, तो भारत और नॉर्वे इनका मिलकर समाधान कर रहे हैं।
1: নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর সংঘাতদীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অসামান্য নেতৃত্বের কথাও স্বীকার করেন তিনি। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের অভিন্ন মতাদর্শ এবং আলোচনা ও কূটনীতির অঙ্গীকারবদ্ধতা পুনর্ব্যক্ত করেন। পরে শ্রী মোদী নরওয়ের রাজা হ্যারোল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েন অর্ডার অফ মেরিটে ভূষিত করেন। প্রধানমন্ত্রী এখন অস্ট্রোয়ে নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। দুদেশের সরকারের প্রতিনিধি ছাড়াও শিল্প শিক্ষা ও গবেষণা সংস্থাগুলির প্রতিনিধিরাও এতে যোগ দিচ্ছেন। বাণিজ্য উদ্ভাবনা সুস্থায়ী উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা চলেছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই সম্মান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে তাঁর অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জগত প্রকাশ নাড্ডা, পীয়ূষ গোয়েল, মনোহরলাল এবং কিরেন রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন শ্রী মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার কমান্ডার গ্রাস ক্রসে ভূষিত হওয়ায় বিজেপি তাকে অভিনন্দন জানিয়েছে। বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এটি 31তম আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করার জন্য অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন। আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌপরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নতুন রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। দেশের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ পরিষদ এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে পারস্য উপসাগরীয় খাঁড়ি কর্তৃপক্ষের অফিসিয়াল অ্যাকাউন্ট বর্তমানে চালু রয়েছে। এই পদক্ষেপের ফলে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজের ওপর নজরদারি ছাড়াও সুসম্পিত কার্যক্রম এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা সম্ভব হবে। ভারতের পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা ক্ষেত্রে ক্রমবর্ধমান সুযোগ সৃষ্টি নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং এক উচ্চ পর্যায়ের মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পারমাণবিক শক্তি ও উন্নত প্রযুক্তি ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা বাড়াতে সেদেশের পরমাণু শিল্প, ব্যবসায়িক অংশীদার এবং সংশ্লিষ্ট আধিকারিকরা আলাপ আলোচনা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।

0: প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, খুব শীঘ্রই এব্যাপারে বিস্তারিত জানানো হবে। মহারাষ্ট্রের পালঘর জেলার ধানীভরিতে ট্রাক ও কন্টেনারের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩, সংকটজনক অবস্থায় অন্তত ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ১০০রও বেশি যাত্রী নিয়ে মুম্বাই আমেদাবাদ জাতীয় সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সেটিতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী ছিলেন এবং সরু রাস্তায় অত্যন্ত দ্রুতগতিতে ট্রাকটি যাচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্ঘটনায় এত প্রাণহানি হওয়ায় শোক প্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। রাজ্য সরকার নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তাঁর ছত্তিশগড় সফরে বাস্তার জেলার নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধনই করেছেন। আদিবাসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী শহীদ বীর গুন্ডাধুরের নামে এই কেন্দ্রের নামকরণ করা হয়েছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার উপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইট সহ পানীয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে ভারত নরওয়ের সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সার্বিক নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। মহারাষ্ট্রের পালঘরের ধানীভরিতে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু, আহত আরও অন্তত ২০। খবর আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন জানিয়ে দিচ্ছি কর্মখালি বিজ্ঞপ্তি। ভারত সরকারের মৎস্য মন্ত্রণালয় প্রাণী সম্পদ বিকাশ ও ডেয়ারিংয়ের অধীনস্থ মৎস্য দপ্তরের অধীনে কিছু শূন্যপদ পূরণের লক্ষ্যে উপযুক্ত ভারতীয় নাগরিক প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। নিয়োগ করা হবে স্বল্প চুক্তির মেয়াদে ডেপুটেশনের ভিত্তিতে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিশারিজ, পদের সংখ্যা ২, তবে পদের সংখ্যা প্রয়োজনে বাড়তে বা কমতে পারে। বেতনক্রম সপ্তম বেতন কমিশনের লেভেল ১১ অনুযায়ী ৬৭,৭০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, বায়োডাটা প্রোফার্মা এবং অন্যান্য যোগ্যতা মান সম্পর্কে আরও বিস্তারিত জানতে দপ্তরের ওয়েবসাইট www.dof.gov.in দেখে নিতে বলা হয়েছে। পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে আন্ডার সেক্রেটারি ফার্স্ট ফ্লোর চন্দরলোক বিল্ডিং, ৩৬ জনপথ, নিউ দিল্লি ১১০০০১ এই ঠিকানায়। ঠিকানাটা আবারও বলছি, আন্ডার সেক্রেটারি ফার্স্ট ফ্লোর চন্দরলোক বিল্ডিং, ৩৬ জনপথ, নিউ দিল্লি ১১০০০১ এই ঠিকানায় পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে। আর বিস্তারিত জানতে আপনারা দেখে নিতে পারেন দপ্তরের ওয়েবসাইট www.dof.gov.in। আরও একটি কাজের খবর জানিয়ে দিচ্ছি। ত্রিপুরা স্থায়ী বাসিন্দাদের জন্য সাফেদের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের অধীনে ১১ মাসের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক কিছু আসনে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। শূন্যপদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোট আসন ১২টি, এর মধ্যে অসংরক্ষিত আসন ৬, তপশিলি জাতি ২টি ও তপশিলি উপজাতি ৪টি, মহিলা ১টি।

মাসিক চুক্তিভিত্তিক পারিশ্রমিক আপনারা পাবেন ২০,০০০ থেকে ২০,১৭৮ টাকা। মাসিক চুক্তিভিত্তিক পারিশ্রমিক ২০,১৭৮ টাকা, আর বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। তাছাড়া মাল্টিটাস্কিং স্টাফ বা MTS আসন সংখ্যা একটি, মাসিক পারিশ্রমিক ১২,৮৪৩ টাকা, বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর। আবেদন গ্রহণ শুরু হবে, শুরু হয়েছে ১৮ মে ২০২৬, মানে আজ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে ২৪ মে ২০২৬ বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। আবেদনপত্র জমা দেওয়া যাবে। অসম্পূর্ণ ভুল তথ্যযুক্ত আবেদনপত্র অথবা আবেদন ফি ছাড়া জমা পড়া আবেদনপত্র যদি কেউ জমা করেন, তাহলে সেটা কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই বাতিল বলে গণ্য হবে। কোনো অবস্থাতেই ডাকযোগে বা সরকারি সরাসরি আবেদন গ্রহণ করা হবে না, আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আবেদন জমা দেওয়ার সরকারি ওয়েবসাইট safed.tripura.gov.in, safed.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন জমা দিতে পারেন। তো জানিয়ে দিলাম কর্মখালী বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান। অনুষ্ঠানের শিল্পী দীপা চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন আধুনিক গান। অনুষ্ঠানের শিল্পী ছিলেন দীপা চক্রবর্তী। আকাশবাণী আগরতলা, এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ। 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, শিল্পী অমৃত সিং অরোরা। 6:25 হায়ুনি খোরাং। 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুবিনয় রায়। 7:35 বাংলা সংবাদ। 7:40 ককবরক সংবাদ। 7:45 অভিজ্ঞাপন। 8:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী অশোক কুমার দাস। 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান। 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 9:30 বাংলা। 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:00 শুনবেন হিন্দি ছবির গান। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান শুনবেন। 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 12:00 কর্পোরেট অনুষ্ঠান লীলামণি জড়া। 12:55 চাষের কথা, বিষয় সজনে চাষ। 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী অশোক কুমার দাস। 1:40 শুনবেন লোকগীতি তাপসী রায় চৌধুরীর কণ্ঠে। 1:50 আধুনিক গানের শিল্পী ইন্দ্রাণী সেন। দ্বিতীয় অধিবেশনে 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি শুনবেন। 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ থেকে শুনবেন ভক্তি আন্দোলন থেকে পাঠ দেবেন নলছড় হাইস্কুলের শিক্ষিকা গৌরী দাস। 6:30 ঘর গৃহস্থীর আসরে বর্ষাকালে মাছ চাষের সতর্কতা প্রসঙ্গে ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন অমর পালের কণ্ঠে। 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় সংবাদ। 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য। 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। 9:15

মিনিটে স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক ছাগল, রচনা তপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম। রাত 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান সূচি। আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:52 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 14 সেকেন্ড। জয় হিন্দ।